0: You're listening to Taka FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 16ই ভাদ্র, 17ই রবিউল আউয়াল, 31শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইলফলক, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণ ও তদারকির জন্য ই কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, জাতীয় সংসদে জানালেন বাণিজ্য মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। গতকাল রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2019 সালে মার্চ মাসের 8 তারিখে রাত্র 11টার সময় আমি এই প্রাইমারি স্কুলের ওখান থেকে ঠিক আমার এইখানে আসার সময় ওরা আমাকে তুলে নিয়ে যায়।
4: ঢাকার মিরপুরের দারুসসালামের বাসিন্দা মোহাম্মদ আবুল মিয়া এভাবেই তার গুম হওয়ার কথা তুলে ধরেন। আবুল মিয়া ফিরতে পারলেও অসংখ্য মানুষ আজও ফিরতে পারেননি, জীবিত কিংবা মৃত, যাদের ফেরার অপেক্ষায় এখনো পথপানে চেয়ে থাকেন স্বজনরা। তাদেরই একজন পিরোজপুরের মোহাম্মদ বাবুল হাওলাদার 2011 সালের 8ই মার্চ থেকে ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন বয়সের ভারে রিজু এই ব্যক্তি।
5: পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে ওর খালুর বাড়ি থেকে ওই সময় র‍্যাপ পরিচয় দিয়ে কিছু পোশাক ছাড়া লোক এরা এসে তুলে নিয়ে যায়।
4: চলতি বছরের 5ই জানুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় প্রায় 6,000 মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে 1,282 জন ফিরলেও অধিকাংশ মানুষই আজও নিখোঁজ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে।
6: আর কোন মাকে সন্তানের জন্য, কোন স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের
4: গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম বন্ধে কঠোর আইন করার কথা জানান।
7: বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে, আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্যে। মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শক্তিশালী আইন আমরা পাশ করব।
4: অনুষ্ঠানে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং গুমের ঘটনাসমূহের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, অন্তত 30টি চীনা কোম্পানি এদেশে প্রায় $500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে বাংলাদেশের অন্তত 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের 2+2 কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ সহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইলফলক হবে। তিনি গতকাল চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। ডেনমার্ক ভিত্তিক টার্মিনাল অপারেটর APM টার্মিনালস $550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রোববার সকাল 11টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে নির্মাণ হতে যাওয়া লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল কার্যক্রম। পরে অতিথিরা লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে এই টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে।
9: আমাদের লজিস্টিক্স এর দিক থেকে, ট্রেড ফেসিলিটেশন এর দিক থেকে এবং এই এলাকার সহ বাংলাদেশের উন্নয়নের দিক থেকে আমরা যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা বলেছি 2034-এর মধ্যে, এটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে।
8: বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের চলমান এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
10: আমাদের আমদানি রপ্তানি যে বাণিজ্য, তার প্রসার হতে চলেছে, আন্তর্জাতিক মানের হতে চলেছে, সেই জায়গা থেকে দিনটি স্মরণীয়। নিশ্চয়ই এটা জাতির জন্য সুসংবাদ, দেশের জন্য সুসংবাদ। বর্তমান যে সরকার আছে তার প্রতি, আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের যে আস্থা আছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চায়, সেটার আমার মনে হয় আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে।
8: ব্যবসায়ীরা বলছেন, এটি চট্টগ্রাম বন্দরের জন্য নতুন এক মাইলফলক।
11: তাই আজকে নতুন যুগের যে সূচনা হলো, আমি মনে করি এটা চট্টগ্রামের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হলো।
8: অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান, APM টার্মিনালস লালদিয়ার CEO রমেশ টেবিট, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার বক্তব্য রাখেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
1: অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল জাতীয় সংসদে 71 বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে একথা বলেন। সংসদের বৈঠকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ই কমার্স কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নিবন্ধিত মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনা হবে। প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অসম্পূর্ণ কাজ শেষ করে চালু করতে প্রায় 902 কোটি টাকা প্রয়োজন হবে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় 1498টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। সংসদের বৈঠক আগামী বুধবার বেলা 3:30 আবার বসবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা বিন উসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2,00,000 শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে 10,000 শ্রমিককে বিনা খরচে নেবে দেশটি। প্রধানমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। 6 যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিবন্ধনের আওতায় আসবে না বলে তিনি জানান।
12: এই ই রিক্সাগুলো যত্র সত্র এখন তৈরি হচ্ছে, কে কোথায় তৈরি করছে আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নাই। এগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিজাইন অনুযায়ী যারা প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিগুলোরও লাইসেন্স সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে এবং পৌরসভার কাছ থেকে দিতে হবে।
1: এদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির এক জরুরি সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি গতকাল রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিডিয়া সেল জানায়, তিনি এখন অনেকটা সুস্থ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এটি অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ গতকাল তাঁর সঙ্গে সাক্ষাতের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং সকল দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে একটি সমন্বিত এবং নমনীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে ঢাকা। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,516 শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 93 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,097 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরুষের নীরব ঘাতক বলা হয় প্রোস্টেট ক্যান্সারকে। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পুরুষ এই স্পর্শকাতর রোগটিতে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পুরুষের প্রজননতন্ত্রের বিশেষ এই গ্রন্থির ক্যান্সারটি। তবে সময় মতো শনাক্ত করা গেলে শতভাগ প্রতিকার সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: পুরুষের প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ প্রোস্টেট গ্রন্থি, যা মূত্রথলির ঠিক নিচে অবস্থান করে। যখন এই গ্রন্থির কোষগুলো অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই তা প্রোস্টেট ক্যান্সারে রূপ নেয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সারের কোনো লক্ষণই প্রকাশ পায় না, তবে রোগটি যত ডালপালা মেলে ততই বাড়তে থাকে মূত্রনালীর নানা জটিলতা। সিএমএইচ হাসপাতালের ইউরো অনকোলজিস্ট অধ্যাপক কর্নেল ডাক্তার মোহাম্মদ শফিউল আলম বলেন,
15: প্রতি 8 থেকে 10 জনে একজন পুরুষ ব্যক্তির যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা প্রোস্টেট ক্যান্সারের মতো এই রোগটি বহন করে থাকেন। 50 ঊর্ধ্ব বয়সের মানুষের তাদেরকে রক্তের একটি পরীক্ষা যাকে পিএসএ টেস্ট বলা হয় এবং বায়ুপথ দিয়ে যদি প্রোস্টেটকে ফিল করা যায় যাকে আমরা ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলি, অধিকাংশ ক্ষেত্রে রোগটিকে আমরা শুরুতেই ধরে ফেলতে পারি।
14: 2040 সালের মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে 5 মিলিয়নে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। তিনি আরো জানান, চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে প্রোস্টেট ক্যান্সারের প্রতিকার এখন বেশ সহজলভ্য। ক্যান্সারের পর্যায় বা স্টেজের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এই চিকিৎসা পদ্ধতি।
15: আমাদের দেশে এই রোগের লেট প্রেজেন্টেশন অর্থাৎ যখন সারা শরীরে অথবা প্রোস্টেট থেকে অন্য জায়গায় ছড়ানো যায় এই অবস্থায় অধিকাংশ রোগী রিপোর্ট করে থাকে, যাতে করে তার চিকিৎসা ব্যয়বহুল এবং এই চিকিৎসার আউটকামও গ্লুমি। আর্লি যদি এই রোগটাকে আমরা চিহ্নিত করতে পারি তার সুনির্দিষ্ট চিকিৎসা এবং কিউরেটিভ চিকিৎসা দেওয়া সম্ভব।
14: বিশেষজ্ঞদের মতে পুরোপুরি প্রতিরোধ সম্ভব না হলেও জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফলেট সমৃদ্ধ খাবার, নিয়মিত শরীর চর্চা করা এবং শরীরের অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণে রাখা গেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের লারাক দ্বীপে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী বিপ্লবী গার্ড IRGC তাদের ভাষায় মার্কিন জায়নবাদী শত্রুর হামলার খবর নিশ্চিত করে জানায়, এতে বেশ কিছু ইরানি সেনা নিহত ও আহত হয়। বেশ কিছুদিন ধরে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার কথা দাবি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান মার্কিন হামলার প্রতিশোধ নিতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে 794 জনে দাঁড়িয়েছে। এখনও 2500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। উত্তর সাইপ্রাসের উপকূলে গত রবিবার একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত 8 জন প্রাণ হারিয়েছে। তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় বন্দর ছেড়ে যাওয়ার স্বল্প সময়ের মধ্যে দুর্ঘটনায় পড়া নৌযানটিতে 267 জন যাত্রী ছিল। এই দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ নারী দল ইন্দোনেশিয়া নারী দলের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:40 এবং সূর্য অস্ত যাবে 6:18। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইল ফলক, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণ ও তদারকির জন্য ই কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, জাতীয় সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
17: সবার সাথে 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

morning, Mike. Good morning, everyone. কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরাও মানে আমিও অনেক বেশি ভালো আছি। একটা গুড নিউজ কিন্তু আপনাদের সবার জন্যই আছে। আজকে 31 তারিখ এবং আগামীকাল সেপ্টেম্বর মাসের 1 তারিখ শুরু। গুড নিউজটি জানাবো, তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে যাবে ঢাকা এফএম এর ফেসবুক পেজে। ঢাকা এফএম ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আপনারা যদি নোটিস করে থাকেন, আপনাদের ভালোবাসায়, আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্টের কারণে ঢাকা এফএম কিন্তু 1 মিলিয়ন পূরণ করে ফেলেছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগামীকাল আমরা একটা সেলিব্রেশনের মতো করতে পারি, তো সেটার অবশ্যই আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ছবি ভিডিও তো অবশ্যই আপনারা পাবেন। এছাড়াও আরও একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আগামীকাল মানে 1 সেপ্টেম্বর রেডিও আম্বার 102.4 এফএম এর জন্মদিন। তো অবশ্যই আপনাদেরকে আগে থেকে জানানোর কারণ হচ্ছে যাতে আপনারা আগে আগে আমাদেরকে উইশ করতে পারেন, রেডিও আম্বারকে উইশ করতে পারেন। যারা পুরনো গান পছন্দ করেন, পুরনো দিনের স্মৃতিকে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই রেডিও আম্বারের সাথে তাদের একটা অন্যরকম কানেকশন আছে। তো আশা করি সবার ভালোই লাগবে আগামীকাল দিনটা, আমাদের জন্য সবার জন্য অনেক বেশি স্পেশাল। সো স্পেশাল ভাবেই আমরা করব। ওকে, তো যাই হোক, এখন আমরা শুরু করি আজকের মর্নিং মাইক। খুব সুন্দর একটা ওয়েদার বাইরে দেখতে পাচ্ছি, বাতাস আছে বাইরে প্রচুর। গতকাল সারাদিন খুব বাতাস ছিল বাইরে এবং আজকেও সকাল থেকে মেঘলাই, মাঝে মাঝে একটু সূর্য উঁকি দিচ্ছে, বাট বলা যাচ্ছে না, আবার একটু রোদ উঠতে পারে, বৃষ্টি হতে পারে, বলা যাচ্ছে না। যাই হোক, সপ্তাহের মাঝে বৃষ্টি হলে খুব কষ্ট হয় অফিস করতে, তাই না? আমার মতো এরকম কে কে আছেন কমেন্ট করে জানিয়ে দিন, মেসেজ করে জানিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। চলুন একটা সুন্দর গান, হৃদয় খানের হাহাকার গানটি দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করি। গান শুনে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: হুন্তা জেন্তো মগর কি হুন্তাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন
7: 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাবে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস, 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
3: You know what? I like that idea.
4: Yeah?

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

Morning Mike. ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এবং মর্নিং মাইকের পোস্টও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, এবং আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে মজার মজার অনেক ভিডিও, মিম পোস্ট এবং মজার মজার অনেক পোস্ট দেখতে পারেন, তাই না? তো সেটা অবশ্যই আগে আগে দেখতে হলে এবং আগে আগে লাইক শেয়ার কমেন্ট করতে হলে ফেসবুক পেজটাকে স্টার মার্ক দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এবং অলরেডি মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়েছে, সেখানে যে বেশি বেশি করে কমেন্ট এবং লাইক শেয়ার করতে হবে যদি আমাকে ভালোবেসে থাকেন। এবং ওকে, আজকে একটা খুব মজার পোস্ট করেছি আমি, একটা এলোমেলো চুলের একটা পোস্ট করেছি। আমার গতকাল অনেক বাতাস ছিল, তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলি, তো সেখান থেকে কিছু ছবি আপলোড মানে তুলেছি এবং সেখান থেকে আপলোড করেছি। তো অনেকে দেখছি যে উল্টোপাল্টা কমেন্ট করছে, তার মধ্যে একজন কমেন্ট করেছে মোহাম্মদ গোলাম কিবরিয়া। ওকে, বুড়ি রাব্বিস। ওকে, বুড়ি রাব্বিসটা কি এটা আমি জানি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে মানে লাইক একটা মেয়েকে যখন আপনি একটা বাজে কমেন্ট করেন বা বাজে কথা বলেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন হয়, মানে কি হয়, আপনার কি মনে হয়? আপনার তো সেলফ স্যাটিসফ্যাকশন হয় যে ও মা ওয়াও, আমি একটা মেয়েকে গালি দিয়েছি একটা মেয়েকে। বাট মানে আপনি কি জানেন যে ওই মেয়েটা তাদের বিন্দু পরিমাণও কোনো এফেক্ট পড়ে না? যাই হোক, আর এটা আপনাদের ওপিনিয়ন, আপনারা গালি দিতে পারেন, ভালোবাসতে পারেন এবং ভালো কথা বলতে পারেন। এটা আসলে যার যার ব্যাকগ্রাউন্ড আসলে প্রকাশ পায়, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রকাশ পায়, বিলঙ্গিংস প্রকাশ পায়, যে কে কোন পরিবেশ থেকে বড় হয়েছে এবং কে কোন মেন্টালিটি নিয়ে বড় হয়েছে। সো গোলাম কিবরিয়া ভাই, আপনাকে আমি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনার নিজের পরিচয়টা প্রকাশ করার জন্য, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড প্রকাশ করার জন্য। আর এ ধরনের মানুষ যারা এইসব উল্টোপাল্টা কমেন্ট করে, তারা আসলেই অনেক ব্যক্তিগত জীবনে না অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকে। ফ্রাস্ট্রেটেড মানে কি জানেন? ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে সে অনেক হতাশাগ্রস্ত থাকে নিজের জীবন নিয়ে। তো যখন অন্যকে দেখে যে হ্যাপি আছে, ভালো আছে, সুন্দর আছে, সেটার জিদটা ক্ষোভটা সে তার উপরে প্রকাশ করে। সো ইট ডাজেন্ট ম্যাটার, মানে আমার জন্য তো ম্যাটার করেই না এবং আমাদের ঢাকা FM এর জন্য কোনো ম্যাটার করে না। আমাদের ঢাকা FM 90.4 এর জন্য যদি কিছু ম্যাটার করে থাকে, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। এবং যারা প্রতিদিন আমাদের অফিসে এমন এমন গেস্ট আসে, এমন এমন মানুষ আসে শুধু এক ঝলক আমাদেরকে দেখার জন্য, এক ঝলক আমাদের আমাদের পরিবেশটাকে দেখার জন্য, আমাদের সাথে একটু কথা বলার জন্য, এটাই আমার মনে হয় সব থেকে বড় পাওনা এবং সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এই অ্যাচিভমেন্টের ধারে কাছে দিয়েও যারা যেতে পারবে না, তারাই এই সমস্ত উল্টোপাল্টে কমেন্ট করবে। তো যাই হোক, আমরা মুভ অন করি অ্যান্ড আমরা ইগনোর করি। ওকে, আমি কিন্তু এর আগে অনেক উল্টোপাল্টা কমেন্ট অনেকে করতো, কিন্তু আমি কিন্তু কখনো রিপ্লাই করি না। আজকে করলাম বিকজ আমার কাছে খুব ফানি লেগেছে ব্যাপারটা, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনারাও চাইলে কিছু বলতে যদি চান গোলাম কিবরিয়া ভাইকে, বা তার কথার যদি সহমত বা দ্বিমত প্রকাশ করেন, সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে মেসেজ কমেন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, সো এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং খুব সুন্দর সুন্দর কিছু গান প্লে করে দিচ্ছি আপনাদের সাজেস্টের। সো গানগুলো শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আজকে আমার মনটা অনেক খুশি। এমনিতে তো মাসের শেষ হলে একটু মনটা খুশি খুশি হয়ে যায়, কারণ দেখা যায় মাসের শেষ মানেই হচ্ছে নতুন মাস শুরু এবং বেতন পাওয়ার সময় হয়ে যায়, স্যালারি পাওয়ার সময় হয়ে যায়। তারপরও আজকে আমি একটা খুব ভালো একটা গুড নিউজ পেয়েছি। তো সেটার জন্য আমি যেটা করব, সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবার কাছে আরো বেশি বেশি করে দোয়া চাইবো, আরো বেশি বেশি আপনাদের ভালোবাসা চাইবো। যাই হোক, আমরা মুভ অন করি যে আগামীকাল যেহেতু আমাদের রেডিও আম্বারের বার্থডে, আমরা কিভাবে কি সেলিব্রেট করব এবং কি কি করা যায় আর কি কি আমরা মানে কি কি করব, আমি সেসব নিয়ে আসলে প্ল্যান করছি। আগামীকাল ভাবছি একটু শাড়ি পরবো। শাড়ি পরলে কেমন হয় বলেন তো? আর শাড়ির সাথে তো বাঙালি বাঙালিয়ানার একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তো আমি তাই ভাবছি যে একটু শাড়ি টাড়ি পরবো। তো মানে কেমন হয় ব্যাপারটা একটু বলেন। আমার তো মনে হচ্ছে যে সেই রকম হবে। আর ছেলেরা যদি সবাই পাঞ্জাবি পরে আসে তাহলেও মনে হয় যে আর একটু ভালো হবে, তাই না? যাই হোক, আমরা আমরা আরেকটা যেই মজার একটা ঘটনা আমি মাত্র জানতে পারলাম, সেটা শুনেও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে যারা রিয়েলিটি শো দেখেন এবং যারা বিগ বসের ফ্যান আছেন, বিগ বসের ফ্যান নেই এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে, কারণ সবাই টুকিটাকি বিগ বস দেখেন, রিল আসে সামনে, কিছু মজার শো বা মজার এপিসোডগুলো কিন্তু এখনও দেখা হয়। বিশেষ করে সিজন 13-র ক্লিপ কিন্তু আমাদের সবারই মোটামুটি কম বেশি দেখা হয়েছে। তো আমরা এখন রিসেন্টলি যেটা হয়েছে যে বিগ বস বাংলা নামে, মানে কলকাতা বাংলাতে, যেটা হচ্ছে ইন্ডিয়ার যে বাংলা, সেখানে বিগ বস বাংলা বের করা হয়েছে, মানে সিজন 3 বের করা হয়েছে। কারণ এর আগে অনেক বছর আগে 2001 বা 6 সালের দিকে বোধ হয় দুইটা সিজন হয়েছিল। তো এখন আবার সিজন 3 বের করা হয়েছে। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে এই সিজন 3-তে এত সুন্দর সুন্দর সব কন্টেস্টেন্ট এসেছে, পারফর্মার এসেছে। এবং তার থেকেও আরও বেশি স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা লাফটার সেনের ভিডিও প্রায় সবাই দেখেছি, কলকাতার বাংলার একজন কি বলে কমেডিয়ান বলা যায়, এবং সে মিমিক্রি আর্টিস্ট এবং সে খুব মজার মজার ভিডিও বানায়। আমার তো খুব পছন্দের তার ভিডিও। এবং তার থেকেও বড় কথা, তার ভিডিওতে যে জিনিসটা থাকতো সেটা হচ্ছে সে ফানি ওয়েতে মানুষকে কিছু বার্তা দিত, কিছু মেসেজ দিত, যেটা মানুষের জন্য আসলে একটু চিন্তা ভাবনা করার মতো হতো। এবং সে প্রত্যেকটা ক্যারেক্টার সে নিজেই প্লে করতো, এটা কিন্তু অসম্ভব ভালো লাগতো। যাই হোক, তাকে আমরা দেখতে পাবো বিগ বস এই বাংলা সিজন 3-তে। সো আমি অনেক এক্সাইটেড। এবং আমার মনে মনে এটাও চিন্তা শুরু হলো যে এই বিগ বসের মতো যদি আমাদের বাংলাদেশেও কোনো কিছু করা হয়, কোনো রিয়েলিটি শো করা হয় যেখানে 3 মাস একটা ঘরে অনেক সেলিব্রিটিদেরকে একসাথে রাখা হবে, তাহলে কি কেমন হবে এবং নামটা কি হবে? আমার তো মনে হয় যে এই শো এর নাম দেওয়া উচিত বড় বাড়ি, যেহেতু বিগ বস, সো বড় বাড়ি। এবং যেহেতু বসের বাংলা তো আমরা জানি যে বসই, সো বড় বাড়ি দেওয়া যায় বা বড় বিগ বস বাংলাদেশ দেওয়া যায়, অনেক ধরনের নাম দেওয়া যায়। আপনারা আমাকে নাম সাজেস্ট করেন যে কোন নামটা হলে ভালো হয়। এবং রিসেন্টলি কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের একটা OTT-র কমেডি বা রিয়েলিটি শো আছে যেটা হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন, সেটারও কিন্তু বাংলাদেশে চলে এসেছে, মানে বাংলাদেশ গট লেটেন শুরু হয়ে গেছে। সো এটাও কিন্তু আমি খুব এক্সাইটেড, মানে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের মিডিয়ার কাজ এবং এইসব রিয়েলিটি শো এবং বিভিন্ন কাজের স্কোপ কিন্তু অনেক বেশি বাড়ছে। সো এই ব্যাপারে আপনাদের কী মতামত এবং কী ওপিনিয়ন সেটা আমাকে জানিয়ে দেন কমেন্ট করে, মেসেজ করে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। সো এই মুহূর্তে আরও একটা সুন্দর গান দিচ্ছি এবং একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো, একটু পরে। সো স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমি তানহা থাকি। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, মজা মজা গসিপ ইনফরমেশন শুনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন ঠিক সকাল 8টা বাজে। আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন এবং সকাল থেকে আমার সাথে আছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। এবং আপনাদের জন্য কিন্তু অনেক মজার মজার গল্প ওয়েট করছে। আমি কিন্তু একটার পর একটা বলছি, কিছুক্ষণ আগে একটা সুন্দর মজার গল্প শেয়ার করেছি, সো আরও গল্প শেয়ার করবো। তবে এখন একটা ব্রেক নিব। তবে ব্রেকের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেসে যে ফেসবুকে আমার যে মর্নিং ম্যাকের পোস্ট আছে সেইখানে যে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904 নম্বরে। এই মুহূর্তে ব্রেক নিচ্ছি, শুনে একটা গান, কৈলাস খেরের আলবেলিয়া, অনেক পছন্দের একটি গান। গানটি সাজেস্ট করেছেন আমার এক ফ্রেন্ড না সরি মানে আমার একজন অডিয়েন্স বলা যায়, বাট রেগুলার সে আমাকে সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট পাঠান, সেখান থেকে আমি সেই গানগুলো চুজ করে করে প্লে করার চেষ্টা করি। সো গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: destination, এক স্টেশন।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকবো, এখন বাজছে 10:09 এবং আজকে কিন্তু এখনো রোদের তেমন একটা দেখা পাওয়া যায়নি, মানে বাইরে কিন্তু এখনো আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর বাতাস বইছে এবং খুবই সুন্দর একটা ওয়েদার বলা যায়। তো এই ওয়েদারে আরও একটা গুড নিউজ বা আরেকটা সুন্দর কি বলে এটাকে খবর আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমাদের আজ যে রিদমের জন্মদিন, কিন্তু আজকে যারা অলরেডি ফেসবুকে দেখে ফেলেছেন বা গতকালকে হয়তো বা রিদম বলেছে যে তার জন্মদিন আজকে, তো আজকে আমাদের যারা এখন এই মুহূর্তে যারা জানেন না বা শুনছেন আমাকে, তাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে আজকে আমাদের আর যে রিদমের জন্মদিন এবং আমরা সবাই মিলে তার জন্য অনেক অনেক দোয়া করছি এবং শুভকামনা জানাচ্ছি এবং হ্যাপি বার্থডে উইশ করে দিচ্ছি। আমি একবার এখানে উইশ করে দিই, সামনাসামনি যদিও করা হয়েছে, তারপর আমি একবার এখানে উইশ করে দিই হ্যাপি বার্থডে টু ইউ আর যে রিদম, আর মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। এবং আমি বলবো যে আরও বেশি বেশি করে আমরা দুজন ঝগড়া করবো, আরও দুজন বেশি বেশি করে অনেক বেশি মজা করবো এবং মজা মজার ভিডিও আমাদের অডিয়েন্সদের জন্য আমরা উপহার দিব, তাই না? তো যাই হোক, আমরা এবার চলে যাই আমাদের গল্পে। আমার মর্নিং মাইকের পোস্টে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, আমি একটু আগেও কিছু কমেন্ট পড়েছি, তো ভাবছি এখন আরও একবার একটু কমেন্টগুলো পড়ে আসি, তাই না? লোডিং হচ্ছে, আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করি এর মধ্যে লোডিং যেহেতু হচ্ছে। আচ্ছা, ইদানিং কিন্তু কারেন্টের অনেক প্রবলেম দেখাচ্ছে, তাই না? কার কোথায় কেমনভাবে কতটুকু সময় কারেন্ট থাকছে এবং কতটুকু সময় কারেন্ট থাকছে না, এই প্রবলেমগুলো কে কে ফেস করছেন এবং কেমনভাবে ফেস করছেন, এবং কারেন্ট যখন চলে যায় তখন কি কি করা হয় সেটা আমাকে জানিয়ে দিন কমেন্ট করে এবং মেসেজ করে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আমার তো মনে হয় যে আমি যখন কারেন্ট থাকে না, মানে আমার বাসায় যখন মাঝে মাঝে কারেন্ট থাকে না, তখন আমি হচ্ছে আমাদের ঢাকা FM 90.4 অন করে দিই ফোনে, কারণ যেহেতু সেটা অটোমেটিকলি মানে ফ্রি এসে সারাদিন ফ্রিকোয়েন্সি চলতে থাকে, সো আমি ওইটা অন করে দিই এবং ওইটা আমি শুনতে থাকি, আমার ভালোই লাগে। এবং আমার যখন আরও ভালো লাগে যখন আমি দেখি যে আমার কলিগরা কথা বলছে, গল্প করছে, এবং আমার খুবই ভালো লাগে যে এই মানুষগুলোর সাথে আমি একসাথে কাজ করি, এটা এটা অন্যরকম একটা অনুভূতি আর কি। সো যাই হোক, আপনারা কী করেন সেটা জানা থাকুন। আমি মেসেজে চলে যাই। আমি রংপুর থেকে নুরি, অনেক দিন থেকে FM রেডিও শুনি, আজকে ফার্স্ট টাইম SMS দিলাম তানহাপু। ওয়াও, ওকে নুরি, নুরি নুরির ছবি তো দেখতে পাচ্ছি না, নুরি প্রোফাইল পিকচারে যে ছবিটা দেওয়া সেটা কি আপনার? যদি আপনার হয়ে থাকে তাহলে বলবো অসম্ভব সুন্দর একটা ছবি, আর থ্যাংক ইউ সো মাচ, আমাকে সবসময় শুনেন কিন্তু আজকে প্রথমবার SMS করেছেন, আমি চাইবো আপনি সবসময় SMS করেন, মানে প্রতিদিন আমাদেরকে SMS করেন। ওকে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে SMS করেছেন, কি অবস্থা, কেমন আছেন? আমি কিন্তু অলরেডি, আপনি গতকাল আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন যে বিগ বস বাংলা শুরু হয়েছে, অনেক খুশি আপনি, আমি কিন্তু আজকে এপিসোড দেখে ফেলেছি পুরোটা, সো আমি অনেক বেশি এক্সাইটেড এবং আমিও এপিসোডগুলো দেখব সবগুলোই, কারণ আমার পছন্দের একজন পারফর্মার আছে। আপনি গেস করেন যে আমার পছন্দের পারফর্মার কে, কন্টেস্ট্যান্ট কে? আমি মনে হয় অলরেডি বলে দিয়েছি, এবার তারপরও আপনি আরও একবার গেস করেন, আমি দেখি কতটুকু মনোযোগ দিয়ে আপনি আমার কথা শুনে, ঠিক আছে? ওকে, আমি কমেন্টে চলে যাই। হীরা ইসলাম কমেন্ট করছেন, পাগলা ঘোড়ার মতো লাগছে। ওকে, পাগলা ঘোড়াই তো আমি, ঘোড়ার যেমন কোনো স্টপ নেই, সবসময় অ্যাক্টিভ থাকে এবং একদম কি বলে অনেক বেশি এনার্জেটিক, আমিও কিন্তু অনেক বেশি এনার্জেটিক, আমি আমাকে চুপচাপ বসে থাকতে দেখেছে এমন মানুষ খুব কমই আছে। তাওহিদুল ইসলাম বনশ্রী থেকে, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। জুবের আহমেদ, নাইস, থ্যাংক ইউ। তারপর গুড মর্নিং। ওকে, আলামিন সর্দার, শুভ সকাল, যুক্ত আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে, অনেক অনেক শুভ সকাল এবং ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজিমুল ইসলাম, হাই হাই হাই লিখে চলে গেছে, আর কোনো খবর নেই। যাই হোক, আমরা আবারও এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
0: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাত।
0: রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু।

ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণের সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। একটু ব্রেক নিব, আরো একটা ব্রেক নিব এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরছি, সাথেই থাকুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: মর্নিং মাইক।
1: গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে বিদায় নিচ্ছি। তবে আগামীকাল আবার ঠিক সকাল 8টা বাজে কিন্তু আমি হাজির হয়ে যাব। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও ছিলাম এবং অনেক গল্প করছিলাম, অনেক মজার মজার আড্ডা গসিপ শেয়ার করছিলাম। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। চাইলে আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন, আমার পোস্টে কমেন্ট করে জানাতে পারেন যে আপু আজকে, মানে বলতে পারেন যে আপু কেমন লেগেছে আমার শো, মানে জানাতে পারেন। তো যাই হোক, এছাড়াও ফেসবুক পেজে কিন্তু আপনারা আমাদের রেগুলার মিম পোস্ট এবং ফানি ভিডিওগুলো পেয়ে যাবেন। সো সেটা দেখতে হলে, জানতে হলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আপনি কিন্তু আপনারা কিন্তু আমাকে রেডিও আম্বার 102.4 FM ও পেয়ে যাবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। শ্রুতিকাব্য নিয়ে আমি থাকবো, সেখানেও গল্প করি, পুরনো দিনের গল্প করি। আশা করি সেটাও আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। আর ঢাকা FM এর ফেসবুক পেজে আমাদের ফানি ভিডিও পোস্টগুলো তো অবশ্যই দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের ঢাকা FM 90.4 এর অ্যাপ কিন্তু আপনি প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, চাইলে ডাউনলোড করে দেখতে শুনতে পারেন এবং আপনি কিন্তু হেডফোন ছাড়াই অ্যাপে শুনতে পারবেন। সো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আগামীকাল। অতক্ষণ পর্যন্ত সবাই আমাকে অনেক বেশি বেশি মিস করবেন, ভালোবাসবেন এবং আমার জন্য অপেক্ষা করবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল স্টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল স্টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
6: চাগরম শুনছেন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় দুপুর দুটো।
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা সপ্তাহের নতুন একটা সোমবারে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। লিসেনার্স, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি হৃদম হাজির হয়ে গেলাম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। ও লিসেনার্স, আবারও চলে এলাম, হাজির হয়ে গেলাম। গতকালও কিন্তু ছিলাম সানডে স্পেশাল আড্ডাতে এবং দেখতে দেখতে কিন্তু আজকে আমরা আবার মিড ডে ফিল্ডে হাজির হয়ে গেছি। অ্যান্ড আজকের দিনটা একটু বেশি এক্সাইটমেন্টে জড়ানো, কজ আজকের দিনটা খুব বেশি নিজের মনে হচ্ছে। ও লিজনার্স, যাই হোক, এগুলো নিতে অবশ্যই কথা হবে। আশা করছি এই এক্সাইটমেন্ট, পছন্দের গান আর আপনাদের সাথে জমজমার আড্ডা আজকে আমাদের এই মিড ডে ফিল্ডকে একদম একদম একদম টপ নচ করে তুলবে। যাই হোক লিসেনার্স, দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আছি আমি হৃদম। অ্যান্ড সবাইকে ধন্যবাদ যারা শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, আমাকে মেসেজ করছেন আমার অনুষ্ঠান শুরু হওয়ার আগ থেকেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যদি বলি আজকের দিনটা একটু বেশি স্পেশাল হওয়ার কারণটা শুরুতেই বলে দিচ্ছি, কজ টুডে ইজ মাই ডে। ও হ্যাঁ, আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি হৃদম খন্দকার। অনেকেই আমাকে উইশ করছেন, সবাই মেসেজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যদি বলি, একদম গতকালকে রাত থেকে শুরু করে আসলে যারা আমাকে কল করছেন বা টেক্সট করছেন, মেসেজ করেছেন, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড সবাই যে ব্যাপারটা মনে রেখেছেন, আমি গতকালকে যখন শো করছিলাম সানডে স্পেশাল, সেখান থেকেই কিন্তু মোটামুটি সবার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবং দেখতে দেখতে আসলে আজকের এই আড্ডাতেও হাজির হয়ে গেলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে একটু চলে যাবো আমাদের মেসেজ সেকশনে। আমি যদি বলি যে অনেকেই কিন্তু উইশ করছে, আমি প্রথমেই দেখতে পাচ্ছি তাওসিফ আমাকে উইশ করেছে। তাওসিফ, থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করেছে। নাদিম খান, থ্যাংক ইউ সো মাচ নাদিম খান আমাকে উইশ করেছে। আমাদের আরও একজন বন্ধু মাম্পি, থ্যাংক ইউ সো মাচ, মিনস এ লট। আসলে সবাই এত এভাবে মনে রেখেছেন বা আসলে এভাবে উইশ করবেন আমি ব্যাপারটা ভাবি নাই। যাই হোক, নারায়ণগঞ্জ থেকে আমাকে উইশ করেছে জামির, থ্যাংক ইউ সো মাচ জামির। তারপর আমি ধন্যবাদ দিতে যাচ্ছি কাকে, আচ্ছা মুত্তারিনা ইসলাম সুমনা ফ্রম রংপুর, সেও আমাকে উইশ করেছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে রিদম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাকে উইশ করেছে সিলোড়ি তমা, আজ 31 আগস্ট, আর যে রিদম হ্যাপি বার্থডে টু ইউ। এই কয়দিনে হাজার শ্রোতার মন জয় করেছেন, কখনো কথা বলে, কখনো অভিনয়ের মাধ্যমে, আবার কখনো গান গেয়ে। শুভ হোক আগামী দিনগুলো, থাকেন বেশিরভাগ সময়, কিছু সময় খারাপ থাকেন, এটাই লাইফ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তমা, এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য এবং এত সুন্দর করে লেখার জন্য, ইট মিন্স এ লট। আমাকে আরও অনেকে ইউজ করেছে, আমি সবার মেসেজই পড়বো। তবে এই শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাচ্ছি লিসেনার্স, খুব ইজিলি কিন্তু আপনিও চাইলে আজকের আমাদের এই মিড ডে ফিল্ডের আড্ডাটা এনজয় করতে পারবেন, আপনিও এই আড্ডায় অংশ নিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু রিদমের পোস্ট পেয়ে যাচ্ছেন মিড ডে ফিল্ডের। অ্যান্ড কমেন্ট সেকশনে যদি কমেন্ট ড্রপ করেন, আই উইল গেট ইউ, হ্যাঁ, আই প্রমিস। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। অ্যান্ড আমাকে আরও অনেকেই উইশ করেছেন, যারা উইশ করেছেন সবার মেসেজ পড়বো, সবার সাথে কথা বলবো, আড্ডা দিব। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। অ্যান্ড আসলেই আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন। যাই হোক, আমরা দুপুরটা একটা ইন্টারেস্টিং গান দিয়ে শুরু করে দিচ্ছি এখন, আমি কিন্তু আছি পাঁচটা পর্যন্ত, আজকের এই আড্ডাটা জমবে 100-100। আমরা এখন হায়দার হোসেনের একটা গান শুনবো, আমি ফাইসা গেছি মাইন্ড কাটছি পায়, হ্যাঁ আমার একটা পছন্দের গান, আজকের দিনটা আমার গান শোনাই যায়। যাই হোক, আমি সোজা গানে যাচ্ছি লিসনার্স, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello listeners, welcome back again. আমি আর জি হৃদম আছি আপনাদের সাথে। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসনার্স, মিড ডে ফিল নিয়ে হাজির হয়ে গেছি 2:00 বাজে। দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের এই দুপুরের আড্ডা জমে উঠেছে। দুপুর কিন্তু শুরু হয়ে গেছে, আশা করছি 5টা পর্যন্ত এই আড্ডায় সবাই যুক্ত থাকবেন লিসনার্স। আর আমি যদি বলি, আজকে মোটামুটি কিন্তু একদম অনেক আগে থেকেই, সকাল থেকেই আমার লিসনার্স যারা আছেন সবাই কিন্তু যুক্ত হচ্ছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আর মনের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আর আমি যদি বলি যে মেসেজ সেকশনে আমার সাথে অনেকেই যুক্ত আছেন, কমেন্ট সেকশনে অনেকেই যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সরাসরি এখন আমাদের মেসেজ সেকশনে চলে যাচ্ছি। একটু প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে লন্ডন থেকে যুক্ত আছে আরিফ যুক্ত আছে লন্ডন থেকে। হ্যাপি বার্থডে রিদম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে যুক্ত হয়েছে আরও একজন, উইশ করেছেন হ্যাপি বার্থডে রিদম ভাই, শুনছি রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রাজু যুক্ত আছেন, শুভ জন্মদিন জানিয়েছে, মিনজেলট। ঈশানা কিন্তু যুক্ত হয়ে গেছে, হ্যাপি বার্থডে ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, উইশিং ইউ আর ডে ফিল্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড ইয়ার ফিল্ড উইথ জয়, মে অল ইউর ড্রিমস টার্ন ইন টু রিয়েলিটি। ঈশানা, থ্যাংক ইউ সো মাচ। সবাই দোয়া করবেন যাতে আসলে সবসময় এভাবে আপনাদেরকে হাসি খুশি রাখতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে সবসময় এভাবে গল্প করতে পারি বা আড্ডা দিতে পারি, এই দোয়া করবেন সবসময়। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি জিনিয়ে আছে, শুভ কোনো বছরের আজকের মতো দিনে তোমার আগমন হয়েছিল বলে তোমার মতো একজনকে পেয়েছি, তার হাসি কথা দিয়ে আমার সহ সকলের মন কেড়ে নিয়েছ। আজ শুভ দিন, সকল সুখ সবসময় তোমার জীবনে থাকুক, সকল ভুল ফুল হয়ে ফুটুক, এভাবে সবসময় সকল কাজে এগিয়ে যাও, তুমি অনেক ভালো থেকো, শুভ জন্মদিন আরজে জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে লিখেছেন, খুব ভালো লাগলো আপনার কথাগুলো, সবসময় এভাবে দোয়া করবেন, সাপোর্ট দিবেন। আচ্ছা, ইরিন আছে, ইরিনও উইশ করেছে আমাকে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে উইশ করেছেন নিশি, শুভ জন্মদিন বিআই সাহেব, আর শুভ হোক তোমার সামনের দিনগুলো, আমি কিন্তু না দেখে বলছি তোমার মন আজকে অনেক খুশি, কি সত্যি বলেছি না বিআই, বিআইন সাহেব মন পড়তে পারেন দেখা যাচ্ছে না, হ্যাঁ একটু আজকের দিনটাতে একটু খুশি থাকতেই হয়, কজ টুডে ইজ মাই ডে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি কেয়া আছে, কেয়া রয় আমাকে উইশ করেছে হ্যাপি বার্থডে, কেমন আছো তুমি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জান্নাতুল হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে, মিষ্টি একটা ভাইয়া, মোদের রিদম তাহার নাম, শুনলে তাহার মিষ্টি কথা জুড়ায় মনপ্রাণ, জাদু মাখা কণ্ঠ দিয়ে কারে মোদের মন, মায়া ভরা হাসি যেন বাকে চাঁদের কিরণ। ওকে, তোমার নামের অর্থ যেন কবিতারই ছন্দ, ছন্দে ছন্দে রাঙিয়ে থেকো সুধে মোদের জন্য, শুভ জন্মদিন জান্নাতুল হীরা। খুব সুন্দর লিখেছেন কবিতাটা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনু যুক্ত আছে, অধরা জান্নাতি অনু, জন্মদিন উপলক্ষে অনেক অনেক উইশেস, কোথায় শুভ জন্মদিন রিদম, আজকে আমার জন্মদিন, ও তাই নাকি, অধরা জান্নাতি অনু, হ্যাপি বার্থডে টু ইউ, ও মাই গড, বাহ বার্থডে মিতা পেয়ে গেলাম, বেশ বেশ খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন আছেন, আরাফাত আছেন, হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে রিদম, হোপ দিস ইয়ার উইল ব্রিং ইউ মোর সাকসেস, দেয়ার ইজ এ ফ্লাওয়ার আই ওয়ান আ ডেডিকেট টু ইউ, ইটস সানফ্লাওয়ার, ওকে সো সুইট অফ ইউ, কোথায় লিভ ইউর রেস্ট অফ লাইফ লাইক আ সানফ্লাওয়ার অ্যান্ড স্টপ বিং পেসিমিস্ট, ওকে কিউরিয়াস সঞ্জিদা আছে আমার সাথে, সঞ্জিদা মিন্স আ লট, আর আমার সাথে আসলে একটা সানফ্লাওয়ারের তুলনা, মানে সানফ্লাওয়ার আমাকে ডেডিকেট করলেন, এটা আসলে ব্যাপারটা খুবই ডিপ। অ্যান্ড আমি আমি যদি বলি কিউরিয়াসান জিদা, মানে আমি আসলে ওভাবে এক্সপ্লেন করতে পারছি না, জাস্ট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমার সাথে আর অনেকে আছেন, অনেকে উইশ করেছেন আমি সবার সাথে কথা বলবো, সবার সাথে আড্ডা দিব। তবে আমাদের এই আড্ডায় এই মুহূর্তে একটা গানে চলে যাওয়া উচিত, আমাদের এই জমজমাট আড্ডাটা কিন্তু জমে উঠেছে। আর আজকে যদি আমি দেখি সব মেসেজ শুধু একটাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি কারো মেসেজ বাদ দিব না, সবার মেসেজই পড়বো। তবে এই মুহূর্তে একটা গানে যাচ্ছি, আর তাছাড়া আরও কিছু মজার বিষয় কিন্তু আমাদের জন্য ওয়েট করছে আজকে আমাদের এই আড্ডায়। আমরা কিছু মজার বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। এখন গানে যাচ্ছি একটা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে বাংলা ফাইভের করা একটা গান, যেটা হচ্ছে তোমায় আমি চিনি না অ্যালবামের কনফিউশন। তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি। লিসেনার্স, আমার খুব পছন্দের একটা গান, আমি সরাসরি গানটাতে চলে যাচ্ছি, আশা করছি সবাই গানটি এনজয় করবেন। খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, রিদমের সাথে থাকবেন, মিড ডে ফেজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এমন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: ৩৬ টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: FM 90.4
1: Çağrı
0: Şabaktadır.
2: Midday Field.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসনার্স, আমি আর জি হৃদম আছি আপনাদের সাথে। আমরা প্রথম ঘন্টা একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি, খুব জলদি মনে হয় আজকের সময়টা চলে যাচ্ছে। যাই হোক, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা সবাই জানেন যে আজকে আমার বার্থডে, সো খুবই এক্সাইটেড অ্যান্ড সবাই কিন্তু আমাকে উইশ করছেন। ইট মিনস এ লট যে আসলে এই যে দেখেন। আচ্ছা যাই হোক, আমি আমার বার্থডে নিয়ে আমি কথা বলছি অবশ্যই। তবে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন সবাইকে একটু বলছি যে খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমার জন্য, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু সেখানে আমার মিড ডে ফেজের পোস্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড কমেন্ট সেকশন ইজ ওয়েটিং ফর ইউ। সো একটা কমেন্ট ড্রপ করলেই হচ্ছে, আই প্রমিস আই উইল গেট ইউ অ্যান্ড আমি হচ্ছে আপনিও, সরি আমি না, আপনিও কিন্তু আমাদের এই আড্ডার একটা অংশ হয়ে যাবেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বার্থডে নিয়ে কথা বলছিলাম, সবাই উইশ করছেন, সবাই আমাকে মনে রেখেছেন বা ইয়ে করেছেন। দেখেন, বেসিক্যালি এই যে বার্থডে, এটা যে খুব একটা স্পেশাল দিন তা কিন্তু না, বা সবাই আমাকে বার্থডে উইশ করছে মানে আমি বার্থডে উইশেস পাচ্ছি এটা যে অনেক কিছু তাও কিন্তু না। স্পেশালিটি হচ্ছে সেই জায়গাটা বা মোমেন্ট আমার হচ্ছে সেই জায়গাটা যখন আমি দেখছি যে আপনারা আমাকে উইশ করছেন, বা এই যে গতকালকে থেকে উইশ করা শুরু হয়েছে, বা আজকে উইশ করছেন, বড় বড় 12টা বাজে উইশ করেছেন, সারাদিন ব্যাপী সবাই উইশ করছেন, সবাই যে বার্থডেটা মনে রেখেছে এইটা আমি পরে হিসাব করছি। তবে এই যে একটা দিন সবার মাথায় যে ছিল ব্যাপারটা, বা হৃদমকে একটা এক্সকিউজ দিয়ে যে মনে রেখেছেন এই ব্যাপারটা, এটা এটা টোটালি একটা গড ব্লেসিং অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই আমাকে এভাবে মনে রেখেছেন, এতটা ভালোবেসেছেন এবং সবাই হচ্ছে মানে মাথার ভিতরে ধরে রেখেছেন যে না 31 তারিখ তো হৃদমের বার্থডে। ও সো মানে আসলে থ্যাংক ইউ সো মাচ। আসলে এখানে আমি আপনাদেরকে যে কোনোভাবে এক্সপ্লেইন করব ওরকম কোনো ভাষাও কিন্তু আমার নেই। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, দেখতে পাচ্ছি আফরিন যুক্ত হয়ে গেছে আমার সাথে। হৃদম দাদা আজ কী বলবো কী বলবো, শুধু লিখবো হৃদম ভূত দাদা শুভ শুভ শুভ জন্মদিন। দাদার জন্য রইল অনেক অনেক দোয়া, জানি মেসেজটা পড়া হবে না তবে আজ শুনতেও পারলাম না, কম্পিউটার নিয়ে গবেষণা করছি তো তাই। পচা হৃদম ভূত দাদা, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আফরিন, আপনি দেখেন আজকের দিনটাকে, দিনটাতেও আমাকে কিন্তু আন্ডারএস্টিমেট করলেন, বাট আনফরচুনেটলি আপনার টেক্সট কিন্তু পড়া হলো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইজায়ান যুক্ত আছে, হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি হাফসা আছে আমার সাথে রংপুর থেকে, হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে ব্রো, ও মিনজেলট মিনজেলট রংপুর থেকে। আমার সাথে সাবা যুক্ত আছে, সাবাও আমাকে উইশ করেছে হ্যাপি বার্থডে টু দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। Do you know how much you mean to us? In your special day, take the love and care you deserve. Thank you so much. Thank you so much. Achha. Tarpor dekhte parchi Himadri ache. PPP birthday. Thank you so much. Amar sathe dekhte parchi Sharmin ache. জানু কেমন আছো? আলহামদুলিল্লাহ জানু বেশ ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সীমান্ত আছে, হ্যাপি বার্থডে জানিয়েছে, জুই জানিয়েছে হ্যাপি বার্থডে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে ফাবিহা তারান্নুম যুক্ত আছে রংপুর থেকে, অনেকদিন থেকে শুনি, আজ প্রথম SMS করলাম, শুভ জন্মদিন রিদম ভাইয়া, আপনার দিনগুলো ভালো কাটুক এই কামনা করছি, আমাকে গান শোনাবেন এটা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমি অবশ্যই আপনাকে পছন্দের গানটা শোনাচ্ছি। আর তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে, লোকেশনা তোমার ছোট বোনের নাম কি, ও কি তোমাকে উইশ করেছে? হ্যাঁ, আমার ছোট বোন আমাকে উইশ করেছে বরাবর 12টা বাজি, মানে অ্যাজ ইউজুয়াল আর কি, প্রতি বছর যেটা হয় আমার ফার্স্ট বার্থডে উইশটা কিন্তু আমার ফ্যামিলির সাইড থেকেই আসে। তাদের যে একটা এক্সাইটমেন্ট থাকে বা তাদের যে আসলে ভালো লাগা থাকে, এইগুলো আসলে এক্সপ্লেন করার মতো না। অ্যান্ড আমি আমার এই একটা দিন, আমার লাইফের এই একটা দিন বা প্রতি বছর এই একটা দিন খুব বেশি এনজয় করি, কজ তখন দেখা যায় যে কত মানুষ আমাকে

ভালোবাসছে, মনে রাখছে। ব্যাপারটা এমন না যে না বছরে একদিন মনে করছে, হয়তো বার্থডে চলে গেলে ভুলে যাবে। বাট আনফর্চুনেটলি দ্য ফ্যাক্ট ইজ, দেখেন একদিনের উসিলা করে হলো একটা মানুষ আপনাকে মনে রাখছে, সেই মানুষটা আপনাকে সময় করে কল করছে, টেক্সট করছে, মেসেজ করছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরও অনেকে উইশ করেছেন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছি রংপুর থেকে সুমাইয়া আছে, কোথায়, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুভ জন্মদিন ভাইয়া, তোমার দিনগুলো সুন্দর হোক, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে চট্টগ্রাম থেকে কেউ একজন আছে, নাম লিখেনি, শুধু উইশ করেছে, মেঞ্জেলজ সানিম আছে আমার সাথে। মন থেকে দোয়া করি শুভ হোক তোমার দিনগুলো, থাকো প্রতিদিন মন থেকে, আবারও দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ তানিম, থ্যাংক ইউ সো মাচ। আজ শুধু উইশ আর উইশ পাবেন। তবে আজকের মতো বিদায়, খুব অসুস্থ, ডাক্তারে যাবো, আলবিদা। ও, তোমা কি হয়েছে অবশ্যই জানাবেন, আশা করছি দ্রুত সুস্থ হবেন। আর থ্যাংক ইউ সো মাচ, আবারও থ্যাংক ইউ সো মাচ। রংপুর থেকে হাবিবা আছে আমার সাথে, দেখা যাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে বাবা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন একটা গানে যাচ্ছি লিসেনার্স, পরবর্তী ঘন্টায় এসে আবারও আড্ডা দিব। এখন আমরা বালামের করা একটা গান শুনবো, প্রেম শিকারী। সো সোজা গানে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ এখন রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে আমরা মিড ডে ফিলসের কিন্তু এই আড্ডার আমরা দ্বিতীয় ঘন্টা চলে এসেছি। হ্যাঁ, 3:01। আশা করছি সবাই যুক্ত আছেন, যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে, যে যেখান থেকেই শুনছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যস্ততম মুহূর্তে সবাই যুক্ত আছেন, শুনছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম, আমরা আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। তবে আমি এখন একটু ফেসবুকের কমেন্ট সেকশন থেকে ঘুরে আসতে চাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে আছেন হাবিব রহমান। হাবিব ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, দাদা আমাকে উইশও করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের দুপুরটা এভাবে আনন্দ দিয়েই যাও, থ্যাংক ইউ সো মাচ, সবসময় দোয়া করবেন দাদা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি MD বাবু আয়ুব আনসারি আছেন আমার সাথে, হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে আপনার উপস্থাপনা, কথা মিন্স অ্যালট। আমি দেখতে পাচ্ছি MD ফায়াদ হোসেন আছেন আমার সাথে, কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ জন্মদিন, কেমন আছো, রংপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং অসংখ্য ধন্যবাদ, আমাকে শুভ জন্মদিন জানিয়েছে MD জাকারিয়া হোসেন কমেন্ট সেকশনে। ভাইয়া জাকারিয়া ভাইয়া ধন্যবাদ। হৃদয় হোসেন আছেন কমেন্ট সেকশনে, হ্যাপি বার্থডে বাড়ি, হ্যাঁ বাড়ি মিন্স অ্যালট। আজহারুল ইসলাম ফ্লেভার আছেন আমার সাথে, ওয়েলকাম টু মিড ডে ফিলস উইথ আরজি রিদম অ্যান্ড আ ভেরি হ্যাপি বার্থডে, ও থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আফ্রিদা ওয়াসিমা যুক্ত হয়েছে কমেন্ট সেকশনে, দেখা যাচ্ছে, হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে হাবিবা, মেঘলা অ্যান্ড মেধা যুক্ত আছে, বাবা তিনজন একসাথে। আমাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নিশি আছে, বিএন সাহেব কি কমেন্ট কি লিখেছেন দেখি, বিএন সাহেব লিখেছেন হাসি মুখে নিও ফুল, দিব আমি তোমায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায় বিআই, সত্যি কি ফুল শুকায় গেলে তুমি আমার ফুল ফেলে দিবা? ওরে বাবা, তাই নাকি? বিআই এর সাথে এত ফ্লার্টিং করছেন না? বিআইএনের মধ্যে একটু ফ্লার্টিং অবশ্য চলে, যাই হোক। তারপর দেখতে পাচ্ছি আরো একজন আছেন, হ্যাপি বার্থডে জানিয়েছেন, হ্যাপি হ্যাপি জন্ম ডে, ওরে বাবা খুব সুন্দর উইশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি রংপুরিয়ান সুমায়া সুমিন আছে আমার সাথে, ও মোস্ট ওয়েলকাম। বাবু সোনা, তুমি যদি আমার অ্যাসেম্পশনটা না পড়ো তবে বোবার কি বদলে আমি তোমায় গিয়ে ধরবো, বুঝলা? ওরে বাবা, এইটা আবার কোন ধরনের কি কি বলে থ্রেট? আচ্ছা, চলে আসো রংপুর একসাথে, চিকলি ওয়াটার পার্কে যাব। চিকলি ওয়াটার পার্ক, এটা নাম বেশ শুনেছি, রংপুর গেলে চিকলি ওয়াটার পার্কে আসলে যেতেই হবে। আচ্ছা, বাসার সবাই ভালো আছে? হ্যাঁ জিনি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, অনেক খুশি, তাই না? জন্মদিন আসে, বছর ঘুরে, নতুন বছর নতুন অনেক কিছু শেখায়। আসলে এই যে আমাদের প্রতিটা বছর যাচ্ছে, মানে এই যে দেখেন, আমরা আসলে বার্থডেটা অনেকেই এক একভাবে পালন করে থাকি। লাইক আমরা কেউ হয়তো বা বার্থডেকে আমরা কীভাবে ওয়েলকাম করি, যে আমার লাইফে নতুন আরও একটা বছর আসলো বা নতুন একটা সময় আসলো, সো এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট, লেট সেলিব্রেট দ্য বার্থডে। বা অনেক সময় দেখা যায় আমরা হয়তো এরকমটা চিন্তা করি যে লাইফ থেকে আরও একটা বছর চলে গেল, সো অনেকের হয়তো মন খারাপ করে বসে থাকে যে না, আমার লাইফ থেকে একটা সব বছর চলে গেল, আমার ভালো লাগছে না, খারাপ লাগছে না। না না না, ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই যে আপনার লাইফ থেকে একটা বছর চলে গেল না, এটা হচ্ছে আপনার একটা নতুন একটা চ্যাপ্টার আনলক হলো। আপনি এই যে পুরনো একটা বছর গেছে, সেই একটা বছরকে আপনি একটু অবজার্ভ করেন এই একটা দিনে, যে আপনি পুরনো এই একটা বছর কীভাবে গিয়েছে, কেমন গেল, আপনি কীভাবে কাটিয়েছেন আপনার এই বছরটা। সেখান থেকে কিছু ভুল ত্রুটি বের করেন, সেখান থেকে কিছু ভালো লাগা বের করেন, সেখান থেকে কিছু খারাপ লাগা বের করেন, সব মিলিয়ে আপনার লাইফটাকে নতুনভাবে আবার স্টার্ট আপ করেন। এই আজকের দিনটাতে আপনার মুখে একটা হাসি থাকুক, এই জন্মদিনের দিনটাতে হাসি দিয়ে নতুন বছরটাকে নতুনভাবে স্বাগত জানাতে হবে এবং হচ্ছে পুরনো সব ভুল ভুলে গিয়ে নতুন করে আবার পথ চলতে হবে, এটাই হচ্ছে আমাদের লাইফ। যাই হোক, আমি আজকের এই দিনে মহান রব্বুল আলমিনের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাকে আরও একটা বছর এভাবে দিয়েছেন এবং আমি এখন পর্যন্ত বেঁচে আছি, টিকে আছি, আপনাদের সাথে আড্ডা দিতে পারছি। আমার কাছে এর থেকে বেশি আর কিছু নেই। আচ্ছা ভাই, আপনি এত হাসি খুশি থাকেন কিভাবে? আই লাইক ইউ জমির। দেখেন, হাসি খুশি থাকতে আসলে কিছু প্রয়োজন হয় না, হাসি খুশি থাকাটা টোটালি নিজের উপর। অ্যান্ড হাসি খুশি থাকতে হবে, এটাকে ভালোবাসতে হবে। যখন আপনি হাসি খুশি থাকতে পারবেন তখন দেখবেন যে আপনি আপনার জায়গা থেকে লাইফটাকে চিল করতে পারছেন, এনজয় করতে পারছেন। লোকে অনেক কিছুই বলবে, কারো কথা কানে দেওয়া যাবে না, সবসময় নিজেকে হাসি খুশি রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে, আশেপাশে সবাইকে হাসি খুশি রাখতে হবে। সো লোকে লোকের কথা বলবেই, কান দেওয়া যাবে না। আর এই লোকের কথা বলা থেকেই মনে পড়লো একটা গানে চলে যাই আমরা, নুসরাত ফারিয়ার করা লোকে বলে। খুব জলদি আবারও ফিরে আসছি আমি আর জে রিদম।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
5: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন। ও ও আচ্ছা, সবাই চলে এসেছে। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। ও দুপুরটা এই সুন্দর মোমেন্টটা খুব এনজয় করছি, আশা করছি সবাই আছেন আমার সাথে। লিসেনার্স, আমাদের এই মিড ডে ফিল্ডের আজকের আড্ডা কিন্তু বিন্দাস জমে উঠেছে। খুব সুন্দর সুন্দর গান আমরা শুনছি একের পর এক। যে গানগুলো আসে আমাদের প্লেলিস্টের, যে গানগুলো থাকে সবসময় ইনসেন্ট লেভেলের গান থাকে। আর আশা করছি অবশ্যই সবাই এনজয় করছেন। সবাই কিন্তু অবশ্যই মেসেজ করে জানাতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। আচ্ছা, আমি সরাসরি এখন একটু আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, দেখি কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাকে মেসেজ করেছে আমাদের অবসান ভাই। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি উত্তরা থেকে, গুলশান এক যাচ্ছি অফিসের কাজে। তাই নাকি অবসান ভাই, চলে আসেন এক কাপ চা খেয়ে যান। অনেক অনেক কি বলবো, খুশি হব আমি আপনি যদি আসেন এক কাপ চা খেয়ে যান আমার সাথে, খুব খুশি হব। বাই দ্য ওয়ে হ্যাপি বার্থডে জানিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেলাম, মিনজ এ লট। রাইফান আছে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আমি রাইফান ফ্রম ধানমন্ডি, কেমন আছেন? আমি অ্যান্ড সাউদার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা, হ্যাপি বার্থডে। ওকে রাইফান, আচ্ছা আমাদের সাউদার ফ্রেন্ড রাইফান আছে আমার সাথে। বার্থডে এলে আমার মন খারাপ হয়, মনে হয় বড় হয়ে যাচ্ছি, জীবন থেকে একটা বছর চলে গেল। তবে এই দিন আমার কাছে মনে হয় রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করা উচিত। উনি আমাদের ভালো ভালো, উনি আমাদের এত ভালো রেখেছেন, আমরা আরেকটা বছর পেয়েছি। যাই হোক ভাই, রব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রাখুক, আপনার সব ড্রিম পূরণ করুক, এই দোয়াই করি। রাইফান থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাউদা তো মোস্ট প্রবলি দেশের বাইরে আছে, গতকাল হয়তো কথা হয়েছিল, মানে এরকমটাই যতটুকু শুনেছিলাম যে হয়তো দেশের বাইরে যাবে আর কি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাউদা কিন্তু আমাকে গতকালকে অ্যাডভান্স উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ রাইফান। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু যুক্ত হয়ে গেছে।

আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম গুড। ব্ল্যাক রোজ? ও হ্যাঁ, আমাকে তো আবার নুসেবা ব্ল্যাক রোজ ডাকে। হ্যাপি বার্থডে অন ইউর স্পেশাল ডে, আই উইল প্রে ফর ইউ দ্যাট আল্লাহ কিপ দ্যাট বিউটিফুল স্মাইল অন ইউর ফেস অ্যান্ড ব্লেস ইউ উইথ সাকসেস ইন এভরিথিং, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ নুসেবা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি জানি না যে আপনাদেরকে কিভাবে থ্যাংক ইউ দিয়ে শেষ করব। রাকিয়া আছে আমার সাথে, হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমাকে সিলেটি ফুড়ি কিন্তু উইশ করেছেন, সিলেটি ফুড়ি ধন্যবাদ, ধন্যবাদ। শুভ জন্মদিন, শুভ মিষ্টি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পড়ি আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে। হাউ আর ইউ? হ্যাপি বার্থডে টু ইউ, ইটস আ স্পেশাল টাইম টু উইশ ইউ এভরি জয় অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ, ও মিন্স আ লট। গুদম, হ্যাপি বার্থডে, ভালো আছো? রংপুর থেকে নবাব, আর নবাব আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ধন্যবাদ, ধন্যবাদ কমেন্ট করার জন্য, মেসেজ করার জন্য। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে তাফিম রংপুর থেকে, হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মাম্পি আছে, তোমার জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি, আশা করি সারা জীবন এমনই থাকো, ভালো থেকো, সুখে থেকো, আজকের এই দিনে সব কিছু হোক নতুন করে, সুখের স্মৃতিগুলো থাক কাছে, দুঃখগুলো যাক দূরে। মাম্পি, আমি সত্যি কথা বলতে আজকের এই দিনটা এত বেশি স্পেশাল ফিল করছি, বিশেষ করে যখন আমি 2টা বাজে মিড ডে ফিল নিয়ে হাজির হলাম বা আমি মিড ডে ফিল স্টার্ট আপ করলাম, তখন থেকে আমার মনে হচ্ছে যে আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে। আমি যখন দেখছি যে আপনারা আমাকে বিভিন্ন জায়গা থেকে উইশ করছেন, লিখছেন, দোয়া করছেন, ভালোবাসছেন, এত সুন্দর কথা লিখছেন, কবিতা লিখছেন, আসলে আই ডোন্ট নো যে আমি আদৌ কি আপনাদেরকে কখনো এগুলোর রিপ্লাই আমি দিতে পারবো কিনা, বা এই কৃতজ্ঞতা কখনো প্রকাশ করা পসিবল কিনা। যাই হোক, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত হয়ে গেছে, হ্যাপি বার্থডে রিদম ভাইয়া, এই বছরের দিনগুলো আপনার জন্য ভালো যাক এই কামনা করছি। আজকে চট্টগ্রামের আবহাওয়া একটু মেঘলা মেঘলা আছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে ফারুক যুক্ত হয়েছেন, ফারুক ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরও একজন আছে হোয়াটসঅ্যাপে, রায়হান আছে আমার সাথে, ওকে। অবসান ভাই লিখেছেন, শেষ করতে করতে আপনার শো শেষ হয়ে যাবে, আমার শরীরটা ভালো না, জ্বর ছিল দুদিন আগে, কাজ শেষ করে বাসা চলে যাব। ওহো, ইটস ওকে, ইটস ওকে অবসান ভাই, তবে আশা করছি কোনো একদিন চলে আসবেন, একসাথে দুই ভাই বসে চা খাবো, গল্প করবো সামনাসামনি। যাই হোক লিসেনার্স, আমরা একটা গানে চলে যাব এখন, খুব সুন্দর একটা গান শুনবো, জলের গানের করা একটা গান, এটা হচ্ছে অতল জলের গান অ্যালবামের। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো। আচ্ছা, বাকি গানটা শুনে আসি লিসেনার্স, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে।

0: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণেই সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতি ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. So listeners, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজে রিদম কিন্তু আছি, দেখতে দেখতে আমরা মিডডে ফিলস অনুষ্ঠানের একদম শেষ ঘন্টায় চলে এসেছি, 4:01। খুব সুন্দর ওয়েদার বাহিরে, বাহিরে তাকিয়ে যদি একটু একটু বর্ণনা দেই, আকাশটাতে তেমন একটা রোদ নেই, তবে বাতাস আছে, গাছের পাতাগুলো খুব সুন্দর নড়ছে এবং একটা শীতল বাতাস অনুভব করা যাচ্ছে। এই তো বর্তমানে এরকম একটা এনভায়রনমেন্ট যাচ্ছে বাহিরে, আর এই এনভায়রনমেন্টই কিন্তু আজকের মিড ডে ফিলস জমে উঠেছে। আর আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে যুক্ত ছিলেন, এখন পর্যন্ত আছেন, আমাকে অনেকেই উইশ করছেন, লিখছেন, মেসেজ করছেন। এটা আসলে আমার জন্য খুবই একটা ভালো লাগার দিন এবং খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আর আমি দেখতে পাচ্ছি আমার কাছে মানে আমাকে অনেকেই উইশ করছেন, এখন তো দেখতে পাচ্ছি অনেকে ট্রিটও চাচ্ছে। যাদের ট্রিট প্রয়োজন আছে একটু কষ্ট করে আমাদের এখানে চলে আসবেন, আমি রিদম আছি আপনাকে আপনাকে অবশ্যই ট্রিট দিব, আই প্রমিস। আচ্ছা, আমি সরাসরি একটু কমেন্ট সেকশনে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাকে আব্দুল্লাল মঈন কিন্তু উইশ করেছেন হ্যাপি বার্থডে। ভাইয়া, বার্থডে ট্রিট দিবা না, ট্রিট পেতে হলে চলে আসতে হবে আব্দুল্লাল মঈন। আচ্ছা, জাকারিয়া হোসেন ভাই আছেন, আমাদের এখানে দুজন বন্ধু হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু দুজনে মিলে আমাদের তো ইনভাইট করছে না। আচ্ছা, কোথায় ইনভাইট করবে আপনাকে জাকারিয়া ভাই? তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে রাইফান আছেন, ও আচ্ছা আপনাকে উইশ করেছে এটা আমাকে বলেনি বাই দ্য ওয়ে। ও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক মতো পৌঁছেছে। সত্যি বলতে আজকের দুপুরটা একদমই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, সাউদা থাকলে দুজনের ঝগড়া মারামারি এসবের এসব করেই দুপুরের এই অলস সময়টা কেটে যায়, কিন্তু আজকে মনে হচ্ছে সময়টা যাচ্ছেই না, মনটা অনেক খারাপ ভাই। যাই হোক, ইনশাল্লাহ আশা করছি খুব জলদি চলে আসবে সাউদা, আর আবারও আপনাদের এই খুনছুটি শুরু হবে আর কি। আচ্ছা, চট্টগ্রাম থেকে ফারুক আছে আমার সাথে, আমাকে উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাকে উইশ করেছেন আরও একজন সাউদা ফ্রম সিলেট। ওকে, সিলেট থেকে একজন সাউদা আছে আমার সাথে, ও নাইস নাইস, হ্যাপি বার্থডে, অনেক শুভকামনা রইল, আগামী দিনগুলো সুন্দর হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি নাফিজ আছে রংপুর থেকে, প্রথম মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে নিকিতা, হ্যাপি বার্থডে সুইট ব্রাদার, ঢাকা থেকে নুসরাত নিকিতা, ওকে, বাট বাড়ি আমার চিটাগাংয়ের রওজান। প্রিয় মানুষগুলোর সাথে অনেক ভালো থাকেন, এই শুভকামনা আজকে আপনাকে ফার্স্ট SMS করেছি, জানি না SMS দেখবেন কিনা, এই যে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন শিফা, যুক্ত আছে রংপুর থেকে, আমাকে উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর নিশি আছে, বিআইএন আছে আমার সাথে, ও বিআই, তোমায় যে মাম্পি বললো তোমার বোনের নাম কি, তুমি বললো না কেন? ও আচ্ছা, আমার বোনের নাম হচ্ছে আফসারা, আফসারা আমার ছোট বোনের নাম, আফসারা। আর আমার গতকালকে রাতে আমার ফার্স্ট উইশ আমার ছোট বোনের থেকে এসেছে, আফসারাই আমাকে বরাবর 12 উইশ করেছে আর কি। আচ্ছা, সাইমন আছে চট্টগ্রাম থেকে, দেখা যাচ্ছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কি করছো? এই তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আর কি। যাই হোক লিসেনার্স, আমরা শেষ ঘন্টাটাকে আর একটা সুন্দর গান দিয়ে এখন ওয়েলকাম জানাই, আমরা মেঘ দল, রঞ্জু তান্তি আর রঞ্জিত তান্তির করা একটা গান শুনবো, কোক স্টুডিও বাংলার মুল্লুক, খুব সুন্দর একটা গান, গানটা এনজয় করতে থাকেন, আমি খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
3: জাগরম
4: 92.4। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে হৃদম আছে আপনাদের সাথে। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি আজকের আমাদের এই আড্ডা, এই জমজমাট বিশেষ এই আড্ডাটা সবাই এনজয় করছেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনছিলাম, অ্যান্ড আরও কিছু সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আচ্ছা, আমি তখন বলছিলাম যে কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি এখন যদি আপনাদের সাথে দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ সিরিজের কথা বলি, হ্যাঁ সিরিজের নামটাই একটু বেশি বড়, দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ। এই সিরিজটা কে কে এনজয় করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি বলি এই সিরিজটার ব্যাপারে, যদি একটু কথা বলি, স্বামী ছেড়ে দিয়েছেন কারণ তার চেহারা স্বামীর পছন্দ ছিল না, হাতে টাকা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। এমন সময় একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ে তার। বিজ্ঞাপনে লেখা স্টেপ মাদার চাই, সেই বিজ্ঞাপনে সাড়া দেন নোরা। পৌঁছে যায় এক মাফিয়া বসের বাড়িতে, এরপরে বদলে যায় তার জীবন, এমন গল্প নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের এই সিরিজটা দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ। সিরিজের গল্প নোরা, মাফিয়া বস লুকা আর তার ছেলে লিউকে ঘিরে। আর এই গল্পটাতে আমি যদি বলি যে এখানে আমার একটা চুক্তিবদ্ধ বিয়ে বা হচ্ছে তারপর সেখান থেকে আসলে একটা প্রেম কাহিনী উঠে দাঁড়ানো, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে টোটালি এই যে সিরিজটা করা আর কি, মানে অপমানিত নারী থেকে আত্মবিশ্বাসী নারী হয়ে ওঠা যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু এইখানে ফুটে উঠেছে। আর যে মাফিয়ার কথা বলছি, মাফিয়া বসের আবার একটা ডিফারেন্ট রূপ আছে, এই ব্যাপারটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমি যদি বলি যে এখানে আসলে কেন দর্শকদের, মানে আপনাদের আগ্রহ থাকবে বা কেন আপনারা এই জিনিসটা এনজয় করবেন, গল্পের কয়েকটা পরিচিত উপাদান একসঙ্গে এসেছে এখানে। এখানে চুক্তির বিয়ে আছে, আছে মাফিয়া বস, আছে প্রত্যাখ্যাত নারী বা যদি বলি একটা শিশু, বা আছে আছে ভালোবাসা বা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা গল্প, মানে সব মিলিয়ে কিন্তু আপনারা এই সিরিজটা কিন্তু এনজয় করতে পারবেন। সো যারা চাচ্ছেন অবশ্যই এনজয় করবেন আশা করছি। এটার নাম হচ্ছে দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ। এই সিরিজটা আমার মনে হয় মাইন্ড ব্লোয়িং একটা সিরিজ, যে কেউ চাইলে এনজয় করতে পারেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আবার সরাসরি একটু মেসেজ চলে যেতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার সাথে ফারুক আছেন, আমার সাথে যুক্ত আছেন ঈশানা। আই উইশ আমি তোমার সাথে থাকতে পারতাম। বাই দ্য ওয়ে, তোমার জন্মদিন উপলক্ষে একটা সুন্দর রিল আমাদেরকে উপহার দাও না। ওরে বাবা, কি আবদার, অনেকদিন হলো রিল বানানো হচ্ছে না। দেখি দেখি, অবশ্যই ঈশানা চেষ্টা করবো। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, আমাদের অফিসিয়াল যেই ঢাকা FM 90.4 এর পেজটাতে আছে সেখানে চলে যেতে পারেন। সেখানে একটু আগেই হচ্ছে আমাদের যেই কলিগ যারা আছেন, পিঙ্কি আপু, তানহা আপু, সিফাত ভাই, সবার আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আবার সরাসরি একটু মেসেজ চলে যেতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার সাথে ফারুক আছেন, আমার সাথে যুক্ত আছেন ঈশানা। আই উইশ আমি তোমার সাথে থাকতে পারতাম। বাই দ্য ওয়ে, তোমার জন্মদিন উপলক্ষে একটা সুন্দর রিল আমাদেরকে উপহার দাও না। ওরে বাবা, কি আবদার, অনেকদিন হলো রিল বানানো হচ্ছে না। দেখি দেখি, অবশ্যই ঈশানা চেষ্টা করবো। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, আমাদের অফিসিয়াল যেই ঢাকা FM 90.4 এর পেজটাতে আছে সেখানে চলে যেতে পারেন। সেখানে একটু আগেই হচ্ছে আমাদের যেই কলিগ যারা আছেন, পিঙ্কি আপু, তানহা আপু, সিফাত ভাই, সবাই মিলে একটা রিল শেয়ার

যাই হোক, আসলে এই দিনটা আমি খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আচ্ছা, হাফসা আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে সাইদুল ইসলাম সোহাগ। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সাকিব। রিদম ভাই, আমরা বাসা পাল্টাচ্ছি, মাহাদীনগর অনেক দূরে চলে যাচ্ছি, জানি না তোমাকে শুনতে পাবো কিনা। না, অবশ্যই শুনতে পারবেন, টিউন করলেই শুনতে পারবেন, আশা করছি শুনবেন। হাবিবা, মেঘলা, মেধা আছে একসাথে আমার সাথে। অ্যান্ড দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে নামটা লিখে নিই, শুধু লিখেছে শুভ জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সানিম আছে। সানিম, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। আর যে আজ তোমার জন্মদিন, কিন্তু গতকাল থেকে আমার খুশি সীমা নেই, কেন কে আমি কেন কে জানি, অনেক খুশি আমি। আমার মনে কি চাচ্ছে জানো, একসাথে যদি কেক কাটতে পারতাম আজকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জেনি আমরা কোনো না কোনো সময় একসাথে আমরা একটা কেক কাটবো ইনশাল্লাহ। আর আজকে সকালবেলা আমি কিন্তু পরপর তিনটা কেক কাটা হয়ে গেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে সকাল সকাল একবারে আমাকে এরকম সুন্দর সারপ্রাইজ দিয়েছে। অ্যান্ড আসলে সবাই আমাকে এতটা ভালোবাসে বা এতটা ভালোবাসা দিচ্ছে, আমি জানি না আমি এর যোগ্য কিনা, বাট লাভ ইউ অল, লাভ ইউ অল। যাই হোক লিসেনার্স, আমরা আরও একটা গানে চলে যাব এখন। এখন একটা গান শুনবো, যে গানটা শুনবো সে গানটা হচ্ছে আমার মায়ের কথা। আমার মায়ের কথা কেন বলছি, কারণ এই গানটা প্রীতম হাসানের করা, যেটাতে হচ্ছে ফেরদৌস ওয়াহিদও আছে। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, আর এই প্রেম করার পর থেকেই লাইফটা কেমন জানি হয়ে গেছে। সো যারা প্রেমের বিপক্ষে এবং মায়েদের কথা শুনেন তাদের জন্যই গানটা, প্রীতম হাসানের খোকা। আমি সরাসরি এখন গানটাতে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্যই ওয়েট করবেন লিসেনার্স।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সবার সাথে 90.4

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
2: শুনছেন?

हेलो डियर लिसनर्स, वेलकम बैक अगेन। देखते देखते एकदम शेष पर्याय चले এসেছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার বার্থডে ছিল, আমাকে অনেকেই উইশ করেছেন, আমাকে অনেকেই শুভকামনা জানিয়েছেন, অনেক অনেক দোয়া করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের এই মিড ডে ফিলসের আড্ডায় আমি যতটুকু ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা হয়তো আমার জন্য অনেক কিছু। আসলে সত্যি কথা বলতে, এই যে আপনাদের এত এত ভালোবাসা, আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, এতটা ভালোবাসছেন, আমি হয়তো বা এর কৃতজ্ঞতা কখনো প্রকাশ করতে পারবো না, এটা সবসময় বলি। আর আজকের দিনটাতে আমি দেখলাম যে আসলে মানুষ আমাকে কতটা ভালোবাসে এবং কতটা আপন করে নিয়েছে আমাকে। যাই হোক, আমি যাওয়ার আগ মুহূর্তে দেখতে চাই কে কে আছে আমার সাথে আজকে। অনেক আগেই যুক্ত হয়েছিলেন সুমিন বাবু, সোনা তোমাকে আমি উইশ করবো না, কারণ তুমি আমার মনে আছো, বুঝলা, বাট দোয়া রইল অ্যান্ড থাকবে। আল্লাহ যেন তোমাকে অ্যান্ড সবাইকে ভালো রাখে। যেন আমার আরেক বাবু সোনার নাম ইয়ামিন, ও আমার সাথে কথা বলছে না বেশি বেশ কয়েকদিন ধরে, পারলে ওকে একটু বলে দাও প্লিজ। আর প্লিজ উস্কাহি বানানা গানটা প্লে করো, রংপুরিয়ান সুমিন। আচ্ছা, আপনার আরও একজন যে বাবু সোনা আছেন ইয়ামিন, আপনি যদি আমাকে শুনে থাকেন, আশা করছি আর রাগ অভিমান নিয়ে থাকবেন না, সুমিন আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি বাবু সোনা ডাকটা কেউ মিস করতে চায় না। আচ্ছা, নীলাদ্রি আছে রংপুর থেকে, হ্যাপি বার্থডে জানিয়েছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি আমাকে উইশ করেছেন রানী ফ্রম গাজীপুর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে রংপুর থেকে খাদিজা কিন্তু উইশ করেছেন রিনু ভাইয়ের শুভ জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আবু বকর, আবু বকর ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তোমার ছোট বোনের বার্থডে কবে? আমার ছোট বোনের বার্থডে নভেম্বরে, দেরি আছে এটা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আজকের তাফিম আছে, তাফিমও উইশ করেছে হ্যাপি বার্থডে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আজকের দিনে তুমি একটা সুন্দর গান গেয়ে শোনাও। গান আপাতত আর মনে হচ্ছে না।

হবে, তারপর দেখি যাওয়ার আগে যদি পারি আর কি। আচ্ছা মিষ্টি ভাই, আমি তোমাকে উপহার হিসেবে দিলাম অনেক অনেক ভালোবাসা, আর কি লাগে লাইফে, লাইফে আর কি লাগে। আচ্ছা মোহাম্মদপুর থেকে রানী আছে দেখা যাচ্ছে, আচ্ছা হাতিবান্ধা থেকে রানী এখন মোহাম্মদপুরে আছে, রানী চলে আসেন দেখা করে যান। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে গঙ্গাছড়া থেকে জান্নাত আছে, মোবাশিরা জান্নাত আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে উইশ করেছেন মতিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন তমা আছে, চট্টগ্রামী তমা যুক্ত আছে, তমা উইশ করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর আমি দেখতে পাচ্ছি সাইদা আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে সালমা, আমার সাথে যুক্ত আছে কে আছে, রংপুর থেকে সিফাত আছে আমার সাথে, অনন্যা ঐশী আছে হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি দেখতে পাচ্ছি আমাকে উইশ করেছে রংপুর থেকে রাতুল, আমাকে উইশ করেছে নীরব হারাগাছ থেকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আছে আমার সাথে, বাইরে গিয়েছিল যার কারণে মেসেজ করতে পারেনি, যাই হোক শেষ পর্যায়ে চলে এসেছি একদম। আচ্ছা আমাকে জানাতুল হীরা লিখেছে, তোমাকে ইউজ করেছি ঠিকই কিন্তু আমার আক্ষেপ রয়ে গেল, তোমাকে কোনো গিফট দিতে পারলাম না। আচ্ছা উইশ, সরি না, ইটস ওকে ইটস ওকে। আসলে সবসময় যে গিফট দিয়েই যে নিজেকে সাকসেসফুল ভাবা মানে হয় এই ব্যাপারটা কিন্তু তা না, এই যে আপনারা উইশ করছেন ভালোবাসাটা দিচ্ছেন আমি এখানেই সাকসেসফুল, আমার কাছে এর থেকে বড় গিফট আর কিছু হতেই পারে না। পারমিতা আছে সিলেট থেকে, আমাকে উইশ করেছে দেখা যাচ্ছে, আমাকে উইশ করেছেন কিন্তু উমায়না, উমায়না থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সামিয়া আছে রংপুর থেকে, বার্থডেতে কী কী গিফট পেলে, গিফট পেয়েছি অনেক, এগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো ইনশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি সানিম আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে নিশি, নিশিও বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে, নিশি আল্লাহ হাফেজ। তারপর ওয়ারিশা আছে চট্টগ্রাম থেকে আমার সাথে দেখা যাচ্ছে, সরি ফর লেট উইশ ওয়ারিশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। আর এই তো আমি আছি, খুব রাগ করেছে বোধহয় মেসেজ পড়িনি দেখে, পড়ি আছে রংপুর থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি কিউরিয়া সানজিদা আছে, সিরিজটার ব্যাপারে লিখেছে যে সিরিজটা আমি দেখেছি, হ্যাঁ সিরিজটা আসলেই জোস। আচ্ছা জিনিয়াও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে দেখা যাচ্ছে, আল্লাহ যদি ভাগ্যে রাখে তবে একসাথে কেক কাটবো। আর প্লে লিস্টের গানগুলো অনেক ভালো লেগেছে, একটা কথা বলি, থাক না বলি যদি তুমি উত্তর না দাও, যেহেতু কথাটা বলবো ভেবেছি তো বলি, আই লাভ ইউ আর জে। এত এত ভালোবাসা, আসলে আমি কিভাবে এই ভালোবাসার বহিঃপ্রকাশ করবো, আই ডোন্ট নো। জিনিয়া আল্লাহ হাফেজ, কথা হবে আবারও। আচ্ছা নাগেশ্বরী থেকে আছে পল্লবী, সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে দেখা যাচ্ছে, তোমাকে সুন্দর লাগে আমার ভালো, যেদিকে তাকাই সেদিকেই শুধু আলো, দেখতে দেখতে কেটে গেল বহুদিন, ও ম্যান আজকে শুনি আজকে নাকি আমার রিদম ভাইয়ের জন্মদিন, ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্ট সেকশনেও যদি শেষ পর্যায়ে দেখি, আব্দুল্লাল মঈন আছেন আমাকে উইশ করেছেন, ট্রিটও চাচ্ছে আবার। এম ডি মহিউদ্দিন আছেন হ্যাপি বার্থডে জানিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল বিডি হ্যাপি বার্থডে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন নীল স্বপ্ন, থ্যাংক ইউ সো মাচ, আজকে ফার্স্ট কমেন্ট করেছে এবং ফার্স্ট কমেন্টই হচ্ছে হ্যাপি বার্থডে, মিন্স এ লট মিন্স এ লট। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আমার এই বার্থডে কেমন গেল, বার্থডে নিয়ে কী কী হলো সব বিষয় নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। এরপর আপনাদের সবার প্রিয় মুকুল ভাই চলে আসবে, এখন আমরা যে গানটা শুনতে শুনতে বিদায় নিব সেটা হচ্ছে বাসুদেব দাস বাউলের করা একটা গান, হাওয়া মুভির আটটা বাজে দেরি করিস না। হ্যাঁ খুব সুন্দর একটা গান, সো গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আশা করছি সবাই এনজয় করেছেন, আগামীকাল হাজির হয়ে যাবো ঠিক একই সময়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হায় রে, এত গান করি, যার জন্য করি সেই তো শুনে না। মামা একটা চা দেন তো, মিষ্টি বেশি দিন।
1: মুকুলস টি স্টল। রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সবাইকে স্বাগত জানাচ্ছি মুকুল টি স্টলে। স্টুডিও ভিতে ঠিক 5:01, আমি মুকুল হাজির হয়ে গেছি এবং প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আজকে সোমবার 31 আগস্ট 2026 এবং 16ই ভাদ্র 1433। একটা হচ্ছে 31 আগস্ট, মানে হচ্ছে আগস্ট শেষ হয়ে গেল আজকে, 31 দিনে আগস্ট শেষ। আর সুখবর যেটা হচ্ছে, ভাদ্র মাসের আমরা 16 দিন পার করে ফেলেছি। আমি গুনছিলাম যে ভাদ্রটা গেলেই, মানে এপ্রিল যেটা বলে বৈশাখ, বৈশাখ আর ভাদ্র এই দুই মাসটা প্রচন্ড গরম পড়ে, যে ভাদ্র মাসের তাল পেকে যায় বলে না, ভাদ্রের গরমে তাল পেকে যায়। তো এই ভাদ্র মাসটা পার করতে পারলেই ইনশাআল্লাহ সামনে মাস থেকে আপনি দেখবেন যে আর 15 দিন পর থেকে ঝিরিঝিরি বাতাস বইবে, একটা আমেজ থাকবে, মানে শীত পড়বে না, শীত পড়বে নভেম্বরে, পুরো শীত পড়বে ডিসেম্বরে, নভেম্বরে শীতের আমেজ পাওয়া যাবে, কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবরটা একটু ভালো একটা সহনশীল একটা দারুণ একটা ওয়েদার থাকে। তো এই প্রত্যাশায় ছিলাম, যাক ভাদ্র 16টাও কাটিয়ে ফেলেছি। ওকে, আর আমার সাথে জয়েন করতে চাইলে দুটা পদ্ধতি রয়েছে, আপনারা জানেন, সেটা হচ্ছে যে ফেসবুকে যদি আপনি থেকে থাকেন, সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা এফএম, লিখলেই দেখবেন যে আমাদের ঢাকা এফএম এর একটা পেজ পেয়ে যাবেন। সেই পেজে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো, তা নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করবো আর কি। আর তাছাড়া হোয়াটসঅ্যাপ একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন।
2: মামা আমি আসছি, আমি গিট্টু মিয়া, সবাই কেমন আছেন, ভালো আছেন? মামা আমি আর বিদেশে যাব না, বিদেশ অনেক কষ্ট মামা, আমি তোমার চায়ের দোকানে তোমার লগে থাকুম, আর বেমানি করুম না মামা। আর ওই যে তোমার দোকানে কাম করে না সাইফুর, ওরা ভাগায় দাও মামা, আমি থাকি, আমি দোকানে চাটা বানায় দিব। আর একটা কথা কি মামা, ওই যে সামান্তা আছে না, ওটা ডাইল চুরি করে কিন্তু সবসময়।
3: গিট্টু, মানে কি বলতেছো তুমি, আমার লোকজন নিয়ে এসব কি কথা বলো?
2: না মামা, সত্যি ডাইল চুরি করে, যে পেঁয়াজু বানায় না, পেঁয়াজু বানাইতে যায়, আমি দেখছি যে ডাইল চুরি করে, ডাইল চুরি করে বাসায় নিয়ে যায় মামা। যাক মামা, পরে কথা কমু আবার তোমার লাগে মামা। একটা করা প্রেমের গান শোনাও না, অনেকদিন পরে আইসি আমি, একটা করা প্রেমের গান শোনাও।
3: ওকে গিট্টু, যাক আমাদের গিট্টু মিয়া চলে আসছে, গিট্টু মিয়াকে অনেক ধন্যবাদ, সে মালয়েশিয়া চলে গিয়েছিল জীবনের তাগিদে, এখন থেকে আমাদের সাথে থাকবে। আর সামান্তা সাইফুরের আমার মনে হয় যে রেস্ট নিলেই হবে, মানে ওদের বেতন ঠিক থাকবে, অসুবিধা নেই, গিট্টু কাজকর্মে এক্সপার্ট সবকিছু, সে আমার টি স্টলের শুরু থেকেই ছিল, যখন আগে টি স্টল করতাম অন্য রেডিওতে। তাই গিট্টু থাকবে, গিট্টুর পাশাপাশি আমাদের সামান্তা মেহমানদারি করলো, দেখলো, একটু রিল্যাক্স আর কি, আর কিছু করা লাগবে না। তবে গিট্টু যে একটা অপবাদ দিল যে সামান্তা ডাল চুরি করে, ওই যে পেঁয়াজুর ডাল নাকি সে বাসা নিয়ে যায় পেঁয়াজু বানানোর ডালগুলো আগে, তো এটা আমি জানি না এটা কতটুকু সত্যি, আমি গিট্টু বললো এখন যাই না।
2: মামা যা কইছে সত্যি কথা, আমি মিথ্যা কথা কই না মামা, সত্যি ও ডাল চুরি করছে মামা।
3: আচ্ছা ওকে, এটা দেখা যাবে পরে।
2: একটা কড়া প্রেমের গান লাগানো মামা, একটা কড়া একটা প্রেমের গান দেওয়া শুরু করে মামা আজকে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
4: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমি কুল আর জে মুকুল আছি আপনাদের সাথে এবং রাত 8টা পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। এটাই হচ্ছে আসল কথা। আর জীবন গল্পের প্রমো শুনলেন যে আমার নতুন আরেকটা শো জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায় আপনারা শুনতে পাবেন। সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে আসছে যে কয়েক সপ্তাহ ধরে আমরা বলছিলাম কামিং সুন, সময়টা ঠিকভাবে বলিনি, আজকে ঠিকভাবে জানিয়ে দিলাম যে প্রতি বুধবার রাত 11টায় আপনারা শুনতে পাবেন ঢাকা এফএম ফ্রিকোয়েন্সিতে 90.4-এ। আপনি যদি রেডিও কানে দিয়ে গল্প শুনতে চান আর যদি প্রোগ্রামটা চোখে দেখতে চান এবং কানে শুনতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। সেটাও খুবই সহজ, ঢাকা এফএম 90.4 লিখলেই ইউটিউবে আমাদের পেয়ে যাবেন। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আই লাভ ঢাকা এফএম, সেখানে সেটা পোস্ট করা হবে, সেখানেও আপনারা সেই প্রোগ্রামটা দেখতে পাবেন। তাহলে আপনি তিনভাবেই দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইউটিউবে গেলে ঢাকা এফএম 90.4 ইউটিউব চ্যানেলে গেলে আপনি এই প্রোগ্রামটা পেয়ে যাবেন, জীবন গল্প শুরু হয়ে যাবে প্রথম এপিসোড। আর তাছাড়া আপনি ফেসবুকে আপনি দেখতে পাবেন, ফেসবুকেও এটা থাকবে, ফেসবুকে আপনি ভিডিও সহ দেখতে পাবেন। তাছাড়া যদি শুধু কানে শুনতে চান তাহলে 90.4 ফ্রিকোয়েন্সিতে আপনি শুনতে পাবেন, তিন জায়গায় আপনি এটা শুনতে পাচ্ছেন। ওকে, আর শুভকামনা আমার জন্য, মানে আমার জন্য দোয়া করবেন, কেননা আমি তো আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করি, আপনাদের সাথে হাসি ঠাট্টা করতে পছন্দ করি, তাই এই ধরনের কঠিন প্রোগ্রাম করা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, কেননা গেস্টরা অনেক সময় কান্নাকাটি করে, তাই এগুলো সামাল দেওয়া, আমার নিজেরও কান্না চলে আসে, তাই এগুলো একটু কঠিন ব্যাপার আর কি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন যাতে প্রোগ্রামটা সুন্দর করে নিতে পারি এবং আপনাদের কাছে আমার বিনীত ভালোবাসার আবদার থাকবে। সেটা হচ্ছে যে এই শোটা যখন রাত 11টায় প্রচারিত হবে, আপনারা একদম অধিক সংখ্যক মানুষের কাছে আপনারা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, ফেসবুকে যে প্রোগ্রামটা থাকবে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব সবার কাছে, এবং প্রতিটা গল্পেই অনেক কিছু শেখার রয়েছে, মানুষের গল্প থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, এবং আমি চেষ্টা করবো যে প্রতিটা গল্প প্রতিটা এপিসোডেই যাতে আমরা কিছু না কিছু জানতে পারি আর কি। হ্যাঁ, আমরা একটু সতর্ক হতে পারি সবকিছু মিলে, খালি গল্প বলার জন্যই গল্প বলা নয়, আমরা নতুন ফরম্যাটেই সিজন টুটা শুরু করছি। আর আমার জন্য দোয়া করবেন যাতে প্রোগ্রামটা সুন্দর করে চালাতে পারি, এবং গেস্টরাও আসছে, অনেকেই নক করছে, সবাই আসতে চায়, এবং আমি খুব আশা করব যে আপনারা যারা আমাকে শুনেন আপনাদের মাছ থেকেও আপনারা আসতে পারেন। একটা দুইটা প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের গল্প, কীভাবে কে কী বলছে। আপনার জীবনের যদি কোনো সাফল্যের গল্প থাকে সেটা শেয়ার করতে পারেন, কিংবা কোনো ব্যর্থতার গল্প, কিংবা পুরো জীবনেই অনেকগুলো ছোট ছোট গল্প যদি থাকে আপনার বলার মতো। আপনি ধরেন 10টা গল্প লিখে নিয়ে আসলেন, যে 10টা ইউটার্ন আর কি আপনার জীবনের। হ্যাঁ, আপনি সেগুলো নিয়ে কথা বললেন, এটা ব্যর্থতা হতে পারে, সাফল্য হতে পারে, তা আপনি এগুলো নিয়ে কথা বললেন, আপনার জীবনের 10টা উল্লেখযোগ্য ঘটনা, তো এইভাবেও জীবন গল্পটা হতে পারে যে আমরা সেগুলো শুনতে পারি। একটা না যে খালি গল্প থাকতে হবে বলতে হবে তা নয়, সবার জীবনে গল্প রয়েছে, বিভিন্নভাবে যেগুলো আপনি উল্লেখ করতে চান সেভাবে আপনারা অংশগ্রহণ করতে চান আসতে পারেন, এবং খুবই সোজা অংশগ্রহণ করার জন্য যা করতে হবে যে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে জীবন গল্প লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, তারপর লোকেশন, বয়স, তারপর লোকেশন, তারপর পাঠিয়ে দিবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটা আমি আপনাদের বলি 01841904904, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিলেই আমি আপনাদের সাথে ঢাকা এফএম থেকে যোগাযোগ করা হবে।
5: এত কথা কয় মামা, এত কথা কন কে কলা তো বয়ে যাব,
4: চুপ থাকো না, আমি প্রোগ্রাম করছি, তুমি কেন ঝামেলা করো কেন? হ্যাঁ চা বানাও, চাটা দাও।
5: ঠিক আছে মামা, চা বানাই কাছি। আজকে একটু প্রথম দিন তো, একটু ঝামেলা হয়ে যাবো মামা, একটু চায় চিনি টিনি একটু ঝামেলা হইতে পারে মামা। আমি চেষ্টা করতেছি ভালো করে বানানোর জন্য। ওই সাইফুল পোলাটারে মামা খেদা দিয়েন, হ্যাঁ ওর টাকাটা আমাদের দিয়েন, তাহলে আমার চলতে সুবিধা হবো। আর সামান্তা তো খালি ওই যে ডাল চুরি করে, ওই যে পেঁয়াজ বানায় না, পেঁয়াজের ডাল চুরি করে, ওরও দরকার নেই, ওরা চুপচাপ বসে থাকুক, আমি চা পেঁয়াজ সব বানা নেব মামা।
4: আচ্ছা ওকে, তুমি করো তোমার কাজ করো, আমরা গানটা শুনি। এর মধ্যে আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছে রাবেয়া ইসলাম। কি বলতে চায় রাবেয়া? রাবেয়াকে একটা ভালোবাসার চিহ্ন দিয়ে দিয়ে আগে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুমি ডিম আগে না মুরগি আগে এই সংটা প্লে করো। আচ্ছা এটা আমার গাওয়া একটা গান, ফরাদের লেখা, সুর করা, ডিম আগে না মুরগি আগে। গানটার নাম হচ্ছে কিং কর্তব্য বিমুড়ো, মানে আমি কি করব এটা হচ্ছে কথা আর কি। কিন্তু পরবর্তীতে গানের লাইন হচ্ছে ডিম আগে না মুরগি আগে, সবাই এই নামে গানটা চিনে গেছে। আচ্ছা আপনি যে মনে রেখেছেন আমার খুব ভালো লাগলো। মোহাম্মদ রিয়াদ আমাদের সেই কবি চলে আসছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আপনার পরিবারের সবার কি অবস্থা? আন্টি কেমন আছে? আচ্ছা আন্টির জন্য একটু সবাই দোয়া করবেন, আমার আম্মার জন্য। আম্মার শরীরটা আবারও একটু খারাপ হয়ে গেছে, এই বয়সের কারণে একবার ভালো থাকে একবার খারাপ থাকে। গত সপ্তাহ বললাম ভালো, কিন্তু এই সপ্তাহটা বেশ খারাপ, সে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, উঠতে পারে না। তো আম্মার জন্য একটু দোয়া করবেন, আম্মা যাতে একটু সুস্থ থাকতে পারে আর কি। হ্যাঁ আর কিছু চাই না, একটু সুস্থ আমাদের মাঝে বেঁচে থাকুক, আরও দীর্ঘদিন নেকায়াত দান করুক আল্লাহ, এই প্রত্যাশাই করি। তানজিদ আহমেদ, হাই ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? জাকারিয়া হোসেন, আজহারুল ইসলাম, আজহারুল ইসলাম ফ্লেভার ভাই অনেক আগেই চলে আসছে। ওয়েলকাম টু মুকুল সি স্টল, ঢাকা এফএম 90.4 এ। অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক ধন্যবাদ। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্টস দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ে ফেলি। এটাকে আমাদের হীরা ভাই জয়েন করে ফেলেছে। হীরা ভাই এবার ভালোই লাগে যে সে অনেক কাজের মাঝখানেও আমাদের সময় দিচ্ছে। আমি এটাই চাই যে আপনি অল্প কিছুক্ষণ হলেও আমাদের সাথে থাকবেন। আচ্ছা হীরা লিখেছে যে খালি পায়ে মাটির স্পর্শে যে প্রশান্তি মেলে, লক্ষ টাকা লাল গালিচাতেও তার ছোঁয়া নেই। জীবন সবসময় দামি জিনিসে সুন্দর হয় না, কখনো মাটির গন্ধেই লুকিয়ে থাকে আসল সুখ। শুনছি রিগা শহর থেকে হীরা। ওকে হীরা ভাইকে অনেক ধন্যবাদ। হীরা ভাই আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, এই রিগা শহরটা তো চিনি না। আপনি যদি বলতেন যে শুনছি পতেঙ্গা থেকে আমি বুঝতাম, কিন্তু বলতেন যে গুলিস্তান থেকে শুনছি, সদরঘাট থেকে শুনছি, আমি বুঝতে পারতাম আর কি ব্যাপারটা। হ্যাঁ তো এই রিগা শহরটা কোন দেশে অবস্থিত একটু জানাবেন ভাই, জার্মানিতে না, নেদারল্যান্ডে না, লাটভিয়াতে না, এস্তোনিয়াতে, কোন জায়গায় জানাবেন। আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ গুলিস্তান থেকে শুনলে শুধু বুঝি। তো একটু খেয়াল করে হীরা ভাই পরের এস এম এস এ জানিয়ে দেন যে রিগা শহরটা কোথায়। তারপর
5: বাপরে বাপ, বিদেশ থেকে এস এম এস পাড়ায় মামা, হীরা ভাই বিদেশ থেকে এস এম এস পাড়াইছে।
4: হ্যাঁ হীরা তো বিদেশে থাকে আর কি। হ্যাঁ রিগা শহর কোন জায়গায় জানি না, একটু জানতে হবে, পাঠাবে। হ্যাঁ হীরাকে চা দিতে হবে না, হীরা চা খাবে কোত্থেকে, ও তো বিদেশে আছে এখন, অন্যদের চা বানা। ওই যে আজহার ইসলাম ফ্লেভার ভাইকে চা বানায় দাও। আচ্ছা তারপরে এখানে কে, ইমন খান নিয়াজ, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। গিট্টু মিয়া আজকে সেই প্রেম প্রেম মুডে আছে, ব্যাপার কি গিট্টু? ভাবি বাসায় আদর করলো নাকি আজকে গিট্টু? এই যে তোমাকে সবাই ধরে ফেলছে, হ্যাঁ যে প্রেম প্রেম মুডে আছো, ব্যাপারটা আবার কি? আচ্ছা প্রেম প্রেম সাইডে রেখে কড়া করে একটা গুড়ের চা দাও গিট্টু। আচ্ছা ইমন ভাই লিখেছে, গিট্টু ইমন ভাইকে চা দাও।
5: ইমন ভাই আপনার লেগা চা বানাইতাছি, প্রেম টেম ভালো লাগে না, এমনি একটা প্রেমের গান শুনলাম আর কি, হঠাৎ করে মনে হলো যে করা একটা প্রেমের গান শুনি। চা বানাইতাছি একটু বসেন, হ্যাঁ একটু সাবধানে থাকেন, উপরে কাক আছে, মাথার মধ্যে কিন্তু সর্বনাশ করে দিব। হ্যাঁ হ্যাঁ মাথার মধ্যে একটু, কাকে তো বুঝেন, মানুষের মাথা বুঝে না, কার মাথার মধ্যে কি করে দেয়, যে সাবধানে থাকেন আপনার আমি চা দিতাছি।
4: ওকে চা দাও। ওকে তারপর আমাদের সাথে কে জয়েন করেছে, খসরু ভাই চিঠি লিখেছে, কেমন আছেন কুল ব্রাদার মুকুল ভাই? ভালো আছি, শুভ বিকেল, বাসার সবাই আশা করি ভালো আছে। কেমন কাটছে আপনার দিনকাল? দিনকাল ভালো কাটছে। আচ্ছা আমি বাসে বসে আছি, বাসা ব্যাক করছি, বাড্ডা আছি সিগনালে। যাক অনেক দূর এগিয়ে গেছেন, আপনি তো এয়ারপোর্ট কিংবা অনেক দূর থেকে আমাদেরকে এস এম এস করেন। যাক বাড্ডা সিগনালে আছেন, খুবই ঝামেলা পড়ে ওখানে, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির ওই জায়গায় একটা জ্যাম পড়ে যায়। আমিও আজকে কষ্ট করে আসলাম, একটু ওই জায়গায় জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম, পরে আবার বাস ছেড়ে দিল। সোমবারের বিকেলটা সবসময় অন্যরকম, কারণ আপনার শো শুনতে শুনতে বাসায় চলে যাই, তখন জ্যামের বিরক্তি বা টেনশন থাকে না। বাহ চমৎকার, অনেক খুশি হলাম। বিন্দাস বিকেল। আচ্ছা মুকুল ভাই ছোট থাকতে ফিতা ক্যাসেটে গান শুনতে কেমন লাগতো? চমৎকার লাগতো। আর আমি তো বয়সে খসরু ভাইয়ের চেয়ে অনেক বড়। খসরু ভাইয়ের বয়স শুনেছি আমি, তার জন্মদিনে সে লিখেছিল, তা সেই অনুপাতে আমি তো ফিতার সাথে অনেক বেশি জড়িত। হ্যাঁ, এবং টিডিকে ক্যাসেট কিনতাম আমরা, মনে আছে যে 60 মিনিটের টিডিকে পাওয়া যেত কিংবা 120 মিনিটের আমরা টিডিকে ক্যাসেটে, আমাদের মনে আছে এখনো পলয়েল মার্কেট না পল্টন মার্কেট, জোনাকি সিনেমা হলের অপর দিকে পল্টন মার্কেটে দুটা দোকান ছিল ক্যাসেট, ওখানে আমরা রেকর্ড করতাম। যেহেতু আমার বাসা ছিল চামিলবাগে, নিস্তালা একটা দোকান ছিল, আর একটা দোকানের নাম আমার খুবই মনে পড়ে, সেটা হচ্ছে জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নামে একটা দোকান ছিল। তখন সেখান থেকে ক্যাসেট গান রেকর্ড করে আনতাম, এবং আমার ভাই যে ভাইটা ডাক্তার, সে প্রচুর মান্না দে, হেমন্ত তাদের গান শুনতো, তো এই কারণেই আমার আসলে গানের কানটা পেকেছে কিংবা গানকে ভালোবাসাটা হচ্ছে আমার ওই ডাক্তার ভাইয়ের কাছ থেকে। কারণ সে ছোটবেলা থেকে প্রচুর গান শুনতো, সে তার সাথে যেতাম, সে মান্না দের বিভিন্ন গানের লিস্ট দেখে দেখে বলে আসতো যে এইসব গান টান দেন। তা ছোটবেলায় ক্লাস 4-5 থেকে মান্না দের গানের সাথে আমি পরিচিত, কিশোর কুমার, সতীনাথ, হেমন্ত যা বলেন সবকিছু। অনেক একটা স্মৃতির কথা মনে করে দিল, খসরু ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা মুকুল ভাই ছোট, আচ্ছা এটা বললাম, আচ্ছা ইউটিউবে ফিলিংস পাওয়া যাবে না, ক্যাসেট গিফট পেয়েছেন কখনো? আচ্ছা ইউটিউবে সেই ফিলিংসটা আসলে পাওয়া যাবে না, সেই ক্যাসেটের যুগ পাওয়া যাবে না। আর আমি ক্যাসেট গিফট পেয়েছি, ওই একজন আমাকে ভালোবাসতো, একটা মেয়ে আর কি, মেয়েই তো ভালোবাসবে, তো একটা মেয়ে ভালোবেসে আমাকে একটা কার্ড দিয়েছিল, ঈদের সময় একটা ক্যাসেট দিয়েছিল, তা আমি ঠিক মনে করতে পারছি না, আমার সম্ভবত এটা আমার ওই তখন খুব হিট হয়েছিল, এটা সম্ভবত নামটা ভুলে গেলাম, ওই যে তুমি খাঁচা হলে আমি হব পাখি, কে জানি গানটা গেয়েছিল, আরে অনুপ জালতার একটা বাংলা ক্যাসেট বেরিয়েছিল, হ্যাঁ, যে কি প্রেমের সমাধি না কি জানি, তা আমাকে ওই গানগুলা সে দিয়েছিল আর কি, যে তুমি খাঁচা হলে আমি হব পাখি, এরকম একটা গান ছিল না, তো ওই গানগুলো সে আমাকে ওই একটা কার্ড দিয়েছিল আর এই ক্যাসেটটা আমাকে গিফট করেছিল, আমার মনে আছে আর কি কাহিনিটা। হীরা ভাইকে অনেক ধন্যবাদ সেই স্মৃতিচারণ, খসরুকে যে আমার সেই স্মৃতিচারণ করানোর জন্য। মাইকেল জ্যাকসনের একটা গান শুনবেন, 90-এর হিটস আমাদের ক্রাশ, ওকে না, মাইকেল জ্যাকসনের একটা গান একটু পরে শুনিয়ে দিচ্ছি। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল ভাই অনেক ধন্যবাদ। তারপর হ্যালো আর জে মুকুল ভাই, আমি আর জে কুল মুকুল, অনেকে আমাকে প্রশ্ন করে তুমি কুল মুকুল কেন, আমি বললাম যে আমি তো ঠান্ডা মানুষ আর নামের সাথে মিলে গেছে, আর একটা প্রশ্ন রাখবো একটু পর আপনাদের সাথে। আচ্ছা আমি মাহমুদুল হাসান, আচ্ছা আমার নাম হচ্ছে মাহমুদুল আমিন, হ্যাঁ, আর আমার ভাইগনা মানে ভাতিজা আর কি, আমার ভাইয়ের ছেলে যে, ওর নামও মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান নোমান। আচ্ছা ঢাকা FM রেডিও অনেক আগে থেকেই শুনি, এতদিন শুধু নিয়মিত শ্রোতা হিসেবে ছিলাম, আজ প্রথম আপনাকে মেসেজ দিলাম, আপনার অনুষ্ঠান শুনতে বেশ ভালো লাগে, আশা করি আমার এই প্রথম মেসেজটা আপনার চোখে পড়বে, চোখে একটু যদি একটু কম দেখি তারপর চোখে পড়েছে। হ্যাঁ ঢাকা FM এর সঙ্গে এভাবেই সবসময় থাকতে চাই, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, খুব ভালো লাগলো মাহমুদুল হাসানকে, আর মাহমুদুল হাসান আপনি আমার মিতাই, আমার নাম মাহমুদুল আমিন, আমার আসল নাম হচ্ছে মাহমুদুল আমিন, ওকে, আর আমি কুল আর জে মুকুল, ওকে, রেডিওতে সবাই কুল আর যে মুকুল বলে চেনে আর কি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি উত্তরা থেকে, জীবন গল্প প্রোগ্রামের জন্য শুভকামনা রইল ভাই, গুলশান থেকে আসলাম, শরীরটা ভালো নাই তাই দেখা করতে পারলাম না, আহা আমার বাসার কাছ থেকে আপনি ঘুরে চলে গেলেন, যাই হোক আপনি যখন সুস্থ থাকবেন গুলশান আসতে যোগাযোগ করবেন, আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে ঢাকা FM এ আসবেন, কখনো যদি কেউ আসতে চান যে 5 মিনিট আমার পাশে বসে কথা বলতে পারেন, যে আপনি আমাকে আগে জানাতে হবে, হ্যাঁ, কারণ এটা একটু পারমিশন নেওয়ার ব্যাপার আছে, কারণ অন ইয়ারে হুট করে তো সবাইকে বসানো যায় না, একটু অফিস থেকে পারমিশন নিতে হবে, কেউ যদি আমার প্রোগ্রামে আসতে চান যে একটু মুকুল ভাইয়ের সাথে দেখা করে একটু কথা বলে আসি, তা আমি খুব খুশি হব আপনারা দাওয়াত রইল আপনাদের জন্য, ওকে, আর অবসান ভাই একটু রেস্ট নেন, ঠিক হয়ে যাবে সবকিছু, হ্যাঁ। আচ্ছা আর আমাদের হীরা লিখেছে যে রিগা লাটভিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর, আচ্ছা আমরা এই যে জ্ঞান অর্জন করলাম, তাই রিগা খালি লিখলে হবে হীরা, আমরা কি এত শিক্ষিত মানুষ, এইবার ঠিক আছে, রিগা লাটভিয়ার রাজধানী ও বৃহত্তম শহর, এটি বাল্টিক সাগরের কাছে দাউগাভা নদীর তীরে অবস্থিত, রিগা তার ঐতিহাসিক স্থাপত্য, আর্ট নুভো ভবন, পুরনো শহর এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত, শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত, রিগা লাটভিয়ার প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র, অনেক চমৎকার, অনেক কিছু জেনে ফেললাম, ওকে এবার গানে যেতে চাই, গানের পর ফিরে আসছি।
5: মামা এত কথা কয়,
4: আচ্ছা এবার আমরা যে গানটা শুনবো, এই গিট্টু চুপ থাকো, খালি আমার কথার মধ্যে ডিস্টার্ব করে, আজকে পুরা পাংখা আমরা, সব গান টান বাজায় ফাটা গেল আজকে সব, আপ মিলার গান শুনবো বাবুরাম শাপুরে, সাপকে ভয় পাই না, আসো চলো

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা এফএম 90.4, আমি কুল আর জি মুকুল আছি আপনাদের সাথে, এবং স্টুডিও হইতে 5:27 সময় খালি দৌড়াচ্ছে। আর আমাদের গিট্টু মিয়া আজকে আমাদের সাথে রয়েছে। গিট্টু মিয়া আমাদের আর টেনশন নাই, আমাদের সাইফুল একটু আনমনা হয়ে আছে নানা রকম কারণে, আমি জানি না, প্রেম প্রীতির মধ্যে চক্করে পড়েছে মনে হয়। এই চক্করে পড়লে কিন্তু নানা রকম বিমৃতি ধরে মাথার মধ্যে। যাই হোক, আমি গিট্টু মিয়াকে মালয়েশিয়া থেকে নিয়ে আসছি। গিট্টু মিয়া এখন আমাদের সাথে নিয়মিত থাকবে, আর সামান্তারও ছুটি, সামান্তা আমাদের সাথে বসে থাকবে, সে আমাদের SMS করবে, এগুলো রিড আউট করবে আমার সাথে, আর মানুষকে একটু চাটা এগিয়ে দিবে, কিন্তু চাটা বানানোর সব দায়িত্ব গিট্টু মিয়াকে দিয়ে দিব, কেন ওর সংসার চালাতে হবে, তো আমি তো এত মানুষকে পালতে পারবো না একসাথে। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। শাহাবুদ্দিন আমাদের সাথে জয়েন করেছিল, ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। তারপর আমাদের সাথে রুহাইসা মেহের জয়েন করেছে, রুহাইসা মেহের খুবই ভালো লাগে, আমার নামটা পড়লেই মনটা ভালো হয়ে যায়। মেহের, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পৃথিবী নামক গ্রহের এশিয়া মহাদেশের বাংলাদেশ থেকে শুনছি, অনেক ধন্যবাদ। আচ্ছা, রিগা থেকে শুনছে আমাদের হীরা ভাই, আর আমাদের মেহের দুষ্ট আছে, সে লিখেছে যে আমি পৃথিবী নামক গ্রহের এশিয়া মহাদেশের বাংলাদেশ থেকে শুনছি, অনেক ধন্যবাদ। ভালো যে বাংলাদেশের কোন জেলা থেকে শুনছেন এটা বললে আরো ভালো হতো। আচ্ছা, রাফসান আমাদের সাথে জয়েন করেছিল, রিমা, তারপর রিমাকে অনেকগুলো SMS, নুসরাত, শাহাবুদ্দিন, ওকে শাহাবুদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। বাসার সবাই কেমন আছো, ভালো আছে? আম্মা একটু অসুস্থ, আম্মার জন্য দোয়া করবেন সবাই, এই প্রত্যাশা করি। তারপর আমাদের সাথে মালয়েশিয়া থেকে একজন জয়েন করেছে, খালি লিখেই যাচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আমার কিছু দুষ্ট আছে, সে লিখেছে যে আমি পৃথিবী নামক গ্রহের এশিয়া মহাদেশের বাংলাদেশ থেকে শুনছি, অনেক ধন্যবাদ। ভালো যে বাংলাদেশের কোন জেলা থেকে শুনছেন এটা বললে আরো ভালো হতো। আচ্ছা, রাফসান আমাদের সাথে জয়েন করেছিল, রিমা, তারপর রিমাকে অনেকগুলো SMS, নুসরাত, শাহাবুদ্দিন, ওকে শাহাবুদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। বাসার সবাই কেমন আছো, ভালো আছে? আম্মা একটু অসুস্থ, আম্মার জন্য দোয়া করবেন সবাই, এই প্রত্যাশা করি। তারপর আমাদের সাথে মালয়েশিয়া থেকে একজন জয়েন করেছে, খালি লিখেই যাচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আমার কিছু জানতে ইচ্ছে করছে।

0: করলে কি কি সুবিধা, যারা অবিবাহিত তারা বলবেন বিয়ে না করলে কি কি সুবিধা। আমরা অপেক্ষা আছি জহির ভাই, নাহিদ, সাজু, কামাল, আশরাফুল, সাজু, মোমন, আরা অনেকেই, রোজা টেইলার্স আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা রোজা টেইলার্স, এটা কি কোনো রোজা টেইলার্স কি কোনো টেইলার্স টেইলারিং এর শপ নাকি কাপড়ের, আমি বুঝতে পারছি না। যাই হোক, বিয়ে করলে কি সমস্যা, আমি তো আসলে এই বিবাহ বিষয়ক কোনো উপদেষ্টা কিংবা কোনো বিশেষজ্ঞ নই, এমন কিছু না। তবে বিয়ে শাদীর ব্যাপারটা হচ্ছে যে ওই যে দিল্লি কা লাড্ডু, যবি খায়গা অভি পস্তায়গা, যবি না খায়গা অভি পস্তায়গা, এটাই একটা ব্যাপার আর কি। না করলেও একরকম, তবে আমি বিয়ের পক্ষে, মানে বিয়ে করাটার পক্ষে। এর কারণটা হচ্ছে যে আপনি যখন বিয়ে না বিয়ে করলে আপনার সংসারের একটা আনন্দ রয়েছে, যখন স্ত্রী থাকবে, আপনার একটা বাচ্চা থাকবে, হ্যাঁ একটা সন্তান কিন্তু একটা পরিবারকে পরিপূর্ণ করে দেয়, আপনি অন্যরকম একটা ব্যাপার থাকবে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সামাজিকভাবে যদি বিবাহিত না হন, আপনি দেখবেন যে দাওয়াত টাওয়াতের মধ্যে আপনার কদর কমে যাবে, আপনাকে খুব একটা দাওয়াত টাওয়াত দিবে না। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে দেখবেন যে ফ্যামিলি না থাকলে ওই কাবাব কা হাড্ডি, আপনার দেখবেন যে বন্ধুরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, তখন আপনি বিয়ে করেন না, তখন আপনাকে নিবে না, বলবে আমরা সব ফ্যামিলি যাচ্ছি, ও আবার মাঝখান দিয়ে যায় কি ঝামেলা করবে, এরকম একটা ব্যাপার হয় আর কি বিয়ে না করলে। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে বিয়ের পরে যখন আপনি করবেন না, আপনার 50-55-60 বছর হয়ে যাবে, আপনি কিন্তু নিঃসঙ্গতা একাকিত্বে ভুগতে থাকবেন। হ্যাঁ, মানুষ বিয়ে করে এই যে সংসার জীবন আল্লাহ একটা ভালোবাসার বন্ধন দিয়েছে, তাই না? মানুষ কিভাবে একটা মানুষের সাথে এত দিন থাকে? আমার বাবা মার ধরেন সংসার, আব্বা মারা গেল 22 সালে, আমাদের ধরেন 65-70 বছরের সংসার, আম্মার কম বয়সে বিয়ে হয়েছিল, তো মানুষ কিভাবে টিকে থাকে একসাথে এত বছর? এটা হচ্ছে ভালোবাসা। তো এই কারণে বিবাহটা করা উচিত, করলে আপনার সংসার হবে, এই সংসারের কিছু দায়িত্ব আছে, এটা একরকম জীবন। আর বিবাহ না করলে আপনি দেখবেন যে ছন্ন ছাড়া জীবন, আস্তে আস্তে মানুষজন আপনাকে পাত্তা দিবে না। হ্যাঁ, এবং আপনি যখন বয়স হবে তখন বুঝবেন যে একাকিত্ব কি জিনিস, এটাই বলতে চাচ্ছি আর কি। তাহলে ওই কারা বিবাহ করেছে এগুলো নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, রোজা টেইলার্স ঠিকই বলেছে, তার দোকানের নাম। ঘটনা হচ্ছে যে বিয়ে সাথে করা উচিত আর কি। হ্যাঁ, সময় হারালে পরে আর বিয়ে করে টাইম পাবেন না, বয়স হয়ে গেলে তখন দেখবেন। আমার এক বন্ধু আছে, সিনিয়র ফ্রেন্ড আর কি, তার বয়স অনুযায়ী তার বাচ্চা নার্সারিতে পড়ে, আমি জানি না, সে আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, নাহলে তো এই বাচ্চার বিয়ে সাথে দেখে যাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু সে সময় মতো আগে বিয়ে করা উচিত ছিল, তাই এর জন্য সময় মতো বিয়ে করা উচিত আর কি। আর ইসলাম ধর্ম, ধর্মতেও বলা আছে, আমি জানি না অন্যান্য ধর্মের কোনো লেখা আছে কিনা, কিন্তু ইসলামে কিন্তু বলা আছে না যে ছেলে মেয়ে যখন পূর্ণবয়স্ক হবে, বিয়ের বয়স হবে, বাবা মার দায়িত্ব তাদেরকে বিয়ে শাদী দেওয়া, এটা হচ্ছে একটা কথা। ওকে, রোজা টেইলার্সকে অনেক ধন্যবাদ, আপনার নামটাও একটু লিখে পাঠাবেন, খালি টেইলার্সের নাম লিখতে হবে না। আমাদের দিলওয়ালা আজকে অনেক আগে চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই গো? ভাই ঠিক মতো গরমটা উপভোগ করতে পারছি না গো ভাই, মাঝে মাঝে কারেন্ট এসে বিরক্ত করে, জীবন গল্পের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ শুনবো। অনেক ধন্যবাদ দিলওয়ালা। কারেন্টের এটা কিছু করার নাই, এত মানুষের দেশ, আমরা একটু চাপে পড়ে গেছি। তবে পত্রপত্রিকা পড়ে যতটুকু জানলাম যে সরকার মানে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এটা তো আসলে হুট করে করার জিনিস না যে আপনি হুট করে কালকেই সমস্যা সমাধান করবেন। তবে চেষ্টা করছে, চেষ্টাটা রাখুক, এবং এই বছর থেকেই এমন চেষ্টা করতে হবে যাতে সামনে বছর আর বিপদে পড়তে না হয়, এটা মাথায় রাখতে হবে। কেননা আর 2টা মাস আপনাদের কষ্ট করতে হবে সরকারকে, কেননা শীতকালে আবার কিন্তু বিদ্যুতের এই সমস্যাটা থাকবে না, কেননা শীত চলে আসলে অনেক ইলেকট্রিক খরচ কমে যাবে। তা এখন এই 2টা মাস সরকারকে একটু সার্ভাইভ করতে হবে, তারপর শীত থেকে শুরু করে আমার মনে হয় যেন কোনো অবহেলা না করে বিদ্যুৎ, জ্বালানি, এগুলোর প্রতি নজর দিতে হবে। কেননা পুরো রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে এগুলো খুবই দরকার, কারণ আমাদের অনেক মিল ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এই জ্বালানির অভাবে, এগুলো যাতে আবার চালু হতে পারে, তো এইদিকে আমার মনে হয় যে খুবই মনোযোগ দিতে হবে। আশা করি সরকার এগুলো নিয়ে ভাবছে এবং তারাও কাজ করছে। ওকে, আর এদিকে কি বলবা গিট্টু, কি বলবা?
1: দিল ভালো ভাই আইসে, দিল ভাই আমি গিট্টু, অনেকদিন পর আপনারে দেখলাম, একটু সাইফা বসেন, মাথার উপরে কাক কিন্তু সর্বনাশ করে দিব, তখন মাথা ধোয়াইতে হবো আপনারে।
0: আচ্ছা গিট্টু, তুমি দিলওয়ালা ভাই একটু চেপে বসেন, যে গিট্টু আপনাকে বললো আর কি, একটু কাক দেখা যাচ্ছে আর কি উপরে গাছের উপর, আপনার মাথার মধ্যে সর্বনাশ হয়ে যেতে পারে আর কি, কিছু একটা হয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা হ্যালো দাদু, আচ্ছা দাদু আমার জাকারিয়া আমাদের সাথে জয়েন করেছিল। আচ্ছা আজকে দাদু আমি ভালো আছি, আর একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা পেজ রয়েছে, আমি কখনোই আমার নিজের প্রচার চালাইনি, আমাদের তো গ্রুপ রয়েছে মুকুশ টি স্টল, সেই গ্রুপে আপনারা তো জানেনই যে মুকুশ টি স্টল লিখলে গ্রুপ পাবেন আপনারা ফেসবুকে, জাকারিয়া সম্ভব হলে মুকুশ টি স্টল গ্রুপের লিঙ্কটাও একটু দিয়ে দাও, সেই গ্রুপে আপনারা থাকবেন। আর তাছাড়া আমার আর জে মুকুল নামে একটা পেজ আছে, যে জিনিসটা আমি করেছিলাম অনেক আগে, তারপর আব্বার মৃত্যুর পর আমি আর তার মধ্যে খুব একটা ঢুকতাম না, কখনোই আমি যেতাম না আর কি, কোনো খবর নেই, তো এখন আমি একটু

হয়েছি, বিভিন্ন পোস্টস দিচ্ছি, তা মানুষের সারা শব্দ খুবই কম। আর যে মুকুল পেজের লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিবে জাকারিয়া, তা আপনারা একটু ওইখানে আপনারা একটু লাইক দিয়ে দিবেন এবং আর যে মুকুল পেজের সাথে আপনারা থাকবেন, সেখানে আমি পোস্টস করি। ওইটা একটু জমে গেলে, একটু গরম হয়ে গেলে এই মাসের শেষ থেকে কিংবা আগামী মাস থেকে ওইখানে আমি সপ্তাহে একদিন একটু লাইভ করব, আপনাদের সাথে রাতেবেলা কথা হবে, হ্যাঁ, রেডিওর বাইরে বাসা থেকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার একটু চেষ্টা করব। এ হচ্ছে ঘটনা। তা আর যে মুকুল লিখতে আমার পেজটা পেয়ে যাবেন, আর লিঙ্কটা জাকারিয়া দিয়ে দিবে ফেসবুকে, দিয়ে দিলে আপনারা সেখানে একটু লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আশা করি। আচ্ছা, আর আমাদের সেই দোকানের নাম রোজা টেইলার্স, আপনার কথা শুনে ভালো লাগলো, ধন্যবাদ, খুব তাড়াতাড়ি বিয়ে করব, আপনাকে দাওয়াত থাকলো। আচ্ছা, আমার দাওয়াত ক্ষেত্রে কি মালয়েশিয়া আসতে হবে? আপনি তো মালয়েশিয়া থাকেন, তাই তো আমার জন্য একটু ব্যয়বহুল হয়ে যাবে আর কি, মালয়েশিয়া যেতে হবে আমার, আর পাসপোর্টে আমার রিনিউ করতে হবে, মেয়াদ শেষ হয়ে গেছে বুঝছেন, তা এখন আর কোনো দিকে যাবো না বলে আর ঠিকঠাক করি না আর কি। তা দেখি আপনার মালয়েশিয়াতে দাওয়াত দিলে চিন্তা করবো আর কি, হ্যাঁ, দেশটাও দেখা হলো, মালয়েশিয়াও দেখা হলো, আর বিয়েশিয়া শাদি খাওয়া হলো। যাক, এবার গানে যেতে চাই, গানের পর আবারও ফিরে আসছি। একটু একটু খেয়াল রাখো দিকে, সবাই চাটা দাও, হ্যাঁ। আর আজকে ভালোই গান শুনলাম, একটাই আমার তুমি শুনলাম, তারপর মিলার বাপুরাম সাপুরে শুনলাম, আর এখন শুনবো কি গান, আজকে চাঙ্গা আমরা, চাটা খুব করা হয়েছে আজকে।

0: এলাকায় সব কে ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
5: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 জীবন গল্প, আবারও শুরু হচ্ছে সিজন 2। এবং আমি দীর্ঘ বিরতির পর, ঢাকা এফএম এর দীর্ঘ বিরতির পর আবারও জীবন গল্প শুরু হচ্ছে। আপনাদের সবার অংশগ্রহণ আমি আশা করব এবং সবার একটু সহযোগিতা কামনা করব, যেহেতু আমি এই ধরনের প্রোগ্রাম কখনো করিনি, নতুন করে শুরু করেছি। কারণ আমি সবসময় একটু কথা বলতে পছন্দ করতাম, কিন্তু এরকম মানুষের গল্প শুনে আমি নিজেও ইমোশনাল হয়ে যাই, নানা রকম ব্যাপার থাকে, তা আমি মানিয়ে নিচ্ছি সবাই নিজেকে। তা আপনারা অবশ্যই বুধবার রাত 11টায় শুনবেন, এবং আপনারা যদি তখন নাও শুনেন আপনারা পরবর্তীতে শুনে ফেলতে পারবেন। কারণটা হচ্ছে যে ইউটিউবে ঢাকা এফএম 90.4 লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, দেখবেন যে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে জীবন গল্প আপলোড করা হবে, সেখান থেকে আপনি পরদিনও শুনতে পারবেন। কিন্তু তাৎক্ষণিক রাত 11টা শুনতে চাইলে আমাদের ঢাকা এফএম এর যে আই লাভ ঢাকা এফএম লিখলেই যে ফেসবুক পেজটা, সেখানে আমাদের এই ভিডিও এবং সব কিছু পেজে আপলোড করা হবে, আপনি সেখান থেকে শুনতে পারবেন। আবার যদি শুধু অডিও শুনতে চান তাহলে 90.4 ফ্রিকোয়েন্সিতে আপনি শুনতে পারবেন, মানে একদম তিন অপশনই ওপেন রয়েছে যেখানে আপনি খুশি শুনবেন। এবং আমি আপনাদের কাছে চাইবো যে যেহেতু প্রথম শো, আপনারা শুনবেন এবং একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, ফেসবুকের লিঙ্কটা আপনারা সবাই একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিলে ছড়িয়ে যাবে, গল্পগুলো ছড়িয়ে যাক। এবং সুন্দর সুন্দর গল্প, যে গল্প এবার আপনারা যে গল্পটা আপনারা শুনবেন এই বুধবার, অনেক মর্মান্তিক একটা ব্যাপার, আপনি আমি আর বলতে চাই না, এখন মন খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা নিজেরা শুনবেন, দেখবেন এবং ছড়িয়ে দিবেন। ওকে, জীবন গল্পের সাথেই থাকুন, আমাকে হেল্প করবেন। আর আমার ফেসবুকের একটা লিংক জাকারিয়া দিয়েছে, আমার একটা পেজ রয়েছে আর জে মুকুল, সেই পেজেও আমি এই মাসের শেষ থেকে একটু লাইভ করার চেষ্টা করব, আধা ঘন্টা করে, বৃহস্পতিবার রাতে 11টার সময় করব। সেই সময় আপনাদের সাথে কথা হবে, আপনারা আমাকে কমেন্ট করবেন আপনাদের কথা নিয়ে, মানে সিম্পল কতক্ষণ আমরা একটু কথা, একটু আড্ডাবাজি করে ঘুমিয়ে যাব আর কি। শুক্রবার দিন তো জুমার নামাজ থাকে, আর বৃহস্পতিবার রাতে একটু মানুষজন একটু আগেই একটু জেগে থাকে একটু রাত পর্যন্ত, সেই কারণে চিন্তা করলাম বৃহস্পতিবার রাতে 11টা থেকে 11:30 পর্যন্ত ওই শোটা করবো। তো এটা একটু পরে করবো। আমার আরজে মুকুল পেজটা আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন, আপনারা একটু জমজমাট, আপনারা একটু ওর মধ্যে প্রবেশ করলে তারপরে আমি শোটা শুরু করবো। এই কারণে আগের থেকে একটু প্রচার চালাচ্ছি যে এই মাসের শেষের থেকে আমি ওই শোটা শুরু করবো, কিন্তু আগামী মাসের শুরু থেকে। এই কারণে আরজে মুকুল পেজটা লাইক দিয়ে আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন, কারণ আপনারা না থাকলে আমি কার সাথে কথা বলবো, এটা একটা কথা। রেজওয়ান ইসলাম শান্ত লিখেছে, আজকে শুরু থেকেই টিস্টলে যুক্ত হয়ে গিয়েছিলাম, দারুণ সব গান আর গল্প শোনার অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ রেজওয়ান, ভালো লাগলো আপনি এসছেন। এবং আজকে আমাদের অনেক নতুন নতুন মানুষ আসছে, গিট্টু মিয়া চলে আসছে। তারপর আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার বোন, আমার বন্ধু, আমার কলিগ একজন, নাম আচ্ছা ওর নাম হচ্ছে মৌলি, লন্ডনে থাকে, ও ডক্টরেট করেছে ইকোনমিক্সের উপর। তো ও আজকে আমার গেস্ট হিসেবে সন্ধ্যা 7টার সময় আমার সাথে দেখা করতে আসার কথা, আমি বললাম যে তুমি রেডিওতে একটু কথা বলবে। তাই মৌলির কাছ থেকে আমরা, যারা লন্ডনে যেতে চান পড়তে কিংবা কিছু, লন্ডনে কিভাবে পড়বেন, থাকবেন, কি করবেন, মৌলির কাছ থেকে ওর অভিজ্ঞতাটা আমরা একটু শুনবো। খুবই দারুণ ছোট্ট একটা মানুষ, কিন্তু ডক্টরেট করে ফেলেছে, হ্যাঁ এখন কোন একটা ইউনিভার্সিটি টিচার, সব কিছু জানবো। তা মৌলি আজকে দেখা করতে আসবে, আমি সেই সুযোগে বলবো বললাম যে না তুমি একটু রেডিওতে কথা বলবে, তা সন্ধ্যা সাতটা অবশ্যই মিস করবেন না, মলি থাকবে, মলির কাছ থেকে আপনারা লন্ডন সম্পর্কে একটু আইডিয়া নিতে পারেন যারা লেখাপড়া করতে যেতে ইচ্ছুক। আচ্ছা, তারপর মোহাম্মদ রিয়াজ লিখেছে, মুকুল ভাই আমি আজ দুপুর থেকে আপনার টি স্টল খোলার অপেক্ষা ছিলাম, এখন তাড়াতাড়ি করে আমাকে এক কাপ রং চা দেন গিট্টু, তাড়াতাড়ি ওই যে রিয়াদকে রং চা দাও, আর তুমি তো মাত্র জয়েন করেছো, রিয়াদকে একটু চিনে রাখো, ভালো কবিতা লেখে, হ্যাঁ ওর একটু কদর আদর যত্ন ভালো করে করবে, আর কবিতা লেখে তো চাটা একটু ভালো করে বানিয়ে দিও, হ্যাঁ ওকে। তারপর পূর্ণিমা খাতুন, ফোনে নেট নাই এই জন্য শুনতে পারছি না, সরি। আচ্ছা, তারপরেও পূর্ণিমাকে অনেক ভালোবাসা যে আমাদেরকে জানিয়ে দিয়েছে, নেট না থাকার পরও সে কিন্তু আমাদের অনেক পছন্দ করে, আমাদের জানিয়ে দিয়েছে যে আমার নাই। তাহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছে বনশ্রী থেকে, তাহিদকে অনেক ধন্যবাদ, পুরোটা আছি আপনার সাথে পুরোটা সময় জুড়ে, দেখেছেন আমি বলার আগে বলে ফেললাম যে বনশ্রী থেকে, ওকে। তারপর আমিনা আক্তার আমাদের ভাবি চলে আসছে, শুভ বিকেল মুকুল ভাইয়া, মুকুল ভাই গান শুনতে চাই।

0: কৃষ্ণাবু সহায়ক, হ্যাঁ আপনাকে শোনাবো, ভাবি শুনতে চেয়েছে আর মানা করতে পারি। আর বি জ্যোতি আমার একটা প্রিয় মানুষ চলে আসছে, আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছো? আন্টির সুস্থতার জন্য দোয়া রইলো, আন্টির জন্য একটু দোয়া করবেন। আম্মা শরীরটা একটু খারাপ, বেশ খারাপ আর কি, শুয়ে আছে আসার সময় দেখলাম। তা আম্মা খারাপ থাকলে আমার একটু কেমন জানি লাগে, মনটা খারাপ হয়ে যায়। যদিও আজকে একটু চাঙা আছি, কথাবার্তা বলছি, আজকে গিট্টু আসাতে আমার একটু সময়টা একটু কেমন জানি একটু ভালো লাগছে। আজকে শো পুরো ফুর্তির কথা মনে করিয়ে দিচ্ছে, ওই যে গিট্টু চলে আসছে এই কারণে হয়তো। গিট্টু তুমি কি চিনেছো?
1: জ্যোতি আপা আসসালাম আলাইকুম, আমি গিট্টু মিয়া, আমি চলে আইসি, আপনি আমার কথা মনে রাখছেন, আমি আসি কিন্তু আপনাকে লাগে, আমি চা বানায় খাওয়াবো আপনার, আপনি বসেন। আমার ভাবি জয়েন করছেন, আমি না ভাবি, আমি না ভাবি, জামাইয়ের নাম কি মুকুল ভাই?
0: শফিক ভাই, শফিক ভাই আছে মানে,
1: হ্যাঁ শফিক ভাই হচ্ছে আমি না ভাবির জামাইয়ের নাম। আমি না ভাবির গানটা শোনায় দিয়ে না, আমি না ভাবি খুব ভালো মানুষ। আচ্ছা
0: ওকে, হ্যাঁ গিট্টু অনেক ধন্যবাদ, গিট্টু কথা বললো, গিট্টু আমাদের সাথেই রয়েছে, সবসময় থাকবে। আর আজকে সামান্তা আর সাইফুর দুজনই পালিয়েছে, দুজনকে দেখতে পাচ্ছি না। রিমা সবার রেসপন্স পড়লাম, অনেক কথা হয়ে গেল, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আজকে ধুমধারাক্কা গান শুনছি একটার পর একটা, এবারও মনে হয় যে আর একটা ধুমধারাক্কা গানই হয়ে যাবে।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: কয়টা বাজে? 5:49। কথা শুরু না করতে করতে কিভাবে জানি ঘন্টা দৌড়ায়। এবং আপনাদের সবাইকে আবারও বলছি যে জীবন গল্প শুরু হয়ে যাচ্ছে, প্রতি বুধবার রাত 11:00 অবশ্যই আপনারা শুনবেন। আমাদের ফেসবুকে যারা রয়েছেন ফেসবুকেই আপনি শোটি শুনতে এবং দেখতে পাবেন, এবং অবশ্যই আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে শোটিকে ছড়িয়ে দিবেন। এবং যার গল্প শুনবেন তারও অনেক পরিচিতি পাওয়া দরকার আছে, এবং আপনি গল্পটা শুনলেই আপনারও খুব কি বলে মানে আপনারও খুব মনটা খারাপ হয়ে যাবে আর কি। অদ্ভুত গল্প, তো অবশ্যই আপনি বুধবার দিন আমাদের সেই শোটা শুনবেন। এবং যদি আপনি তখন না শুনতে পারেন, পরবর্তীতে আপনি ইউটিউবেও দেওয়া থাকবে, ইউটিউব খুব সোজা ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 লিখলে পেয়ে যাবেন, সেখানে আপনি আমাদের শোটা ওইখানে আপলোড করা হবে, সেখানে আপনি শুনতে পারবেন, পরের দিন হলেও শুনতে পারবেন। ওকে, এ হচ্ছে কথা। তারপর আমি হোয়াটসঅ্যাপের দিকে একটু তাকাই। হোয়াটসঅ্যাপে খুসু ভাই লিখেছে, আমার আম্মুর শরীরটা ভালো না, আম্মুর বয়স হচ্ছে 56 হলো, আচ্ছা ঘুমের সমস্যা, সেই সাথে এলোমেলো আচরণ করছে, ডাক্তার দেখানো এবং ট্রিটমেন্ট চলছে, তাই একটু চিন্তিত। আচ্ছা আপনার মায়ের তো বয়স খুব একটা বেশি হয়নি, 56 বছর। আমার আম্মার অনেক বয়স হয়ে গেছে, আমার 78 বছর চলছে আর কি। ওকে, তারপর আমার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু এদিকে মেঘবতী একটু কান্না করলেই ঘুম ছেড়ে দৌড়ে চলে আসে, না ঘুমিয়ে মেঘবতীকে নিয়ে পড়ে থাকে, মাকে বলি তুমি ঘুমাও আমরা দেখছি, কিন্তু কথা শুনে না। এদিকে মেঘবতী বেশ জিদ করে ও দুষ্টামি করে, বাইরে যেতে চায় শুধু। বাচ্চাদের তো এখনই বয়স, মেঘবতীর যে বয়স তাই না, দুই হয়নি মনে, না দুই হবে হবে, 2 বছর তাই না, মানে এক পার হয়েছে, 1.5 বছর এরকম কিছু একটা মেঘবতীর আমি যতটুকু জানি। আর এই সময়টা একটু বাচ্চারা দুষ্টামি করে, জিনিসপত্র ফেলে দেয়, ভেঙে ফেলতে চায়। আর আপনার মায়ের দিকে খেয়াল রাখবেন, আর তার মানসিক কি সমস্যা হচ্ছে, আমিও মানসিক রোগে ভুগেছিলাম, আমি অনেক কিছু আইডিয়া রাখি, তা আপনি এরকম মানসিক ডাক্তার দেখান। আর একটা জিনিস হচ্ছে যে এই মানসিক ডাক্তাররা মানে মানসিক রোগের জন্য যে ওষুধগুলো দেয়, এই ওষুধগুলোর কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। মানে অনেক সময় দেখা যায় যে মেজাজ খুব তীক্ষ্ণ হয়ে যায়, মানে মেজাজ খুব খ্যাটখ্যাটে হয়ে যায় এই মানসিক রোগের ওষুধগুলো খেলে, গায়ে প্রচুর ঘাম হয়, হ্যাঁ এরকম ব্যাপার হয়, ঘুমেরও সমস্যা হতে পারে, ঘুমের ওষুধ খাবেন দেখবেন যে ঘুম হয় না। তা আমি অনেক ভুগেছি, আব্বার মৃত্যুর পর তো আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার সব কিছু একবারে হয়ে গেল, তারপর আল্লাহর রহমত, আস্তে আস্তে আমি ওষুধগুলো ছাড়তে পেরেছি। আর মানসিক রোগের ওষুধের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওষুধ দীর্ঘদিন খেতে হয়, মানে ছাড়া যায় না, আপনি ছাড়লে দেখবেন যে অ্যাবনর্মাল হয়ে যাবেন, উল্টাপাল্টা আচরণ শুরু হয়ে যাবে, এই কারণে খুব কম কম করে ছাড়তে হয়। আমার যেমন সকালে একটা রাতে একটা দিয়েছে, আমি সকালেরটা খাইনি, ডাক্তারের পরামর্শেই রাতেরটা খেয়েছি, আবার কয়েকদিন 15 দিন খাওয়ার পরে আবার রাতেরটা অর্ধেক করে খেয়েছি, এইভাবে আমার 2-2.5 মাস লেগেছে যে ওষুধগুলো ছাড়তে, এই হচ্ছে ব্যাপার। তারপর পরবর্তীতে আমি একটু এক হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, খুবই ভালো, খুবই নাম করা ডাক্তার, আমার তার ওষুধটা খুব কাজে লেগেছে, খুব হালকা ওষুধ, হোমিওপ্যাথিক তো কোনো সাইড এফেক্ট নেই, নর্মাল একদম ওষুধ, সেগুলো খেয়ে আমার একটু উপকার পেয়েছি আমি আর কি, কমলাপুরে বসে আমি তার ওষুধ খেয়ে আমার ভালো লেগেছে আর কি। তারপর আমি দেখলাম যে না, আমার মাথা আস্তে আস্তে ঠান্ডা হলো, এখন তো আপনাদের দোয়ায় আমার কথা শুনলেই বুঝতে পারেন যে আমি ঠিক আছি। একটা সময় কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, আপনারাও শুতে দেখতেন যে আমি কান্নাকাটিও করতাম আব্বার জন্য, তো এখনও আব্বার জন্য কান্না চলে আসে, কিন্তু আমি একটু ব্যালেন্স, মানে এখন আমি একটু কন্ট্রোল করতে পারি সব কিছু। হ্যাঁ, তাই আশা করি যে আন্টির দিকে একটু খেয়াল রাখবেন, ডাক্তার দেখান, এবং ভালো মানসিক ডাক্তারে আমি যেটা দেখেছি, আমিও 3-4 জনকে দেখিয়েছি, কেন ওই মানসিক ডাক্তার দেখাতে গেলেই কেউ একজনকে দেখায় না, মানে কেন দেখা যায় কদিন ভালো লাগে না আরেকজনকে দেখায় এরকম, তো এইটা চেয়ে আপনি খোঁজ খবর নিয়ে একটা ভালো ডাক্তারের আন্ডারে থাকতে হবে। হ্যাঁ, এবং দীর্ঘদিন ওষুধ খেলে ঠিক হয়ে যায় সব কিছু। আর তারপর যদি কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক সময় দেখা যায় যে ওষুধের চেয়েও ভালো কাজ করে, আপনাকে যদি বোঝানো যায়, হ্যাঁ একটু ফিজিক্যাল কোনো এক্সারসাইজ সহ, এবং যদি আপনাকে কথা দিয়ে বোঝানো যায়, কাউন্সিলিং করানো যায়, তাহলে কিন্তু অনেক ভালো উপকার হয় আমি দেখেছি। আপনি যদি মানসিক ব্যাপারে আরও কোনো কিছু চান, আপনি আমাকে ইনবক্স করেন আমার ফেসবুকে, আমি আপনাকে ফোনে কথা বলবো কিংবা বুদ্ধি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যেহেতু আমি 1.5 বছর একটা ডাক্তারের আন্ডারে ছিলাম, অনেক কিছু আমার আইডিয়া আছে যে কি অবস্থা হয়। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছিল দিলওয়ালা, এই গানটি কখনো শুনেছেন? সুন্দরীলো মানিলা আমার হতা হুনিলা, এই গানটা তো শুনিনি কখনো, আচ্ছা দেখতে হবে। তুমি খাঁচা হলে আমি হব পাখি, আহ পঙ্কজ উদাস, রাজশাহী থেকে মনে মনে একটা হোটেল FM চালু করে মালিক শুনে তাকে বলবেন মেসেজ দেওয়ার জন্য। রাজশাহী, আচ্ছা মনে মনে মনে একটা হোটেলে FM চালু করে মালিক শুনে তাকে বলবেন মেসেজ দেওয়ার জন্য। বুঝতে পারছি না কথাটা, একটু অগোছালো লাগছে আর কি, দিলওয়ালা একটু বুঝানি, হ্যাঁ অনেক কিছু বুঝতে সমস্যা হয় আর কি মাঝে মাঝে। তারপর আমাদের গিট্টু তো অনেক বড় হয়ে গেছে মনে হয়, দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে। গিট্টু বড় হয়ে গেছে, গিট্টু অনেকটা জাকারিয়া ধরতে পেরেছে যে গিট্টু অনেকটা আমার মতোই হয়েছে আর কি দেখতে। যাক, গিট্টুকে স্বাগতম, গিট্টু আমাদের সাথে সবসময় থাকবে। চাম চাম সিতারে ওয়ারি সং, অরিজিৎ সিং এর একটা গান ভাইয়া সম্ভব হলে প্লে করবেন। ভাইয়ার কাছে অসম্ভব বলে কিছু নাই, আপনারা চাইলে সবকিছু সম্ভব, একটু দেখতে হবে। আচ্ছা তারপর FM পোকা মমিন সিং থেকে লিখেছে, আগস্ট মাস হচ্ছে আমার একদম আমার দুঃখের মতো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আচ্ছা আগস্ট মাস শেষ হচ্ছে না মানে আজকে তো শেষ হয়ে যাবে, আজকে আচ্ছা সময় শেষ হয়ে যাচ্ছে, পরের ঘন্টায় আমাদেরকে যেতে হবে। এর আগে একটা বিজ্ঞাপন শুনে তারপর আমরা আরেকটা ফাটাফাটি একটা গান শুনব।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনাদের সাথে। আর যেটা স্টুডিও হইতে সন্ধ্যা ছয়টা নতুন ঘন্টা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা ফেসবুকে থাকলে আর যে মুকুল লিখলে সার্চ দিলে আমার পেজটা পেয়ে যাবেন, সেই পেজটা আপনারা একটু লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। কারণটা হচ্ছে এই মাসের শেষে আমি সেই পেজে আপনাদের সাথে সপ্তাহে একদিন করে লাইভ করব, একদিন করে কথা বলবো আপনাদের সাথে, নানা রকম বিষয় নিয়ে আপনাদের SMS কমেন্ট সেগুলোও পড়বো। হ্যাঁ, অনেক ভালো একটা সময় কাটবে আশা করি। ওকে, এই কারণেই আমার পেজটা অনেকদিন, মানে আমার আব্বার মৃত্যুর আগে আমি পেজ তো অনেক আগেরই, তারপর আর অ্যাক্টিভ ছিলাম না, তা আমি এখন আস্তে আস্তে ওগুলোর মধ্যে একটু অ্যাক্টিভ হচ্ছি, যে ওখানে একটু পোস্ট টোস্ট দিয়ে, যে সবাই যেহেতু রয়েছে সবাইকে আবার একটু চাঙ্গা করার চেষ্টা করছি, আপনারা থাকলে আমি খুব খুশি হব। আচ্ছা, রুহাইসা মেহের লিখেছে, ভাইয়া আপনি একটা গান গেয়ে শুনান না। আরে আমি গান গাইতে পারিনি। আচ্ছা, আমার গাওয়া একটা গান আমি শোনাবো, ওই যে ডিম আগে না মুরগি আগে গানটার রিকোয়েস্ট ছিল একজনের, আমি একটু পরেই আপনাকে গানটা শোনাচ্ছি, আমার কণ্ঠে একটা গান। হ্যাঁ, মজা আছে গানটা, একটু একটু দুষ্টামি টাইপের গান, ভালো লাগবে। মোহাম্মদ জাকির হোসেন আমার সাথে জয়েন করেছে জামালপুর থেকে, অনেক ধন্যবাদ ভাই। তারপর জাকারিয়া খান, জেমসের গান মানে অস্থির। আচ্ছা, খুব অস্থির লাগে না? আচ্ছা, এটা একটা শব্দ আর কি, আমাদের এখন টিনেজার যারা রয়েছে তারা, আমার বাবারা কিন্তু এগুলা, বাবারা বলতে হচ্ছে যে যখন বিপদে পড়তো আর কি, আমার খুব অস্থির লাগছে আর পাচ্ছি না এরকম, কিন্তু এখন আমরা আবার ভালো একটা, ধরেন একটা একটা বিফ স্টেক খেলেন কিংবা কিছু একটা, খাওয়ার পর বললো যে খাবারটা অস্থির হয়েছে, মানে কেমন না একটা অস্থির শব্দ কোন জায়গা থেকে কোন চলে আসতো। হ্যাঁ, আমার নানা দাদা কিভাবে অস্থির বলতো, নানা দাদার অস্থির মানে হচ্ছে কপালে ঘাম জমে যেত, আর এখনকার টিনেজার ছেলে পেলেরা, এরা অস্থির মানে হচ্ছে মজা, খুব হাসি ফুর্তি আর কি। আরে গানটা অস্থির, তোর পাঞ্জাবিটা অস্থির হয়েছে তো, হ্যাঁ গিট্টু মিয়ার মাথার টুপিটা অস্থির হয়েছে, এরকম বলে আর কি, এরকম নানা রকম কথা বলে আর কি। জেন্সের গানটা অস্থির হয়েছে জাকারিয়া খান। আচ্ছা সাইফুর এতক্ষণ পরে জয়েন করেছে, সাইফুর তোমার একটু রেস্ট নিতে হবে, এখন অসুবিধা নেই, চা খাবা, চুপচাপ বসে থাকবে, যে আমাদের গিট্টু মিয়া চলে আসছে। হ্যাঁ, তোমার বদনাম করেছে, আমি ওকে বকা দিয়েছি, হ্যাঁ বকা দিয়ে দিয়েছি, বলেছি না সাইফুর খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ভাইজান, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, আন্টি কেমন আছে, অনেকগুলো প্রশ্ন একসাথে। আন্টি শরীরটা একটু খারাপ, একটু দোয়া করবেন বেশি করে। হ্যাঁ, গিট্টুকে কোথা থেকে ধরে নিয়ে আসতেন, তাহলে কি আমি আর দোকানে আসবো না? অবশ্যই দোকানে আসতে হবে, গিট্টুকে দিয়ে কাজ করাবো। হ্যাঁ, তোমরা জাস্ট দেখাশোনা করবে, আর গিট্টু চা বানাবে, পেঁয়াজু ভাজবে, এগুলো করবে, গিট্টুর পরিবারটা চলতে হবে। তো গিট্টু মালয়েশিয়া ছিল আর কি, মালয়েশিয়ার থেকে ওকে নিয়ে আসছি, এখন ওর চাকরি কাজকর্ম সে খুব একটা ভালো না ওই জায়গা। আচ্ছা, মোহাম্মদ জিয়াদ আমার সাথে জয়েন করেছিল, বস আয়ুবাচ্চু গুরু জেমসের যে দুটি গান দিয়েছিলেন এগুলো আমার হৃদয়ের পছন্দের গান, যাক রিয়াদের সাথে আমার মনের পছন্দও মিলে গেল। রুকসানা বেগম, ভাইয়া কি হলো, ভাইয়া কি হলো, এটা আবার কি হলো,

আচ্ছা এটা কি হলো আসলে আমি জানি না, রোকসানা বেগম লেগেছে ভাইয়া কি হলো, তারপর আমার মনের মধ্যে গানটাই আসলো আর কি। হ্যাঁ, এই কারণে একটু গেয়ে দিলাম। মোহাম্মদ রিয়াদ লিখেছে আয়ুব বাচ্চু গানটা শুনে মনটা ভালো হয়ে গেল, অনেক ধন্যবাদ। আচ্ছা তারপর আরবি জ্যোতি গিট্টু ভাইয়া ও ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা গিট্টুকে সালাম দিয়েছে, আপনার কথা অবশ্যই মনে আছে কিন্তু আপনার কথা চিনার কথা না, কারণ তখন আমি স্কুলে স্টুডেন্ট ছিলাম, নিজের ফোন ছিল না, তবে আমরা বোনরা মিলে মুকুল শ্রী স্টল অনেক শুনতাম। ওকে গিট্টু, তখন আরবি জ্যোতি অনেক ছোট ছিল আর কি। হ্যাঁ, আর তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, এখন তুমি ছোট নও, তুমি খুদে মানুষ বড় হও, তুমি যে ছোট নও, তুমি মানে একটা বেটা লোক আর কি, ভদ্রলোক, একটা বয়স্ক ভদ্রলোক আর কি। তুমি সাইজে ছোট কিন্তু তুমি একটা বেটা মানুষ হয়েছো, বয়স কত, 35 পার হয়ে গেছে না, 40 কাছাকাছি কিন্তু তোমার এখন গিট্টু তোমার বয়স। হ্যাঁ আমি জানি, তোমাকে ছোটবেলায় দেখেছি তো, আমার টি স্টলে তোমাকে আনলাম, তোমার আব্বা আমাকে দিয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার। অহনা ইসলাম আসসালামু আলাইকুম, শুভ বিকেল, কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি, অহনাকে অনেক ধন্যবাদ। জাকারিয়া খান আমার আর জে মুকুল পেজের লিঙ্ক দিয়ে দিয়েছে, সবাই আর জে মুকুল পেজের সাথে থাকবেন, যারা শুনছেন আর জে মুকুল লিখলেই পেজটা পেয়ে যাবেন, লাইক দিয়ে একটু আমার সাথে থাকবেন, সহযোগিতা করলে আমরা নেক্সটে ওই পেজে লাইভ করব আমি। হ্যাঁ ওই পেজে লাইভ করবো, আপনারা তখন রাতেবেলা আপনাদের সাথে কথা হবে, সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই আর কি। আর রিয়াদ লিখেছে মুকুল ভাই আমি আজ দুপুর থেকে আপনার টি স্টল, আচ্ছা একটু আগেই পড়লাম, ওকে কথা কম, আমাদের আমিনা ভাবি একটা গান শুনতে চেয়েছিল কিন্তু গানটা আমি বুঝলাম না, এত বিখ্যাত গান কেন নেই, গানটার কেমন রিমিক ভার্সন রয়েছে কিন্তু যেগুলা শুনতে ভালো লাগছে না, আমি বুঝতে পারলাম না। আমি একটু আমাদের গান বিশেষজ্ঞদের সাথে একটু আলোচনা করব যে ঘটনাটা কি। যাই হোক, কিশোর কুমারের গান শুনতে চেয়েছিল, তা আমিনা ভাবিকে তো আর ফেরাতে পারি না, তাকে কিশোর কুমারের একটা গান শুনিয়ে দিই। হ্যাঁ একটা সুন্দর একটা গান, ভালো লাগবে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আর আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আম্বার আইটি সংক্রান্ত তথ্য জানিয়ে দিলাম। আর এর মধ্যে আমাদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে জয়েন করেছে আমাদের সেই ভালো ভাইজান, সঙ্গে আছি, শুনছি। আচ্ছা, আপনার নামটা বলেন না, দোকানের নাম বললে তো হবে না, মালয়েশিয়া থেকে রোজা টেইলার্স বললে হবে। আচ্ছা, শান্তাপুর কোনো ফোন নম্বর আছে কিনা? শান্তাপুর ফোন নম্বর আছে, কিন্তু আপনি চাইলেই কি আপনাকে দিব এটা বলেন তো। এটা আপনার মনে হলো যে আপনি নাম্বারটা চাইলে না আমি দিয়ে দিব, শান্ত পারমিশন নিতে হবে না, অপরিচিত কাউকে একটা মেয়ে মানুষের নাম্বার তো এভাবে দেওয়া যায় না। ওকে, জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এত জ্ঞানী জ্ঞানী কথা বলি আমি, তারপর আপনারা কেন বুঝেন না জিনিসগুলা? শান্ত আপুর নাম্বারটা আমার পকেটের মধ্যে, আমার হাতের সামনে, কিন্তু আমি কেমনে দিব আপনাকে বলেন? শান্তর পারমিশন নিতে হবে না, আপনি একটা মেয়ে মানুষের নাম্বার চাচ্ছেন আমার কাছে, এভাবে তো চাইলে হবে না। হ্যাঁ, একটু সুন্দর করে লিখতে হবে ভাইয়া, আমার একটু মনটা খারাপ হলো এভাবে চাইলে। শান্ত কি দিবে আপনাকে নাম্বারটা চাইলে? আমার তো পারমিশন নিতে হবে তাকে, এটাই হচ্ছে কথা। ওকে, নাম্বার না আপনি যখন আসবেন বলবেন, আমি শান্তকে বলবো যে আপনার পরিচয় দিতে হবে, তারপরে যদি শান্ত বলে দিতে তাহলে দিবে। ওকে, যেহেতু শান্ত এখন আমাদের সাথে কাজ করে না, অন্য একটা অফিসে চাকরি করছে, তাই কারণে হুটহাট করে নাম্বার দেওয়া যাবে না, আর এইভাবে নাম্বারটা চাওয়া ঠিক নয়। তারপর আমাদের দিলওয়ালা লিখেছে, এই গানটি ইত্যাদিতে প্রচার হয়েছে, আমি খুব শুনি, ভালো লাগে। রাজশাহী কোনো একটা হোটেল FM ছাড়া তাকে কাস্টমার শুনে চা খায়, একদিন মেসেজ করেছে, আমি শুনেছি, হোটেলটার নাম মনে নেই, আজিজ বোর্ডিং নাকি, ওই যে আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং একটা গান আছে এরকম। ওনাকে বলেন মেসেজ দিতে, জাকারিয়া ভুল বলছে, জেমসের গান কখনো বাজলো, এটা আয়ুব বাচ্চুর গান ছিল। আচ্ছা, না, জেমসেরও একটা গান ছিল, আয়ুব বাচ্চুর একটা গান ছিল, দুটা গানই বেজেছে। আচ্ছা, তারপর আরেকজন লিখেছে, হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমার খোলা হাওয়া, আচ্ছা এই গানটাকে একটু শোনানো যায়, খুবই সুন্দর একটা গানের রিকোয়েস্ট করেছেন। নামে খোলা হাওয়া, দেখি আমি একটু লিখে রাখি। তোমার একটু মনে করো তো, তোমার খোলা হাওয়া, হ্যাঁ গানটা বাজিয়ে দিব একটু পর। তারপর লিখেছে কে, এটা কি সামান্তার খাতা নাকি, কি জানি আমি তো ছবি দেখে, ছবিটা তো আসে নাই। স্যার লেখাতে ভালো লাগছে না, তাই ভয়েস দিচ্ছি, শুনে নাম্বার দিন। আচ্ছা, এটা সামান্তার লেখা একদম, সাইফুর ঠিক ধরেছে, এটা সামান্তার লেখা। হ্যাঁ সামান্তা, এটা ভয়েস SMS দেয় বেশি। হ্যাঁ সামান্তার ভয়েস দিচ্ছি, স্যার নাম্বারটা দিন, এটা একদম সামান্তার হাতের লেখা, আমি দেখতে পাচ্ছি একদম একদম সাইফুর, ঠিকই আছে এটা। ওকে, আমরা গানে যেতে চাই। এবার আমার ডিম আগে না মুরগি আগে একটা গান ছিল, এই গানটা একজন শুনতে চেয়েছে, তা আমি আগেই বারে বারে ক্ষমা চেয়ে নিই, আমি কোনো সিঙ্গার নই, আমি শখ করে 12টা গান করেছিলাম জীবনে, 12টা না 13টা খালি ভুলে যাই, আজকে রাতে গিয়ে গুনবো, সম্ভবত 12টা গান আমি করেছিলাম আর কি। হ্যাঁ, তা কিছু আমার লেখা সুর করা, কিছু আবার অন্যজনের, এভাবে। আর এই গানটার নাম হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, কিন্তু গানের কথাগুলোর মধ্যে হচ্ছে ডিম আগে না মুরগি আগে। এটা ফরহাদ সুর করেছিল, তার লেখা, লেখা সুর করা ফরহাদ, আর মিউজিক করেছিল নিপুন। হ্যাঁ, নিপুন ফরহাদ দুজনই আমার খুব আদরের ছোট ভাই, ওরা করেছিল, আমাকে জোর করে গানগুলো গাইয়েছিল, কারণ নাহলে ওদের কারণে আমি আজকে গানগুলো প্রচার করতে পারছি, কারণ আমি তো শিল্পী না, ওরা বলে যে মুকুল ভাই গান আমরা তৈরি করে দিচ্ছি, এরকম আর কি। নিপুনও খুব গুণী একজন মানুষ, গানগুলো কম্পোজ করে ভালো। যাই হোক, তাই গানটা শুনে ফিরে আসি, একটু জানাবেন কেমন হলো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
2: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আবারও আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি যে জীবন গল্প এই বুধবার থেকে শুরু হচ্ছে। প্রতি বুধবার রাত 11টায় আপনারা শুনতে পাবেন ঢাকা এফএম 90.4-এ। আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ঢাকা এফএম 90.4, সার্চ দিয়ে ইউটিউবে পেয়ে যাবেন, কিংবা ফেসবুকে যে পেজে আপনারা রয়েছেন আই লাভ ঢাকা এফএম, এই পেজের মধ্যেই এই শোটা আপলোড করা হবে। আপনারা সেখানে শুনতে দেখতে সবকিছুই পারবেন, এবং আশা করি আপনারাও এই শোতে অংশগ্রহণ করবেন, কেননা এই শোটা শুধু আমার একা শো নয়, ঢাকা এফএম আপনাদের সবার শো। এবং আমরা চাই আপনাদের সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে, আপনাদের দুঃখ ব্যর্থতার গল্প শুনতে, এবং সেই গল্প শুনে আমরা অন্য মানুষও যাতে উপকৃত হয়। কেউ কি বলে ব্যর্থতার গল্প বললে সেখান থেকেও আমাদের একটা অভিজ্ঞতা অর্জন করার ব্যাপার থাকে, আমরা নিজেকে শুদ্ধাতে পারবো, কিংবা সাফল্যের গল্প বললে সেখান থেকে আমরা অনুপ্রাণিত হব। ওকে, আর সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ছোট বোন, আমার বন্ধু, আমার কলিগ, সবকিছু মিলিয়ে আমার একজন গেস্ট আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের স্টুডিওতে থাকবে, যদি রাস্তা জ্যামটাম না পড়ে আর কি। অনেক দূর থেকে আসবে, সে লন্ডনে থাকে, এবং খুব ভালো যে ছোট্ট একটা মানুষ ডক্টরেট করে ফেলেছে। ডক্টর মানে ডক্টরেট করা তো চারটিখানি কথা নয়, ইকোনমিক্সের উপর লেখাপড়া করেছে সে। সব কিছু মিলিয়ে তার কাছ থেকে লন্ডনের লেখাপড়া সম্পর্কে জানবো, কেউ যদি আপনারা লন্ডনে যেতে চান পড়তে কিভাবে যাবেন, সব কিছু তার কাছ থেকে শুনবো আমরা আড্ডা ছলে, এবং সেও কোনো এক সময় রেডিওতে কথা বলতো, তার স্মৃতিচারণও করবো। সব কিছু মিলিয়ে 7টার সময় অবশ্যই থাকবেন, আমরা আমার সেই গেস্টের সাথে কথা বলবো, নামটা এখন আর বললামই না তার। ওকে, মোহাম্মদ রিহাদ লিখেছে, আমি ঘৃণা করি শ্রাবণের ওই মেঘগুলোকে যে কিনা বৃষ্টি হয়ে তোমারই ছুঁয়ে দেয়। সর্বনাশ, আমি তো প্রেমে পড়ে যাবো ভাই এইসব কবিতা বললে। আমি ঘৃণা করি বারান্দায় থাকা তোমার পোষা শালিকটিকে যে কিনা অদ্ভুত অদ্ভুত কথা বলে তোমার হাসিয়ে দেয়, বিনিময়ে তোমার সুন্দর হাতের আলতো পরশের স্নেহ ভালোবাসা ও আদর নেয়। ঘৃণা করি আমি তোমার খোপায় গুজে থাকা ওই কৃষ্ণচূড়া ফুলটিকে, সে কি জানে না তুমি একান্তই আমার, তোমার ছুঁয়ে থাকার স্পর্ধা তাকে দিল কে। এই শুনে তুমি যদি প্রিয় ভাবো আমায় খুবই নির্দয় এবং স্বার্থপর, তবে আমি তাই, আমি ব্যতীত মহাবিশ্বের কোনো অধিকার নেই তোমার উপর। বাপরে বাপ, দুর্দান্ত লেখা রিহাদ, আপনি লেখা চালিয়ে যান, আমার খুব ভালো লাগলো, আপনার লেখা সবসময় ভালো লাগে। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, আপনার চুল পড়ার একটাই কারণ আপনার এক্স আপনার মাথা ছুঁয়ে মিথ্যা কসম কাটছিল। হতে পারে ভাই, এফ এম পোকা ধরতে পেরেছে ঠিক মতো। আসলে আমার চুল পড়ার একটাই কারণ আপনার এক্স আপনার মাথা ছুঁয়ে মিথ্যা কসম কেটেছিল না। চুলটা ফেলে দিলি, চলে গেলি, তারপর চুলটা ফেলে দিলি আমার, গিট্টু কিছু বলো না কেন। আচ্ছা, তুমি পরে কথা বললো, তুমি আজকে অনেক কথা বলছো, মানুষজন খেপে আসবে যে সাইফুর তোমার পেলে কিন্তু মার দিবে, ওর চাকরিটা চলে যাচ্ছে। চাকরি যাওয়ার কিছু নেই, সবাই থাকবে, সবাই বেতন পাবে, আমরা সব মিলেমিশে খাবো, একটু কম বেশি হবে। শফিক ভাই লিখেছে, শুভ বিকেল মুকুল ভাই, গান শুনতে চাই খালিদ হাসান মিল্লুর কণ্ঠে। সেই মেয়েটি আমাকেই ভালোবাসে কি না আমি জানি না। বাহ, কি জানি একটা ছবির গান ছিল, এটা অঞ্জলি মনে হচ্ছে সিনেমাটার গান, শৈক ভাই অঞ্জলি না ছিল ছবিটার গান, গিয়েছিলাম তো হলে দেখতে, সুষ্ময় ছিল, সুষ্ময় দারাশিকো নাকি তার ছেলে, ডিরেক্টর ছিল দারাশিকো, তার ছেলে ছোটবেলায় তো প্রচুর সিনেমা দেখতাম, খালি টাকা জমিয়ে সিনেমা দেখতে যেতাম। শ্যাম্পু লিখেছে, জীবনসঙ্গী ইউরোপ প্রবাসী হতে হবে, বেকার বাংলাদেশি তো আমি নিজেই। ঠিকই বলেছেন, আপনি যেহেতু নিজেই বেকার বাংলাদেশি, আপনি ইউরোপ প্রবাসী কাউকে বিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নাই, ভালো, আল্লাহ আপনার কপাল একটা জুটিয়ে দিক। তারপর জাকারিয়া খান, আর্য মুকুল, হ্যালো। আচ্ছা, আর্য মুকুল পেজের ছবিও দিয়ে দিয়েছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আর্য মুকুল আমার একটা পেজ রয়েছে, সেখানে লাইক দিয়ে আপনারা সাথে থাকবেন। কারণটা হচ্ছে, সেই পোস্টে আগে আমি অ্যাক্টিভ ছিলাম না, এখন সেখানে নানা রকম পোস্ট করি, আপনাদের সাথে সেখানে লাইভ কথা হবে। হ্যাঁ, সামনে মাস থেকে আমি সেখানে লাইভ করব, তার আগে আপনারা যদি আমার ওই পেজের মধ্যে একটু লাইক টাইক কমেন্ট কমেন্ট করে আপনারা যদি ইনভলভ হন, তখনই আমি লাইভটা শুরু করব। হ্যাঁ, আমরা সেটা বৃহস্পতিবার রাত 11টার সময় শুরু করব, 11:30, আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলে তারপর ঘুমাবো, কেননা শুক্রবার আগের দিনটা বৃহস্পতিবার রাতটাই আমার কাছে ভালো মনে হলো যে লাইভ করার জন্য। ওকে, হৃদয়ের মাঝে হোগলার বেড়া জয়েন করেছিল, মাস হবে 30-এ, কোন হালা এডারে আবার 31 বানাইছে। আচ্ছা আচ্ছা, সে লিখেছে মাস হবে 30-এ, কোন হালায় আবার এটা 31 বানাইছে। এটা ঠিক, এটা নিয়ে আমার মাথায় প্রশ্ন আসে নাই, এটা আসলে ঠিক যে 31 করে লাভ কি হলো, তাই না? ওই যে 31 আবার একটা 28 করছে, সব 30-ই করতে না, হিসাবটা কেন ভুল করলি তোমরা? ফেব্রুয়ারি আবার 28 দিনে মাস, 30 দিনে মাস হতো, সমস্যা কোথায় ছিল? সব 30-এ থাকতো না, একটা মিল থাকতো। খালি না সব জায়গায় দেখবেন যে ভেজাল লাগানোর লোকের অভাব নেই, খালি ভেজাল লাগাই এখানে করে ফেলছে এরকম, তাই না? এটা কেমন জানি একটা, 30 দিনে হলে সমস্যা, 31 দিন আবার 31 কেন 31 ভাই, আমি তো বুঝতে পারলাম না। তারপর রুহাসা মেহের, আপনি একটা গান গেয়ে শুনান, আমার গান তো একটু আগে শুনে দিলাম রুহাসা। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে যে মাগরিবের আজান এবং নামাজের বিরতিতে যেতে হবে, সময় হয়ে আসছে, তা একটা গান শুনে আমরা মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাই, তারপর ফিরে আসবো। ওকে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর এবার খুব সুন্দর একটা গান শোনাবো, খুবই সুন্দর গান, চমৎকার, আরে বাবা, পুরা বুকের মধ্যে গিয়ে লাগছে, পুরা হার্ট ফর্ম।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: ব্রাইট আপনি শুনছেন ঢাকা FM 90.4, আমি কুল মুকুল আছি আপনাদের সাথে এবং স্টুডিও ঘড়িতে 6:47, মাগরিবের নামাজ আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অনেকে জয়েন করেছে, আমাদের জাকারিয়া লিখেছে, গানটা শুনে মজা পেলাম, পুরনো কথা মনে পড়ে গেল, যাক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি গায়ক নই, শখ করে এই 12টা গান করেছিলাম, তো মাঝে মাঝে আপনাদেরকে শোনাই আর কি। FM পোকা মমিন সিং থেকে লিখেছে, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো, অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। বাহ, আমাদের দার্শনিক মানুষ আমাদের FM পোকা মমিন সিং সুন্দর সুন্দর কথা লেখে, আমার খুব ভালো লাগে যে ঠকানোর চেয়েও ঠকে যাওয়া অনেক ভালো, অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না, এবং যে আপনাকে ঠকাবে তার কিন্তু শাস্তি রয়েছে, না আখেরাত না শুধু দুনিয়াতেও শাস্তি রয়েছে। ওকে, তারপর ভাবনা, আমাদের প্রিয় আর একটা মানুষ ভাবনা চলে আসছে, কেমন আছো মুকুল? বাসার সবাই ভালো আছে তো? আন্টির শরীরটা ভালো আছে, আমার মার শরীরটা ভালো নেই, সবাই দোয়া করো। ভাবনার আম্মার জন্য দোয়া করি এবং সেই সাথে আমাদের সকল বাবা মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ করে দিক এবং নেক হায়াত দান করুক। আর ভাবনা, আপনার মার মতো আমারও মার একই অবস্থা, আম্মার শরীরটাই এক সপ্তাহ ধরে খুবই খারাপ, শুধু পড়ে থাকে, খাওয়া দাওয়া করতে চায় না ঠিক মতো। যদিও আমার বয়স হয়েছে আপনার মার চেয়ে, আমার মা মনে হয় একটু বড় বয়সে, আম্মার 78 চলছে, তা আমার জন্য দোয়া করবেন, আপনার মার জন্য দোয়া করি, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর এই সময়টা বাবা মা যাদের বেঁচে আছে অবশ্যই যতটা সম্ভব তাদেরকে কেয়ার করবেন, তাদের আশেপাশে থাকবেন, তাদের কথা শুনবেন। ওকে, যেমন আম্মা দেখেছি যখন আমরা কথা বলি কিংবা আমার ভাবি কিংবা মেহমানরা এসে কথা বলে, তখন দেখি আম্মা একটু সুস্থ থাকে, একটু চাঙ্গা থাকে, তো এই জিনিসটা আমরা খেয়াল করব। মানে তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে অসুস্থ, মানে যখনই সে একা একা চুপচাপ বসে থাকবে তখনই কিন্তু সে ভাবতে থাকবে যে আমি অসুস্থ। তো ভাবনা যে কাজটা করবেন, আন্টির আশেপাশে সবসময় থাকবেন এবং সবসময় তাকে বিভিন্ন রকম কথা ভুলিয়ে রাখবেন, বিভিন্ন ছোটবেলার কথা বলবেন, এরকম গল্প বলবেন, এরকম একটু হাসবেন, দেখবেন যে মা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, এই জিনিসগুলো খুব দরকার। আচ্ছা মুকুল, তপু একটা গান প্লে করো, তপুর একটা গান প্লে করো, সে কে অ্যালবামের ভালোবাসি গানটা। আচ্ছা আমার একটু খুঁজে বের করতে হবে, ভাবনা একটু সময় দেন, ভালোবাসি গানটা দেখি খুঁজে পাচ্ছি কিনা তপুর। ওকে, এই মুহূর্তে আমরা আরেকটা মজার গান শুনতে চাই, গানটা শুনে ফিরে আসছি। আজকে একটু চাঙ্গা মুডে আছি, আজকে গিট্টু আসছে তো আমার মালয়েশিয়ার থেকে, এই কারণে একটু ভালো লাগছে। গিট্টু একটু কাজকর্ম শিখে নিক, তারপরে ঠিকভাবে সবসময় কাজ করতে পারবে। ওকে, আর এই মুহূর্তে আপনার জন্য বাজাচ্ছি ঈশান মজুমদার এবং শুভেন্দু দাসের কণ্ঠে বিখ্যাত গানটার নাম কি জানি,

0: উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত।
1: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।

0: রাইট শুনছেন ঢাকা এফএম 90.4 শুরু হইতে সন্ধ্যা সাতটা নতুন ঘন্টা এবং শেষ ঘন্টা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অনেক অনেক এসএমএস দেখতে পাচ্ছি, এগুলো পড়ব, কিন্তু তার আগে জানিয়ে দিই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। ambariti আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সাইফুর রহমান লিখেছে, আমাদের প্রিয় সাইফুর, আচ্ছা, পৃথিবীর সব শহর যখন ব্যস্ততায় মগ্ন, আমার মন তখন তোমারই নীরব উপস্থিতিতে শান্ত। তোমার একটুখানি মায়ায় থমকে যায় সময়, হারিয়ে যায় সারাদিনের সব ক্লান্তি। তুমি শুধু একজন মানুষ নও, আমার পুরো অস্তিত্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি এক গল্প। হ্যাঁ, তুমি আমার সে মায়াবতী যার মায়ায় বারবার বন্দী হতেও বিন্দুমাত্র দ্বিধা নেই। আচ্ছা, আমাদের সাইফুর জেলখানায় যেতে চায় মায়াবতীর কারণে। মায়াবতী আসলে খুব কঠিন মনের মানুষ মনে হচ্ছে, সে বুঝতেই পারছে না ব্যাপারটা। একটা মানুষ জেলখানায় যেতে চায়, বন্দী হতে চায়, হ্যাঁ, তা হাত করা পড়তে চায়, তারপরও মায়াবতীর মন গলছে না, বুঝতে পারছি না এর মানে গোপন রহস্যটা কি। যাই হোক, মায়াবতীর বোধোদয় হোক এবং তার সেই মায়া ছড়িয়ে দিক এবং তার মনটা একটু নরম হোক, এই প্রত্যাশা করি। হৃদয়ের মাঝে হোগলার বায়া লিখেছে, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আকিজবিড়ি খেলে ভালো নাকি বাংলা মত ভালো? আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলছেন ভাই? টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, আপনি শুধু বন্ধু বান্ধবের সাথে গল্প করবেন, আড্ডা দিবেন, আর একটা কাজ করবেন, আমি যেটা টেনশনে যখন আমি ছিলাম, যখন আমি ডিপ্রেশন খুব অ্যাংজাইটিতে ভুগেছিলাম আমার বাবার মৃত্যুর পর, তখন আমাকে একজন বলেছিল যে কারোর সাথে না, একা একা তুমি হাঁটা শুরু করবা। হ্যাঁ, তা আমি প্রচুর হাঁটতাম, মানে হাঁটলেও শরীরে নাকি এমন কিছু কেমিক্যাল রিয়াকশন হয় যার যেটা মাথায় কাজ করে, তাই খুব টেনশন হলে আপনি হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে এবং দেখবেন যে মন ঠিক হয়ে যাবে। এবং রাতে একটা ভালো ঘুম দরকার, হ্যাঁ, ফ্রেশ একটা ঘুম, মোবাইল টোবাইল দেখে একদম বাতি তাতি সব নিবিয়ে ঘর অন্ধকার করে একটা ঘুম দিবেন, সকালবেলা ভোরবেলা উঠবেন, দেখবেন যে ভালো লাগবে আস্তে আস্তে। আমি দোয়া করছি আপনার জন্য, সব ঠিক হয়ে যাবে। সামান্তা আজকে এত দেরি করে আসলো, আচ্ছা কারেন্ট ছিল না এই কারণে সামান্তা আমাদের শুনতে পারেনি। যাক, পূর্ণতা গানটা তার অনেক প্রিয়, জেনে খুশি হলাম। আনন্দ লিখেছে, যাক, আমার বাল্যবন্ধু গিট্টু চলে আইছে, এখন আমার চা খাওয়া কে আটকাবে? সত্যি তাই, গিট্টু যেহেতু আসছে।
1: আনন্দ ভাই, আমি গিট্টু মিয়া, আসসালামু আলাইকুম, আমার খুব ভালো লাগছে আপনার কথা আমি শুনি। আপনি খালি চা খায়া টাকা না দিয়া জানগা, এখন কোনো সমস্যা নাই, আমি আয়া পড়ছি, আপনার টাকা জমান লাগবো না, খালি আপনি আইলেই হবো, আপনার আমি এমনি চা খাওয়া দেব, হ্যাঁ, কোনো টাকা দেওয়ার লাগবো না, মুকুল ভাই কিচ্ছু জানতে পারবো না, কোনো সমস্যা নাই, আপনি খালি টি স্টলে সবসময় চলে আসবেন, হ্যাঁ।
0: আচ্ছা গিট্টু, কি কি বললা তুমি, আমি কিছু শুনতে পেলাম না, তুমি কি জানি একটা বলতে চাইলা, আনন্দের সাথে কি কথা বললা তুমি, কিছু বলো নাই না? আচ্ছা ঠিক আছে, কারেন্ট থাকতে নাই, আচ্ছা বিপদ আছে এই কারণে সে শুনতে পায়নি। শ্যাম্পু লিখেছে, কখনো লিভ মি অ্যালোন বলার দরকারই পড়ে নাই, কারণ আমি শুরু থেকেই একলা। আচ্ছা যাক, আপনি দোকলা হয়ে যান এই প্রত্যাশা করি। আনন্দ লিখেছে, দেরি হয়ে গেল, শুনলাম গিট্টু মিয়া আইসে, কই সে? আমার ছোটবেলার বাল্যবন্ধু, এই যে একটা তার সাথে কথা বললো আর কি জানে একটা, সেই ছোটবেলার, আর আমি স্টলের পিছনে সিগারেট খাইতে গিয়ে মুকুল ভাইয়ের হাতে ধরা খেয়েছিলাম, এখন আমি আর সিগারেট খাই না। খুবই ভালো করেছেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাড্ডা থেকে সালাউদ্দিন আমাদের সাথে জয়েন করেছিল, তারপর সামান্তা, কি সুন্দর গান শুনলাম, অনেক ধন্যবাদ। আর সামান্তা আমাকে আরজে মুকুল পেজটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা যারা রয়েছেন সবাই একটু আমাকে সহযোগিতা করবেন, আমার আরজে মুকুল যে পেজটা এটা একদম ইনঅ্যাক্টিভ ছিল, আপনারা লাইক দিয়ে কমেন্ট টমেন্ট করে আপনারা সেখানে আমার পাশে থাকবেন। আমি ছোট ছোট লেখা দিই আর কি, এখন আমি সামনে মাস থেকে, কিন্তু এই মাসের শেষ থেকে সেই আরজে মুকুল পেজে রাতেবেলা একটা লাইভ করব আপনাদের জন্যই, আপনারা সেখানে আমার সাথে কথা বলবেন। রেডিওর বাইরেও আমরা আমাদের সেই বন্ধুত্বের সম্পর্কটা ধরে রাখতে চাই, এই কারণে আমার সেই পেজটার আপনাদের একটু প্রচার চালাচ্ছি। আর সবাইকে জানিয়ে রাখি যে বুধবার চলে আসছে যে আমার নতুন শো, যেটা হচ্ছে জীবন গল্প, প্রতি বুধবার রাত 11টায় আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ আই লাভ ঢাকা এফএম এ, আর তাছাড়া ইউটিউবে ঢাকা এফএম 90.4 লিখলে আপনারা সেই শোটা পেয়ে যাবেন, আর তাছাড়া স্ট্রিমিংয়ে রেডিওতে ফ্রিকোয়েন্সিতে তো পাবেনই, 90.4 আপনারা শোটা শুনতে পাবেন শুধু, আর দেখতে হলে ফেসবুক এবং ইউটিউবে আসতে হবে। এবং আশা করি সবাই শোটা দেখবেন, ভালো লাগবে আপনাদের, এবং আপনারা বেশি বেশি করে শোটা শেয়ার করে আমাদের এই অনুষ্ঠানটা যাতে ভালো হয় সেখানে আপনারা অবদান রাখবেন, আপনাদের এতটুকু ভালোবাসা তো আমি চাইতেই পারি, তাই না? আপনারা না থাকলে কে এগুলো করবে? সাইফুল লিখেছে, ভাইজান মানতে পারছি না এমন করে পর করে দিলেন। একদমই না, সাইফুল আমাদের সাথে থাকবে, গিট্টু কাজকর্ম করবে, সাইফুল আর সামান্তা থাকবে হচ্ছে আমাদের রাজা হয়ে, একদম একদম সবকিছু দেখাশোনা করবে তারা, আর গিট্টু চা বানাবে আর কি বলে পিয়াজু টিয়াজু ভাববে ভাজবে, আর সামান্তা সাইফুল থাকবে হচ্ছে কাস্টমারদের হ্যান্ডেল করবে, টাকা পয়সা রাখবে, কোনো টেনশন নাই সাইফুল। আমি অবশ্যই আপনাদের অনেক ভালোবাসি, আপনাদের পর করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তারপর রুহাইসা মেহের লিখেছে, অবশেষে আমার মিস সামান্তা এসে পড়েছে। আচ্ছা, ওকে, সামান্তাকে মেহের খুব পছন্দ করে, দুজনই বান্ধবী আর কি। যাক, রুহাইসা সামান্তার আসাতে খুব খুশি হয়েছে। এফএম পোকা জাহাঙ্গীর আলম, আমার পুরো বিশ্বাস আছে যদি আমি বিড়াল হতাম তাহলে ভাজা মাছটা উল্টে খেতে পারতাম না। আচ্ছা, ওকে, ডায়লগ ছিল। আচ্ছা, যাই হোক, আমরা ভাবনা একটা গান শুনতে চেয়েছিল, অনেক কষ্টে আমি গানটা খুঁজে পেয়েছি, এই সোফার নিচে পেয়েছি, সোফার নিচে রুমের মধ্যে সব অগোছালো, গানটান কোথায় পড়ে আছে, আলমারির নিচে দেখলাম পেলাম না, মিক্সিভে দেখলাম পেলাম না, শোকেসে পেলাম না, সোফার নিচে দেখি যে গানটা পড়ে আছে। গানটা শুনে ফিরে আসছি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কটা বাজে? 7:10। আমার গেস্ট আসার কথা, রাস্তায় জ্যামে পড়ে আটকে গেছে বেচারা মৌলি। ওকে, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর ভাবনা লিখেছে, আজকে তোমার প্লেলিস্টটা জোশ, আমার প্লেলিস্ট সবসময় জোশ থাকে, আজকে একটু ভালো লাগছে হয়তো। হ্যাঁ, তোমার গিট্টু মিয়া চলে আসছে, তাহলে সাইফুর সামান্তা ওদের কি হবে? ওদের কিছু হবে না, ওরা আমাদের সাথেই তো থাকবে, কারো কিচ্ছু হবে না। হ্যাঁ, গিট্টু যেহেতু মালয়েশিয়ার থেকে চলে আসছে, ও সংসার আছে, ও সব কিছু সামাল দিবে, চা বানাবে, পেঁয়াজু ভাজবে, আর সামান্তা আর সাইফুর গেস্টদের দেখাশোনা করবে, সবাইকে যারা আসছে চা খেতে, সাইফুর টাকা রাখবে, সামান্তা চা খাওয়াবে। হ্যাঁ, এটা থাকবে, আর গিট্টু সাথে থাকুক, কোনো সমস্যা নেই, আজকে একটু কাজটা শিখছে, মাঝে মাঝে একটু কথাবার্তা বলে আর কি। ওকে, মা বাসায় ছিল তাই তো তোমার শোটা এতক্ষণ শুনতে পাইনি, ওকে কোনো সমস্যা নাই। আগে হচ্ছে আন্টি ফার্স্ট, তারপর ভাবনা, আমার অনেক অনেক পছন্দের একটা গান হচ্ছে তু জানে না, জেনে অনেক খুশি হলাম। আমাদের সাথে জয়েন করছে সেলিম রেজা, উল্লা পাড়া সিরাজগঞ্জ থেকে শুনছি। আজকে আপনি প্রথম এসছেন, আপনার জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে নতুন জামা কাপড় পরে আসছেন, সেলিম রেজাকে অনেক ধন্যবাদ। আর সেলিম রেজা, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, এবং প্রতি বুধবার রাত 11টায় আমাকে শুনতে পাবেন জীবন গল্প অনুষ্ঠানে, এ হচ্ছে কথা। আর আমার সাথে জয়েন করেছে, আচ্ছা সামান্তা এইমাত্র, আজ এটা কে লিখেছে, আমাদের হীরা ভাই, সামান্তা এইমাত্র আসলো, সে যে মুকুল টি স্টলে ডাল চিনি সরিয়ে ফেলে এই বিষয়টা সে যেহেতু শুনে নাই, তাহলে তাকে আর বলার দরকার নাই, তাহলে আবার অভিমান করবে না। গিট্টু বলল যে সামান্তা নাকি পেঁয়াজুর ডাল নিয়ে বাসায় চলে যায় আর কি, ডাল চুরি করে বাসায় নিয়ে যায়। যাক, এটা গিট্টু কি কোত্থেকে খবর পাইলো আমি জানি না কিছু, দেখা যাক, এটা তো প্রমাণিত না, সামান্তা আমাদের খুব বিশ্বস্ত একজন মানুষ, যদিও পাঙ্গাস মাছ খায় বেশি করে, ডাল নেওয়ার কথা না তার, সে পাঙ্গাস হলে নিয়ে নিত। আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল, আমি সিরাজম মুনিরা সিলেট থেকে শুনছি, অনেক ধন্যবাদ সিরাজম, অনেকদিন পরে আপনি জয়েন করলেন, ভালো লাগলো। তারপর গিট্টু সবাইকে হিংসা করতে শুরু করলো নাকি, আমি তো মহা খুশি। আচ্ছা, গিট্টুকে সবাই হিংসা করতে শুরু করলো, গিট্টু একটু সাবধানে থাকো আর কি। ওকে, গানে যেতে চাই, গানের পর ফিরে আসছি স্টুডিওর ঘড়িতে, এই মুহূর্তে 7:13, আর এখন শুনবো পাতার বাঁশরি।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
2: রেড এফএম শুনছেন, ঢাকা এফএম 90.4, আর স্টুডিও ঘড়িতে 7:18, একদমই সময় শেষ হয়ে আসছে, বিদায়ের সময় হয়ে যাচ্ছে। এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেকগুলো SMS, FM পোকা মমিন সিং থেকে আমাদের সাথে লিখেছে, শেষ পর্যন্ত সব কিছুই হচ্ছে নসিবের ব্যাপার, জীবনে যা কিছু হারান তার সবটাই ক্ষতি নয়, আর যে সবাই চলে যায় তারাও ভুল মানুষ নয়। কখনো কখনো বৃষ্টি শুধু এই শিক্ষাই দিতে নামে যে নীরবতার মধ্যেও শিকড় কিভাবে আরো গভীরে যেতে হয়। অনেক আধ্যাত্মিক কথা অনেক সুন্দর করে লেখে আমাদের FM পোকা মমিন সিং থেকে। আরেকজন লিখেছে, একটা গান শুনতে চাই, ফুল নিয়ে ভালো নয় মেয়ে। আচ্ছা, ইমন চৌধুরী একটা গানের কথা বলেছে। আজকে আর কোনো গানের রিকোয়েস্ট থাকবে না, কারণ আজকে আমার একজন গেস্ট আসার কথা, ভেরি স্পেশাল গেস্ট, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার বোন, আমার বন্ধু চলে আসছে, তার সাথে একটু কথা বলবো। আর যারা একটু লেখাপড়া সংক্রান্ত বিষয়ে মনোযোগী তাদের অনেক উপকারে আসবে তার কথাগুলো। ভাইয়া আমার সং প্লে করেছেন খোলা হাওয়া। আচ্ছা, আমি ভুলে গেছি, আমি একটু পরে চেষ্টা করব খোলা হাওয়াটা দেওয়ার জন্য। খোলা হাওয়া, ওকে। আমাদের সাথে রয়েছেন মৌলি। মৌলি, কেমন লাগছে তোমার এই রেডিওতে এতদিন পরে এসে?
3: আসসালামু আলাইকুম ভাইয়া, আমার খুব ভালো লাগছে। এই মুহূর্তে, যেই মুহূর্তে আমি ঢুকলাম স্টুডিওতে, আমার মনে হচ্ছে যে আমি আমার নিজের জায়গায় চলে এসেছি।
2: আচ্ছা,
3: ইটস ভেরি ক্লোজ টু হোম অ্যাকচুয়ালি।
2: আচ্ছা, মৌলির একটু পরিচয় দিয়ে নিই। মানে আমি যখন রেডিও শুরু করেছি আজ থেকে 20 বছর আগে, আমার এই ডিসেম্বরের রেডিওর 20 বছর পূর্ণ হয়ে যাবে রেডিওতে কাজ করছি, তা মৌলি কিন্তু আমার সাথেই জয়েন করেছিল, তো ও তখন অনেক ছোট ছিল। তারপর মৌলি ওই রেডিও আমারে, আমরা একসাথে কাজ করার পর আমি যখন পিপলস রেডিওতে চলে আসি তখন মৌলি আমাদের সাথে কাজ করে, তারপর ও লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়, তারপর ও লন্ডনে চলে যায়। ওকে, আমরা মৌলির কাছ থেকে, যেহেতু সময় কম, আমরা একটু কথা আগেই। মৌলি, তুমি স্কুল ছিল তোমার ভিকারনেসা? আচ্ছা, তারপর তুমি কি, আমার মনে নেই, তুমি কি তারপর অনার্স পড়ছো না ইন্টারের পরে তুমি চলে গিয়েছিলে লন্ডন?
3: আমি ভাইয়া ভিকারনেসা থেকে স্কুল আর কলেজ কমপ্লিট করার পরে, তারপরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, ওখানে আমি অনার্স কমপ্লিট করেছি।
2: কোন বিবিএ না কোন সাবজেক্ট ছিল?
3: বিবিএতে।
2: আচ্ছা, বিবিএ কোর্স।
3: জি, বিবিএতে আমি আন্ডারগ্রাজ কমপ্লিট করেছি, এর পরপরই আমি কন্টিনিউ করেছি, আই ডিডেন্ট ব্রেক মাই স্টাডিজ। তারপরে আমি লন্ডনে চলে যাই মাস্টার্স করতে।
2: আচ্ছা,
3: তো ওখানে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্টের উপরে, আর এরপরে যেহেতু আমি ওখানে ছিলাম, আমি আমার বিভিন্ন সুপারভাইজারের সাথে কাজ করেছি ক্লোজলি, তো তারপরে আমি অফার পেয়েছিলাম পিএইচডি করার জন্য, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি পিএইচডি কমপ্লিট করেছি ইকোনমিক্স এর উপরে।
2: আচ্ছা, এখন ডক্টর মৌলি না মুস্তাকিমা? আচ্ছা, তুমি ডক্টর মুস্তাকিমা মৌলি আফরিন লেখো না?
3: আমি আসলে আরজে ছিলাম আফরিন, আর আমার তো নিকনেম মৌলি আপনারা ডাকেন, আর নরমালি যেহেতু আমি এখন লেকচারার, ডক্টর মুস্তাকিমা।
2: হ্যাঁ, এটা মানে সাউন্ডস গুড, শুনতে ভালো লাগে। আর তুমি ফেসবুকের নামটা চেঞ্জ করে ফেলো, তুমি ডক্টর মুস্তাকিমা আফরিন লিখলে ভালো লাগবে, মাঝখান দিয়ে মৌলিটা আসলে লম্বা কেমন জানি একটু লাগে দেখতে পড়তে।
3: তাহলে তো আমার আপন মানুষরা আপনারা যেমন আমাকে খুঁজে পাবেন না।
2: আচ্ছা, তাহলে তুমি ডক্টর মুস্তাকিমা আফরিন মৌলিটা পিছে দাও
3: ইনশাআল্লাহ।
2: হ্যাঁ, তাহলে আরো সুন্দর হবে, কেন না তোমার ইয়ের সাথে। ওকে, আর আমি তোমার কাছে জানতে চাই যে তুমি অনার্স এর পর গিয়েছো, আমাদের বাংলাদেশের অনেকেই আছে এখন কিন্তু অনেকে বিদেশে যাচ্ছে, তাই না, পড়তে যাওয়ার অনেকেরই স্বপ্ন দেখে, তা তুমি কি সাজেস্ট করো তাদের জন্য যে HSC এর পর পড়তে যাবে নাকি অনার্স পরে পড়তে যাবে, তোমার ধারণাটা কি?
3: আমার অ্যাডভাইস হচ্ছে ভাইয়া, আমার মনে হয় যে কম্পেয়ারিং, বিকজ আমি নিজেও টিচিংয়ে আছি এবং আমি 7 বছর ধরে টিচিংয়ে আছি হায়ার এডুকেশনে, আমার আইডিয়াটা হচ্ছে যে আমাদের কোয়ালিটি কিন্তু খুব ভালো।
4: আচ্ছা,
3: আমাদের বাংলাদেশের এডুকেশনাল কোয়ালিটি খুব ভালো। কেউ যদি অনার্স কমপ্লিট করে যায়, তার ওখানে সেটেল হতে, তার সবকিছু বুঝতে এবং তার নিজেকে এস্টাবলিশ করতে এটা অনেক ইজি হয়।
4: আচ্ছা, চমৎকার, আমার কথা তোমার সাথে আমি একমত। আর ইন্টার পাস করে গেলে তখন আমার মনে হয় যে বয়সটাও কিন্তু পরিপূর্ণতা পায় না, তাই না? দেখা যায়।
3: আরেকটা জিনিস আছে ভাইয়া, এটা অনেকেই চিন্তা করে না, যেই জন্য দেখা যায় যে অনেক পোটেনশিয়াল আলা মানুষ আমার যারা পরিচিত আছে এবং ওখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছে, সবাই কম বেশি মাস্টার্স করা, সবাই কম বেশি পিএইচডি করা, অ্যান্ড এভরিথিং কম বেশি মাস্টার্স তো ডেফিনেটলি, পিএইচডি হয়তো বা কম আছে, কিন্তু দেখা যাচ্ছে কি যারা ওনারা ওনাদের যে লাইনে আছে তার সেই লাইনে কিন্তু আর কাজ করছে না। এখানে সবচেয়ে বড় ইস্যুটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে 1 টাকা কিন্তু ওদের দেশের 1 টাকা সমান না এক্সচেঞ্জ রেটটা। আজকের দিনে পাউন্ডের দাম কিন্তু 187 টাকা,
4: অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা।
3: তো নর্মালি যেটা হয়, অনেকে ওখানে যাওয়ার পরে যে কোনো অড জব বা যে কোনো স্বাভাবিক নর্মাল একটা জব তো সবাই পায়, তারপরে হয় কি মনে করে যে অনেক টাকা, তাহলে আমাদের আর পার্সিউ করার দরকার নাই। আমার যেটা মনে হয়, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, কেউ যদি ওখানে এস্টাবলিশ হতে চায়, ওই সব মানুষের জন্য ইউকে বা ইউরোপ খুব ভালো, যারা স্বপ্ন দেখতে পছন্দ করে এবং স্বপ্নটাকে চেইস করে। আই থিঙ্ক সো। সো যেটাই করুক না কেন, যে পরিমাণ টাকা পয়সাই আর্ন করুক না কেন, তাদের যদি সাবজেক্টটাকে ফলো করে তাহলে কিন্তু আলটিমেটলি দে উইল রিচ দেয়ার হাইয়েস্ট পটেনশিয়াল।
4: আচ্ছা আচ্ছা, জোশ, তাহলে তুমি বলতেছো যে অনার্স করে যাওয়াটা ভালো না?
3: অনার্স করে যাওয়াটা বেস্ট, কারণ আমরা যদি দেখি যে ইন্টারমিডিয়েটে পড়ে গেলাম, এই বুঝতে যে কি করবে,
4: সময়টা কি করবে, বয়সটাও কম,
3: বয়সটাও কম, অনেক অপরচুনিটিস থাকে তো, এবং এটা তো একটা ওপেন ওয়ার্ল্ড, এই জাজমেন্টটা আমাদের খুব কম থাকে,
4: কম থাকে।
3: এই জন্য আমার মনে হয় যে অনার্স করে যাওয়াটা বোঝার দিক থেকে আই থিঙ্ক ইটস দ্য বেস্ট অপশন।
4: আচ্ছা, আমার মৌলির সাথে একমত এবং মৌলির কথাগুলো ভালো লাগলো। এবং আপনারা যারা রয়েছেন, অনেকেই আমার কাছে যে সিলেটে অনেকে রয়েছেন যে যারা লন্ডনে পড়তে যেতে চান, আপনারা তো সবসময় লন্ডন পছন্দ করেন, তা মৌলি লন্ডনে থাকে, ওর কাছ থেকে আমরা জানলাম। আর অনেক স্টুডেন্টই রয়েছেন যে এইচএসসির পর বিদেশ যাওয়ার জন্য, তা ওর যেহেতু এতদিনের অভিজ্ঞ, ওর ধারণাটাও আপনারা মাথায় রাখতে পারেন যে অনার্স করে গেলে আপনার জন্য সুবিধা হবে। আর মৌলি ম্যাট্রিক ইন্টারে কি কোন গ্রুপে পড়েছিল, সায়েন্স কমার্স কিসে ছিল?
3: কমার্সে ছিলাম,
4: কমার্সে, ফুল কমার্স মানে ম্যাট্রিক
3: ইন্টার। হ্যাঁ, আমার সব প্রথম থেকে আমার ইচ্ছাই ছিল যে আমি কমার্সে পার্সিউ করব এবং আমি লেকচারিং নিয়ে যাব।
4: আচ্ছা,
3: সো এটার জন্যই তো বিদেশে যাওয়া এবং পড়াশোনা করা, এবং পরবর্তীতে আমি যেহেতু কমিউনিকেশনটা ওইভাবে পার্সিউ করেছি, আপনার নেটওয়ার্কিং বিল্ড করেছি, এইটা কিন্তু সবসময় করতে হয়, যেটা আমাদের কমিউনিটি মানুষরা এটা ল্যাক করে, যে ওখানে যাওয়ার পরে যে কোনো জব যখন পেয়ে যায় তারা মনে করে যে ইটস এনাফ ফর দেম। টাকার দিকে না তাকাই, যদি আমরা প্রফেশনালিজমের দিকে তাকাই,
4: ওইটাকে ইমপ্রুভ করি,
3: ওইটাকে ইমপ্রুভ করি, নেটওয়ার্কিংটাকে স্ট্রং করি। এবং ওয়ান অফ দ্য থিং, এটা আমি যে কাউকে বলবো এবং আমি মনে করি যেটা সবার জন্য প্রযোজ্য, যে আপনারা যদি ইউরোপে যেতে চান, আপনারা যদি নর্থ আমেরিকান কান্ট্রিতে যেতে চান, লিঙ্কডইন ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট। লিঙ্কডইন অবশ্যই থাকা উচিত এবং লিঙ্কডইনে তাদের কমিউনিকেশনটা, নেটওয়ার্কিংটা ভালো করা উচিত। লিঙ্কডইন আমার, যেমন আমি এখন এই মুহূর্তে একটা সরকারি এবং 2টা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াই, 3টা ইউনিভার্সিটিতে পড়াই ভাইয়া, আমি নিজে কখনো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি নাই, আমাকে লিঙ্কডইনে ওরা খুঁজে নিছে। আমি যদি লিঙ্কডইনে না থাকতাম, আমি প্রফেশনাল নেটওয়ার্কিং এর মধ্যে না থাকতাম, আমি মৌলি, আমি বাংলাদেশের মেয়ে, আমাকে কিন্তু কেউ খুঁজে পেত,
4: খুঁজে পেত না।
3: এইটা খুব ইম্পর্টেন্ট।
4: চমৎকার, তুমি ভালো একটা তথ্য জানো। আচ্ছা, এই লিঙ্কডইনে এই কখন মানুষ জয়েন করবে, মানে ধরো কেউ অনার্স পড়ছে তখনই কি জয়েন করে ফেলবে?
3: লিঙ্কডইনটা হচ্ছে যেমন, এটা এটা এটা হচ্ছে ফেসবুকের মতো, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া।
4: এখন কি তোমার প্রফেশনাল ওই জায়গায় পৌঁছাতে হবে নাকি স্টুডেন্ট অবস্থায়?
3: স্টুডেন্ট অবস্থায় যখন আপনি শুরু করবেন, আপনার গ্রোথটা ভালো হবে,
4: গ্রোথটা ভালো হবে। আচ্ছা, ভেরি গুড।
3: এবং আপনার নেটওয়ার্কিংটা আরো ভালো হবে। এবং আমি মনে করি যে যার একটা ভালো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, যার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে এবং যার স্বপ্নটা আছে, টাকার দিকে না তাকায় স্বপ্নের দিকে তাকাচ্ছে, আমি তো মনে করি যে তার ইউকে ইউরোপিয়ান কান্ট্রি অথবা নর্থ আমেরিকান কান্ট্রিতে এস্টাবলিশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
4: ফ্যান্টাস্টিক। এবং মৌলি যে তথ্যটা দিল কি চমৎকার, দেখেন বিনা পয়সা একটা তথ্য পেয়ে গেল না, টাকা পয়সা তো কিছু দিয়ে দিয়েন আমাকে, আমাদের মৌলিকে আমরা দুজন খাওয়া দাওয়া করবো। আচ্ছা ওকে, আর মৌলি লন্ডনটা কি সবসময় শুনি যে একটু এক্সপেন্সিভ নাকি ইউরোপের অন্যান্য দেশের থেকে?
3: ভাইয়া লন্ডন এক্সপেন্সিভ তো হবেই, কারণ আপনি যেটা ফার্স্টেই যেটা আমরা ডিসকাশনের মধ্যে বললাম যে লন্ডনে হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেটটা তো অনেক বড় বেশি, আপনি যেরকম কামাবেন সেরকম আপনার লাইফস্টাইল। আমি যেমন এখানে এসে যে এই ধরনের কোয়ালিটির ফুড দেখছি, খাবার দেখছি, আমাদের কিন্তু খাবার নিয়ে কখনো চিন্তা করতে হয় না লন্ডনে। আপনার কখনো ডেট এক্সপায়ারি হচ্ছে কিনা এটা দেখতে হয়,
4: তোমার দেখতে হবে না, এটা তো গভর্নমেন্টই ওইভাবে একদম স্ট্রং।
3: এবং আমাদের সল্ট সুগার এসব নিয়ে কোনো ঝামেলা হয় না, তো ওই মেনটেনটা করার জন্য আপনার করতে হয়। কিন্তু ভাই আমি এটাও বলতে চাই যে আমাদের দেশে যেরকম ক্লাস আছে, বিভিন্ন বিভিন্ন ক্লাস, যে এক ধরনের মানুষ এক ধরনের ইনকাম করবে, এক ধরনের সোসাইটি এক ধরনের ইনকাম করবে, লন্ডনে সব ধরনের মানুষই কিন্তু একটু চেষ্টা করলেই ইনকাম করতে পারে।
4: আচ্ছা,
3: ফোকাসটা হচ্ছে যে আপনি কতদূর স্বপ্নটাকে আপনার এগিয়ে নিতে চান, কোথায় আপনি যেতে চান। লন্ডনে আপনি ইনকামও করতে পারবেন, আপনার এক্সপেন্ডিচারও হবে, এইটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হয়, যেটা এই বাংলাদেশেও কিন্তু সত্যি কথা আছে, এই জিনিসটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে।
4: আচ্ছা, তুমি যখন পড়তে গেলা তখন তুমি ওই পড়ালেখার তো অনেক খরচ, তোমার কি সব টাকা দেশ থেকে নিতে হয়েছে না তুমি কাজ করে পড়ছো, এখানে কাজও করছো পড়ছো?
3: আমি ভাইয়া আই ওয়াজ লাকি ইন দ্যাট সেন্স যে আমি মাস্টার্স এর সময় আমি স্কলারশিপ পেয়েছিলাম।
4: আচ্ছা,
3: আমি স্টাইপেন্ড পাইনি, স্টাইপেন্ড হচ্ছে থাকা খাওয়ার যে
4: খরচটা,
3: তো ওইটা আমি যখন পাইনি তখন আমি পার্ট টাইম জব করেছি। নাও আমি এটা বলতে চাই এবং আমি চাই যে যারা আসলে ইন্টারেস্টেড বাইরে পড়তে যাওয়ার জন্য তারা এটা শুনুক এবং জানুক, যে আমি যখন গেছি আমি ফার্স্ট জবটা করেছি হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডসে, বেসিক থেকে শুরু করেছিলাম, আমি ম্যাকডোনাল্ডসে ফার্স্ট জব করেছি। এরপরে আমি 7 মাসের মাথায় সুযোগ পেয়েছি অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচে, এটা হচ্ছে আপনার ওই যে এস্টাবলিশ ব্র্যান্ড গুলা, যে যারা অ্যাবারক্রম্বি ফিচ হাই এন্ড ব্র্যান্ড, ওখানে ঢুকে গেছি। আই ওয়াজ লাকি ইন দ্যাট ওয়ে। তো আমি কিন্তু থেমে থাকি না, আমি কিন্তু মনে করি নাই যে আমি ম্যাকডোনাল্ডসে কাজ করছি, আমার 2000 পাউন্ড আসছে মাস শেষে, আমার এনাফ। তো আমি কিন্তু গ্রো করে গেছি, যেই মুহূর্তে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, যেহেতু আমি ওখানে এই লক্ষ্য নিয়ে গিয়েছিলাম যে আমি টিচিং এ ঢুকবো, আমি সবসময় আমার টিচারদের সাথে কমিউনিকেশন করেছি। একটা মেইন জিনিস যেটা আমরা ল্যাক করি বাঙালিরা স্পেশালি, যেহেতু আমি টিচার, আমি জানি যে তারা হচ্ছে আপনার নেটওয়ার্কিং করে না, তারা হচ্ছে বিভিন্ন সোসাইটাল সোসাইটিতে ইনভলভ হয় না, তারা ইউনিভার্সিটির মধ্যে বেশি থাকে না, এই জিনিসগুলো লাগবে। টিচারদের সাথে কমিউনিকেশন করতে হবে, স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করতে হবে, বিভিন্ন সোসাইটিতে যেতে হবে, এই জিনিসগুলো আমি সবসময় আমি জিনিসগুলো করেছি,
4: মেনটেন করছি,
3: মেনটেন যেহেতু করেছি, আমার জন্য পরবর্তীতে পিএইচডিতে জব অফার অ্যাকসেপ্ট করাটা বা আমার টিচিং এ ঢোকাটা খুব ইজি হয়েছে,
4: সব সহজ হয়ে গেছে,
3: তোমার সহজ হয়ে গেছে,
4: ফ্যান্টাস্টিক। ওকে, আমরা মলির সাথে আবারও কথা বলবো, আমাদের সময় শেষ হয়ে আসছে অনুষ্ঠানের। আমরা যারা বিদেশে যেতে চান, মলি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার খুব ভালো লাগলো। একটা হচ্ছে যে অনার্স করে যাওয়াটা ভালো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাবা মার প্রতিও প্রেশার পড়বে না। আর একটা জিনিস হচ্ছে যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা, এখানে আপনারা
3: মেইনটেইন যেহেতু করেছি, আমার জন্য পরবর্তীতে পিএইচডিতে জব অফার অ্যাকসেপ্ট করাটা বা আমার টিচিং এ ঢোকাটা খুব ইজি হয়েছে,
4: সব সহজ হয়ে গেছে,
3: তোমার সহজ হয়ে গেছে,
4: ফ্যান্টাস্টিক। ওকে, আমরা মলির সাথে আবারও কথা বলবো, আমাদের সময় শেষ হয়ে আসছে অনুষ্ঠানের। আমরা যারা বিদেশে যেতে চান, মলি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার খুব ভালো লাগলো। একটা হচ্ছে যে অনার্স করে যাওয়াটা ভালো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাবা মার প্রতিও প্রেশার পড়বে না। আর একটা জিনিস হচ্ছে যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা, এখানে আপনারা যারা লেখাপড়া করেন বিদেশে যেতে চান, এখানে এই নেটওয়ার্কটা

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ০৯৬১১৯৯৯৬৬৬

0: শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে 7:35। আমাদের অতিথি আমার খুব প্রিয় মানুষ, আমার বোন, আমার বন্ধু, বারে বলছি যে মৌলি আছে আমাদের সাথে। আর মৌলির তো কথা শুনছেন, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান মৌলির এই অ্যাডভাইসগুলো আপনাদের আশা করি যে ভালো লাগবে। ওকে, আর এর মধ্যে আপনাদের আবারও জানিয়ে রাখছি যে যেহেতু আজকে আমার শেষ দিন, আমি সপ্তাহে একদিন প্রোগ্রাম করি, শেষ দিন বলতে হচ্ছে আজকে সোমবার, বুধবার রাত 11টা আপনারা অবশ্যই মিস করবেন না জীবন গল্প সিজন 2। এটা আমরা 1.5 থেকে 2 বছর এই প্রোগ্রামটা বন্ধ ছিল, তারপর আবারও শুরু করেছি। এবং আমি আসলে একটু কথা বলতে পছন্দ করি, একটু হাসতে পছন্দ করি, তা আমার জন্য এই প্রোগ্রামটা করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, যে এই ধরনের গেস্টরা এসে যে গল্প বলে একটু কান্নাকাটি হয়, তা আমিও একটু নরম মানুষ, কেউ কান্নাকাটি করলে আমিও আমার চোখ দিয়ে পানি চলে আসে, তা আমার আসলে হ্যান্ডেল করা একটু কঠিন, তারপরও চেষ্টা করছি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে প্রোগ্রামটা ভালো হয়। আর আপনারা অবশ্যই আসবেন, খুবই সহজ এই প্রোগ্রামে আসা। জাস্ট খালি আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপর আপনার বয়স, তারপর লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে। নাম্বারটা আবারও বলছি 01841904904। আর আপনারা বুধবার রাত 11টা যখন শোটা দেখবেন, শোর নিচে স্ক্রলে নাম্বারটা যাবে, ওই নাম্বারটা দেখবেন, ওই নাম্বারে আপনারা আমাকে SMS করবেন, তখন অফিস থেকেই আপনার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আপনাকে আনার ব্যবস্থা করা হবে। আর আবার বলছি যে জীবন গল্প লিখবেন, কেননা এই একটা নাম্বারে আমাদের সব প্রোগ্রামের প্রচারণাগুলো চালানো হয়, সব প্রোগ্রামের গেস্ট কিন্তু এই নাম্বার দিয়ে আসে। এই কারণে যে যে প্রোগ্রামে আসতে চায় সেই প্রোগ্রামের নাম লিখতে হবে, জীবন গল্পটা না লিখলে আমি আপনাকে খুঁজে পাবো না। তা জীবন গল্পটা লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে। আর অবশ্যই এই শোটা আপনারা একটু শেয়ার করবেন, কারণ আমি চাচ্ছি যে সিজন 2টা আগের মতো শুধু গল্প বলল একজন আমি শুনে গেলাম সেইভাবে রাখতে না। আমি গেস্টগুলো বাছাই করার ক্ষেত্রেও দেখি যে কারো সাফল্যের গল্প আমরা শুনতে চাই, যে সেই সাফল্যের গল্পগুলো শুনে আমরা যাতে অনুপ্রাণিত হই, কারো দুঃখের গল্প শুনতে চাই, সেই গল্পগুলো শুনে যাতে আমি আমার ভুলটা, আমি সেই ঝামেলাটা না পড়ি, সে যে প্রবলেমটা ফেস করলো আমি, আমার যাতে এটা ফেস করতে না হয়। তো এইভাবে আমি চাই যে প্রতিটা গল্পেই এমন মানুষ আসুক যাদের গল্প শুনে শুনে আমরা কিছু শিখতে পারি, গল্পটা ছড়িয়ে যাক। হ্যাঁ, এই কারণে আমরা চাই। এবং কিছু মানুষ আছে, যেমন এই বুধবারের গেস্ট আপনি দেখতে পাবেন যে তার একটা স্বপ্ন আছে, আমি কোনো কিছুই পুরোপুরি বলতে চাচ্ছি না, কিন্তু মানে আমাদের এত কিছু থেকে, আমাদের চোখ আছে, আমরা হাত আছে, পা আছে, তারপরও কিন্তু আমাদের অভাবের শেষ নেই। আমরা দেখবেন যে নানা রকম বিষয় নিয়ে আমরা চিন্তা করি, আমার এটা নাই এটা নাই, কিন্তু ওই মানুষটার একটা অঙ্গ নেই আর কি। হ্যাঁ, শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যা নেই, সেই মানুষটা এত প্রাণবন্ত কিভাবে হয়। এবং আপনারা ওই প্রোগ্রামটা দেখলে আমার মনে হয় নিজের জীবনের কোনো দুঃখ আপনাদের থাকবে না। আপনারা যেসব বিষয় নিয়ে দুঃখ করেন, আমিও করি, আমি ওর কথা শোনার পর থেকে আমার সব কিছু কেটে গেছে এবং আপনাদেরও কেটে যাবে। অবশ্যই আপনারা বুধবার সেই প্রোগ্রামটা ফেসবুকে দেখবেন এবং শুনবেন। আর যদি ফেসবুকে আপনারা রাত 11টার সময় না পান, পরদিন আপনারা দেখতে পান আমাদের ইউটিউব ঢাকা এফএম 90.4 ইউটিউবে, আপনি ওই জিনিসটা আপলোড করা হবে, সেখানে দেখতে পারবেন। ওকে, আমাকে আব্দুর রহমান রাসেল রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছিল। রাসেল, অনেকদিন আপনাকে দেখি না, আপনার কবিতা পাই না, আপনি কি নিয়ে ব্যস্ত বুঝতে পারছি না। আচ্ছা, মুসলিমা পিঠাঘর থেকে আমাদেরকে মহারাজ SMS করেছে, ইব্রাহিমপুর পশ্চিম বেলাবন নরসিংদী থেকে, ভাইয়া আমার কথা কি মনে আছে নাকি ভুলে গেছেন? আমি অবশ্যই আপনাকে ভুলিনি। আচ্ছা, কারেন্ট ছিল না তাই এতক্ষণ যুক্ত হতে পারিনি, অনেকেই বিদ্যুতের কারণে যুক্ত হতে পারেনি। আমরা আসলে এটা সরকারকে কি দোষ দিব, ঘটনা হচ্ছে যে 18-20 কোটি মানুষ একটা দেশে, এবং এত চাহিদা ইলেকট্রিসিটির এবং সব কিছু মিলে, আর এত গরম পড়েছে, সব কিছু মিলে আসলে সরকারও হিমশিম খাচ্ছে। তবে আমি, সরকার চেষ্টা করছে এবং আমরাও তো, জনগণও তো তাদেরকে সহযোগিতা করতে হবে, তা আমরাও চেষ্টা করব যে আমাদের বাসার বাতি, এসি ব্যবহার সব কিছুর ক্ষেত্রে আমরাও যাতে একটু মিতব্যয়ী হই, সরকারকে আমরা সহযোগিতা করি। এবং আশা করব সরকার, আমাদের যে বর্তমান সরকার রয়েছে, তারা চেষ্টা করবে যে এই জিনিসটা কাটানোর জন্য, কারণ এটা শুধু আমি আমরা খালি দোষ দিলে হবে না, তাদেরও কিন্তু চিন্তা আছে, তাই না? তারা মানুষের, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসছে, তাদের অবশ্যই একটা দায়িত্ব এবং চিন্তা আছে যে এটা আমাদের সফল হতেই হবে, এবং আমরা সবাই চেষ্টা করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর হঠাৎ করে এই গরমটাও একটা ব্যাপার, এটা এই দেখবেন যে গরমটা কমে গেলে দেখবেন যে লোডশেডিংয়ের সমস্যাও কেটে যাবে, শীতকালে থাকে না। তবে গভর্নমেন্টকে, যেহেতু আমাদের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য, সেগুলা খোলার ব্যবস্থা করতে হবে। এবং আমার মনে হচ্ছে যারা বাণিজ্যিক ভিত্তিতে মানে বাণিজ্যিক ব্যবসার সাথে জড়িত, মানে যারা ব্যবসা করে তাদের জন্য আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো, এই যে গ্যাস বিদ্যুৎ, এদের আলাদা একটা ট্রিটমেন্ট দেওয়া উচিত। মানে আমার ঘরে কারেন্ট না থাকলে একরকম আমি কষ্ট পেলাম, কিন্তু একটা প্রতিষ্ঠানে যখন কারেন্ট না থাকে তখন কিন্তু 50 থেকে 100টা লোকের রিজিক কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে যে তারাও হয়তো ভাবছে যে প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় যে আলাদা একটা নীতিমালা করা উচিত, যেখানে আপনারা তাদেরকে জ্বালানি, গ্যাস, ইলেকট্রিসিটি সব কিছু যাতে সহজভাবে সরবরাহ করা যায়, নাহলে তো বিদেশি ক্লায়েন্টরাও আসবে না আর আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। ওকে, আর মৌলি আমাদের সাথে রয়েছে, আর মৌলিকে মৌলি ম্যানেজমেন্টে পড়েছে বললা না প্রথমে? আচ্ছা, তারপর ইকোনমিক্সটা বেছে নিলা কিভাবে, যে ইকোনমিক্সটা কেন পড়তে মন চাইলো? আমার তো খুব কঠিন মনে হয় ইকোনমিক্স।
1: ইকোনমিক্স আসলে কঠিন, একটু বুঝতে সময় লাগে, বাট বুঝলে আপনি পুরো দুনিয়াটা বুঝতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আমি ভাইয়া আসলে আমার ম্যানেজমেন্টেই পিএইচডি করার ইচ্ছা ছিল, যেহেতু আমি আপনাকে বললাম ছোটবেলা থেকে আমার লেকচারিং এ যাওয়ার ইচ্ছা। আমার ফ্যামিলিতে অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজনই লেকচারার ছিলেন এবং আছেন, তো এই জন্য আমি যখন পিএইচডির জন্য সুযোগ খুঁজছিলাম, তো আমাদের দেশের পার্সপেক্টিভে পিএইচডি করা তো অনেক এক্সপেন্সিভ, তো আমি অবশ্যই সুযোগ খুঁজছিলাম। এবং আমি যেটা করেছি, যেটা আমি এর আগেও বললাম, যে শুধুমাত্র ক্লাসরুমে থাকলে হবে না, নেটওয়ার্কিং এ করতে হবে এবং বিভিন্ন মানুষের, বিভিন্ন টিচারদের সাথে দেখা সাক্ষাতের মধ্যে থাকতে হবে, আমি এটাই করেছি। তো আমার যে ডিপার্টমেন্ট হেড ছিলেন, উনি আমাকে নোটিস করেন যে আমি তখন স্টুডেন্ট ইউনিয়নে কাজ করেছি এবং আমাদের, আমি ছিলাম প্রথম কিছু মানুষের মধ্যে একজন যারা হচ্ছে এশিয়ান কমিউনিটি আমার ইউনিভার্সিটিতে আমরা ওপেন করেছিলাম। তো এই জিনিসগুলো আমার হেড অফ ডিপার্টমেন্টের তখন নজরে আসলো এবং সে আমাকে বলল যে তার একটা প্রজেক্ট আছে, আমি তার সাথে কাজ করতে চাই কিনা। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার হেড অফ ডিপার্টমেন্ট তখন ছিলেন হচ্ছে উনি হচ্ছে ইকোনমিক্স এর লেকচারার, কিন্তু আমি তখন দেখলাম ব্রেক্সিটের পরপর, তো ইউরোপে তখন ব্রেক্সিট হলো, তারপর দেখলাম যে আমি যদি অপরচুনিটিটা মিস করি, আমি যদি ইকোনমিক্সে পিএইচডি করতে ভয় পাই, এই সুযোগটা হয়তো বা ভবিষ্যতে আমার নাও আসতে পারে, ম্যানেজমেন্টে কখন পাবো না পাবো এটা কোনো ইয়ে নাই। তারপরে আমি আমার টিচারের সাথে এগ্রি করে তারপর আস্তে আস্তে ইকোনমিক্সে করলাম। এবং তাছাড়াও আমার আব্বা নিজেও, আমার আব্বা হচ্ছে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করা, তো ইকোনমিক্স এর একটা ন্যাগিং ছিলই আর ইকোনমিক্স আমার ফোর্থ সাবজেক্টও ছিল, তো এইসব মিলাই আমি করলাম। এবং আমার, আমি এখন ইকোনমিক্স পড়া, বুঝতেও, পড়তেও খুব মজা পাই, পড়াতেও খুব মজা পাই।
0: ভেরি গুড। আচ্ছা, আর কি বলে তোমার কয় বছর লাগলো এই ডক্টরেট করতে, এই যে পিএইচডি করলা?
1: নরমালি 3 থেকে 4 বছর লাগে, আমি 4 বছরই লেগেছে। কিছু নরমালি যখন আপনি সাবমিট করে পিএইচডি, তারপরে কিছু কারেকশন থাকে, এটা থাকেই, তো ওই কারেকশন সহ আপনার 4 বছরে হয়েছে।
0: আচ্ছা, আর তোমার ফিউচার প্ল্যান কি? এখন তুমি যে এত জ্ঞানী মানুষ, তুমি যে আমাদের ছেড়ে লন্ডন চলে গেছো, এখন বাংলাদেশি স্টুডেন্টরা তো তোমাকে মিস করে, তোমার মতো একজন টিচার, মানে তুমি বাংলাদেশে এসেও তো ব্র্যাক, নর্থ সাউথ কিংবা বড় বড় জায়গা রয়েছে, এইসব জায়গায় কাজ করতে পারো, যেহেতু এখন তোমার বিদেশি ডিগ্রি রয়েছে, তাই না? তা তোমার কি ইচ্ছা আছে কখনো কি বাংলাদেশে আসবে, না তুমি লন্ডনেই সেটেল থাকবা?
1: এটা অনেক সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া। আজকেই আমি একটা অফার পেয়েছি, আমি জাস্ট মেনশন করছি না, একটা প্রমিনেন্ট ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছি, তো আমি চিন্তা করছি, উই আর ডিসকাসিং অ্যাবাউট ইট। আর হচ্ছে আরেকটা মজার কথা হচ্ছে যে আমার বেঙ্গলি স্টুডেন্টরা কিন্তু মিস করছে না, কারণ আমি যেহেতু পিএইচডি করা, সো আমি মাস্টার্সের লেভেলে পড়াই, তো মাস্টার্সের সুপারভিশনও করি এবং পিএইচডিরও সুপারভিশন করি, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়াই, তো দুইজন আমার সুপারভিশনের আন্ডারে, আমি মাস্টার্স সুপারভাইজি, দুইজন কিন্তু বাঙালি। তো আমার স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেই পড়াই, তো এশিয়ান স্টুডেন্টদের সাথে আমার কমিউনিকেশন হয়। আমার যেটা, আমি একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে চাই এবং আমি চাই যে লিসনাররা শুনুক এই জিনিসটা, যে ওইখান, আমরা মনে করি কি যে আমরা ইংলিশটা জানি না, আমরা হয়তো ভালো করবো না, আমার আইএলটিএস এ হয়তোবা স্কোরটা অত মনোভাব হয়নি, আমি ঘাবড়ে গেছিলাম, অনেক সময় না অ্যাংজাইটির জন্য হয়, আমি হয়তোবা ভালো বিদেশে যেয়ে ভালো করবো না, বিষয়টা এটা না। বিদেশে এটা না যে আপনার অ্যাকসেন্টটা কেমন, এটা না যে আপনি কতটুকু ইংলিশ পারছেন বা ব্যাপারটা কি, এটা হচ্ছে যে আপনি কতটুকু ক্লিয়ারলি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন।
0: আচ্ছা আচ্ছা, চমৎকার।
1: এই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা উচিত। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটুকু পড়তে পারি এবং কতটুকু আগে আমাদের স্বপ্নটা কতটুকু কতটুকু এক্সপেক্টেড যে আমরা আগায় নিতে পারি, এই জিনিসটা। স্টুডেন্টের ক্ষেত্রে যেটা বললেন, স্টুডেন্ট তো ওই তো সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টই আমি পড়াই, যেহেতু আমি মাস্টার্স লেভেলই পড়াই, আর এই তো ইচ্ছা আছে ভবিষ্যতে দেখা যাক কি হয়।
0: আচ্ছা এখন কি তোমার বাংলাদেশে আসার ইচ্ছা আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি।
1: ভাই একটা একটা চিন্তার মধ্যে আছি, দেখি ভবিষ্যতে কি হয়।
0: আচ্ছা যাক, এটা তোমার উপর ছেড়ে দিলাম। আমরা চাই যে বাংলাদেশি বড় বড় ইনস্টিটিউট রয়েছে এবং তুমি এসে ভালো করবে আমার মনে হয়, যে তুমি আর তোমার তো এখন একটা পথ আছেই, তুমি তো যেতেই পারবা সব সময়, তাই না? তুমি যখন মনে হয় যে তুমি বাংলাদেশে পড়ালে, আমি অনেক গুণীজনদের দেখি যারা বিদেশে লেখাপড়া করে শেষে কিন্তু বাংলাদেশে এসে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা পড়াচ্ছে।
1: আর আমার একটা জিনিস, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আরেকটা জিনিস আমার ভালো লাগে যে আমার আমাকে কিন্তু অনেক বাঙালিরা হয়তো আমার আমার অনেক ফেসবুকে অনেক লিসনার এখনো আমাকে ফলো করে।
0: আচ্ছা,
1: তো অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে রিচ করে, কারণ আমার ইউনিভার্সিটি যেখান থেকে আমি মাস্টার্স এবং পিএইচডি করেছি ওই ইউনিভার্সিটি আমি অ্যাম্বাসেডার, গ্লোবাল অ্যাম্বাসেডার। তো আপনি যে কেউ যদি ইউনিভার্সিটিতে ঢুকে ওরা আমার প্রোফাইল দেখে।
0: আচ্ছা, আমি তো তোমার ইউনিভার্সিটির নামটাই জানলাম না, একটু লিসেনারদের বলো যে সবাই যদি নেটে খুঁজে বের করে।
1: আমার আমি পড়েছি অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটিতে, এটা ওয়েলসে।
0: তুমি আরেকবার বলো, আমার মুখ দিয়ে কিন্তু এই উচ্চারণ বেরোবে না, আমি বলতে পারবো না।
1: ওয়েলশ ল্যাঙ্গুয়েজ, নট ইভেন ইংলিশ।
0: আচ্ছা,
1: অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি, যদি কেউ ওই ইউনিভার্সিটিতে যায়, ভিতরে যায়।
0: তুমি একটু স্পেলিংটা বলো তো, মানে এটা তো বলতে পারবে না, কেউ খুঁজে পাবে না, কি স্পেলিংটা বলো।
1: স্পেলিং হচ্ছে এ বি ই আর ওয়াই এস টি দেন ডব্লিউ ওয়াই টি এইচ, এভারেস্ট উইথ।
0: আচ্ছা,
1: এভারেস্ট ইউনিভার্সিটি, ওখানে গেলে ওরা আমার প্রোফাইল দেখতে পায়। এবং আমি এটা কিন্তু খুঁজে পাই না, এটা কিন্তু ঠিক না ভাইয়া, প্রায় এভরি উইক আমি প্রচুর কমিউনিকেশন পাই, জাস্ট বেঙ্গলি স্টুডেন্ট আমাকে রিচ করে, যেহেতু আমার প্রোফাইল অ্যাম্বাসেডার হিসেবে আমার প্রোফাইল আছে ইয়েতে, ওদের ওয়েবসাইটে, ওরা আমাকে রিচ করে যে কিভাবে যাওয়া যায় ইউনিভার্সিটিতে, কিভাবে জয়েন করা যায়, কি করা যায় ভবিষ্যতে, এই জিনিসগুলো। সো কমিউনিকেশন ওভাবে হয়। লিঙ্কডইনে আমাকে খুঁজে পেতে পারে, কেউ যদি অ্যাডভাইস হয় মোর দেন হ্যাপি টু।
0: তোমার বলে দাও নামটা,
1: মুস্তাকিমা আফরিন, লিঙ্কডইনে অ্যাজ ওয়েল। ওখানে গেলেও আমার
0: মুস্তাকিমা আফরিন লিঙ্কডইনে গেলে মৌলিকে পাওয়া যায়। মৌলি হচ্ছে ডাক নাম আমাদের, আমরা মৌলি বলে ডাকি।
1: হ্যাঁ, কিন্তু হ্যাঁ আফরিন বা মুস্তাকিমা এটা, আর যে কোনো কিছু। আর এখন তো অনেক সুযোগ আছে, যে কেউ যদি, আমি তো সব সময় এখনো ভাইয়া আমি আমার বেঙ্গলি যতগুলো বেঙ্গলি স্টুডেন্ট দেখি পড়াই মাস্টার্সে, অনেক তো পড়াই, তো অনেকেই আছে, আমি সবাইকে এটা বলি, পার্সুয়েট করি যে তারা টিচিং এ আসুক। টিচিং এ কিন্তু বিদেশে
0: আমার কিন্তু খুব ভালো লাগে,
1: যে
0: আমার মেয়েটারও আমি চাই টিচার হতে, বলি যে আমার
1: রূপকথাও এটা আসুক। খুব কম আওয়ার, মানে আমি মাত্র আপনার টিচিং এর ক্ষেত্রে আপনি সারা সপ্তাহে 18 ঘন্টা পড়াবেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: একটা সপ্তাহে 18
0: ঘন্টা, আর একটা মানুষ কাজ করতে গেলে দেখো 48 ঘন্টা কাজ করে সপ্তাহে।
1: এবং যে কোনো, এই যে মাস্টার্স করা স্টুডেন্টরাই কিন্তু পড়াতে পারে, জাস্ট একটু কনফিডেন্স লেভেলটা দরকার। এইটুকু যদি সাহস থাকে না, এইটুকু যদি স্বপ্ন থাকে, এটা কোনো ব্যাপারই না। এবং পে স্কেল কিন্তু অনেক ভালো,
0: অনেক ভালো,
1: অনেক ভালো। এই জন্য আমি সবাইকে বলি যে টিচিংটা ট্রাই করা উচিত।
0: চমৎকার, এবং আপনারও আমার উৎসাহে, আমি কিন্তু যে মানে আমার এখন পড়ার বয়স থাকলে আমি পড়তে যেতাম, এবং আমার মৌলির এই কথাগুলো খুব ভালো লাগছে, যে এই টিচিং প্রফেশনটা আমার খুব ভালো লাগে। এমনিও আমার স্কুলেও টিচারদের সাথে, আমি যাই না কেন, আমি স্টুডেন্ট ভালো ছিলাম না, কিন্তু টিচাররা আমার খুব আদর করতো, আমি খুব শ্রদ্ধা করতাম, এবং আমার সব সময় এই টিচিং প্রফেশনটাকে খুবই ভালো লাগে। এবং যারা লেখাপড়া করায়, যেমন আমি যে আমার মেয়েকে বলি, সেদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছিলাম, যে আমার খুব ভালো লাগে টিএসসি ইউনিভার্সিটিতে গেলে ওই যে রাস্তার খাবারগুলো খাই, মাশরুমের চপ খাই, আলুর চপ খাই, তা আমি ওই ইউনিভার্সিটির মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আমার মনে হলো যে আমার রূপকথা যদি এই ইউনিভার্সিটির টিচার হইতো, আমি ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে টিচারদের দেখলাম যে বিল্ডিংগুলো টিচাররা থাকে, যে ওইখানে আমি থাকবো আর আমি ওইখানে এসে নামাজ পড়বো। তো এরকম আমার মনে হয় যে আমার মেয়েটা যদি টিচার হয় এরকম, তা মৌলির কথা শুনে আমার আরো ভালো লাগলো। আচ্ছা মৌলি, এখন একটু নর্মাল ইয়াতে আসি, সেটা হচ্ছে যে এই তোমার ফেসবুকে আমি দেখি যে তুমি খুব মজার মজার রান্না করো, তোমার মানে আগের থেকে, আমি যেমন খেতে খুব পছন্দ করি, তোমার কি আগের থেকে এরকম ছিল? আমি তখন তো আর রেডিওতে খেয়াল করতাম না, মানে তোমার কি খাওয়ার প্রতি খুব একটা ইয়ে আছে নাকি?
1: আমি তখন
0: হ্যাঁ হ্যাঁ তুমি ছোট, মানে আমি তোমার নিচে কেমনে আমি এটাই জানতাম না যে স্কুলে পরে ওরে কিভাবে নিল।
1: আমি যখন প্রথম গেছি আমার আম্মা আমাকে কোনোদিনও রান্না বান্না শিখায়নি। আম্মার কথা হলো, আমার আম্মা তো আপনি জানেন অফিসিয়াল ছিলেন, আম্মার কথা হইলো যে এটা তো একটা লাইফ স্কিল, এখানে শিখানোর কি আছে,
0: শেখানো কি আছে। আচ্ছা,
1: তো আমি যখন প্রথম দিন প্রথমবার গিয়েছি আমি কিন্তু ভাত পুড়িয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম না যে ভাত পানিতে পারে। তো এটাই আর কি, যেখানে যার ইচ্ছা থাকে সেটা করে। আর আমি এটা একটা স্ট্রেস রিলিজ এর একটা,
0: আমার খুব ভালো লাগে। তুমি অনেক রকম আইটেম করে ছবি দাও। হ্যাঁ
1: হ্যাঁ, আমি সব পানিয়ে
0: ভেজিটেবল এরকম করো এরকম করো। আচ্ছা, তোমার ওখানে বন্ধু বান্ধব আছে না? সব লন্ডনের বন্ধু ওরা আসে?
1: আমার বন্ধু বান্ধব আছে, আর আমি যেহেতু নিজে থাকি, একটা ফ্ল্যাট নিয়ে থাকি।
0: দেখেছি আমি তোমার ছবিগুলো, তোমার ঘরটাও সুন্দর,
1: একটা বাসা, কিন্তু নিজে থাকি। আর বন্ধু বান্ধব আছে, সোসাইটির লোকজন আছে। আমি চেষ্টা করি এশিয়ান কমিউনিটির মধ্যে থাকতে, এটাও হয়। আর আমার তো বিভিন্ন আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ডরাও আছে। আমার নেটওয়ার্কিং স্কিলটা আলহামদুলিল্লাহ ভালো,
0: এইটা
1: অনেক আল্লাহ একটা বরকত দিয়েছে।
0: আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। তোমার পিপলস রেডিওতে তুমি যখন প্রোগ্রাম করতে, তোমার প্রোগ্রামটার নাম মনে আছে?
1: মর্নিং ফেস্টা।
0: আচ্ছা, যাক, মলির মাথাটা ঠিক আছে এখন। আমি মনে হচ্ছিল যে আমরা, তুমি নামটা রাখছিলা বুঝছো, যে আমরা যখন নাম সিলেক্ট করছিলাম যে সকালবেলা মলি শুক্রবার আর শনিবার করবে, তাই কি করবে এটা নাম খুঁজতেছিলাম আমরা। পিপলস মর্নিং ছিল মনে হয় যে রেগুলার শো, তারপর আমরা খুঁজতে খুঁজতে তখন মলি নামটা দিল ফিয়েস্তা। মলি আমাকে, আমি এখনো মনে আছে আমার, যে মলি আমাকে বলছিল যে এটা স্প্যানিশ ওয়ার্ড, এটা অর্থ হচ্ছে উৎসব মনে হয়। হ্যাঁ, তো মর্নিং ফেস্টা তা মৌলি এরকম করতো আগে। আচ্ছা মৌলি, আজকে কথা বলছো, তুমি কয় বছর পরে ওই চলে গেলে কবে জানি?
1: আমি
0: 2014
1: শেষে 15 আর কি,
0: 15 তে
1: গেছি। আর আমি তো মাঝখানে এসেছিলাম, তখন তার করা হয়নি, এই তো 11-12 বছর।
0: ওকে, আমরা একদম শেষ, তুমি লিসেনারদের যদি শেষ কিছু বলতে চাও আর কি।
1: আমি সবার জন্য একটা কথাই বলবো যে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বিদেশে স্টাবলিশ হওয়ার জন্য কিছু স্পেসিফিক জিনিস আছে। টাকা কামানোটা বড় ব্যাপার না, আপনি বিদেশে গেছেন মানেই আপনি ইনকাম করতে পারবেন, এটা খুব ইজি। কিন্তু যেই জিনিসটা আমি সবসময় মনে করতে বলি আমার স্টুডেন্টদেরকেও অ্যাজ ওয়েল, যে সব কিছু সব দিকেই কিন্তু সুযোগ সুবিধা আছে, সব দিকে অপরচুনিটিস আছে, কিন্তু বিশ্বাস করতে হবে নিজেদের উপরে এবং সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিতে হবে, এই জিনিসটা। আর স্বপ্ন দেখা ভাইয়া বন্ধ করা যাবে না। ওই যে আমাদের একটু কাজ করলাম, অনেক টাকা পেয়ে গেলাম, এই জন্য আমরা আর আমাদের সাবজেক্টটাকে পার্সিউ করলাম না, এটা করলে কিন্তু ভবিষ্যতে আর ওয়াইড হয় না। এই জিনিসটা, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। আর হচ্ছে যে সঠিক সময়ে সঠিক সুযোগটাকে গ্রাব করতে হবে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ।
0: ওকে মৌলিকে অনেক ধন্যবাদ আমাদের রেডিওতে আসার জন্য। এখন মৌলিকে আমরা একটু চা খাওয়াবো, আমাদের রেডিওটা ঘুরে দেখাবো। আর একটা কথা আমার খুব ভালো লাগলো মৌলি, যেমন আমার, আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারেন কতটা, আমার ছোটবেলা থেকে আমার বাবা মার শিক্ষা, আমার মধ্যে কিন্তু কখনো লোভ কাজ করে না। হ্যাঁ, টাকা পয়সার প্রতি আমার খুব আকর্ষণ নেই। যখন আমি ফুল টাইম অফিস করতাম, অনেক টাকা স্যালারি পেতাম, আমি তখন যেমন ছিলাম আমি কিন্তু এখনো তেমন আছি। একটু আগেও আমাকে সিফাত বলছিল আমার আরেক কলিগ, যে মুকুল ভাই স্যান্ডেল আর ছাড়তে পারলেন না। আমি বললাম যে স্যান্ডেলটা আমি আর ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি এরকমই, মানে আমি যেরকম ওই, আমার ওই বেশি টাকা দিলে যেমন চলে আমি কম টাকাও এমনি চলতে পারি। হ্যাঁ, তাই মৌলি কিন্তু বারে বারে, অনেকবার আমি দেখলাম যে ওর কথার মধ্যে বারে বারে বলছিল যে টাকা কামানোটা কিন্তু মূল ব্যাপার না, মানে আপনি ভালোভাবে আপনার কাজের মধ্যে মনোযোগ দিবেন, এমফেসাইজ করবেন, অটোমেটিক টাকা আসবে। মানে ওই টাকা কামানোর উদ্দেশ্যে বিদেশ যেতে হবে, এটা করতে হবে, এই জিনিসগুলো ঠিক না আর কি। অনেকেই দেখি আমি খুব বিরক্ত লাগে, অনেকেই আমার বন্ধু বান্ধবের মধ্যে কথাবার্তার মধ্যে দেখি যে খালি স্যালারি নিয়ে তত্ত্ব, এরকম ইনক্রিমেন্ট হলো, তত্ত্ব এরকম হলো, টাকা, মানে জীবনটা মনে হচ্ছে টাকা টাকা কান্টা ঝালা পড়া হয়ে গেল কান্টা, কিন্তু জীবনে যে টাকা ছাড়া আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো কিন্তু বোঝার বিষয় আছে। ওকে মৌলিকা, অনেক ধন্যবাদ। আর প্রিয় শ্রোতা, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আর আগামী বুধবারের জীবন গল্পের জন্য দাওয়াত দিয়ে রাখলাম। কারণ এই অনুষ্ঠানটা কিন্তু আমি বারবারই বলছি যে এটা আমার অনুষ্ঠান না, আমি আপনাদের জন্যই সাহস করে এই অনুষ্ঠানটা করেছি। অফিস থেকে সিফাত, পিঙ্কি, আমাদের সুশান্তদা, আমাদের একদম সিও স্যার সবাই বলল যে আমি এটা করতে পারবো আর কি। হ্যাঁ, এই কারণে, কারণ আমি তো আসলে সবসময় একটু হাসি ঠাট্টা পছন্দ করি, নর্মাল কথা বলি, তো এরকম সিরিয়াস প্রোগ্রাম করা আমার জন্য একটু কঠিন, তারপরও করলাম। তা আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি আর কি একটু ভালো করতে পারবো, সাহস পাবো। তো এই কারণে প্রতি বুধবার রাত 11টায় জীবন গল্প শুনবেন, এবং আমি খুবই আশা করব যে আপনারা সবাই আসবেন। এবং আপনাদের নিজের গল্প বলার মধ্যে কিন্তু লজ্জার কিছু নেই, আপনি এটা আমি মনে করি আপনার দায়িত্ব, মানে আপনি যদি জীবনে একটা ভুল করেন সেই ভুলটা আপনি যদি স্টুডিওতে এসে আপনি মানুষকে বলার সাহস রাখেন, তখন আরও 10টা লোক আপনার সেই ভুলটা শুনে তারা কিন্তু নিজেদের শুদ্ধাতে পারবে, মানে তারা সেই ভুলটা করবে না, আপনার জন্য সওয়াব হবে। আমি বলি যদি ইসলামিক ভাষায় বলি, মানে আমি মনে করি যে নিজে কোনো একটা ভুল করলাম আর মনে মনে ভাবলাম যে না আরও 10 জনও একই ভুল করুক, হ্যাঁ এই জিনিসটা না। এই কারণে আমি চাচ্ছি যে আপনাদের যদি বলার মতো কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, এবং আমি চাই যে আমার একদম পরিচিত লিসেনার আপনারা সবাই আসবেন। আর আমাদের তো যোগাযোগ করছেই, কারণ এই সবাই আসতে চায়, অনেক মানুষ যোগাযোগ করেছে, আমাদের বিশাল লিস্ট হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি গল্প থাকে আমরা আগে গল্পগুলো শুনি, তারপরে আপনাদেরকে আনার চেষ্টা করি। তো এই কারণে বলছি যে আপনারা অবশ্যই বুধবার দিন শুনবেন, আমার সাথেই থাকবেন, এবং আপনারা অবশ্যই আসবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে আমি সবসময় বলি যে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের যাদের আমার বাবা নেই, কারো মা নেই, বাবা নেই, এরকম আমাদের কবরবাসী সকল পিতামাতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে দুনিয়ার গুণাগুলো মাফ করে দিয়ে তাদেরকে বেহেশত নসিব করুক, এবং পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, এবং আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, আমরা এই প্রত্যাশা করি। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সোমবার আবারও কথা হবে। আর যেতে যেতে আমরা যে গানটা শুনবো, ওই একজন রিকোয়েস্ট করেছিল আমাকে, নামটা ভুলেও গেলাম, তোমার খোলা হাওয়া, না একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিল সামিনা চৌধুরীর কণ্ঠে, এটা শুনতে শুনতে বিদায় নিলাম। আজকের মতো আগামী সোমবার আবার কথা হবে, আর বুধবার তো দেখাই হচ্ছে।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কাঠের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম অফ জার্নি।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। চোরাচালান মাদক ও সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে রায়। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। আগামী বছর থেকে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পারস্পরিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিরগিজস্তানের বিশকেকে আজ শুরু হচ্ছে। বগুড়ায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে রায়। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। আগামী বছর থেকে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পারস্পরিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিরগিজস্তানের বিশকেকে আজ শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার 2 দিনব্যাপী।

0: ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের পয়লা জুলাই হতে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয়ে বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই সময় তিনি বলেন,
2: প্রথম গ্রেডে 2015 সালে ছিল 78,000 টাকা নির্ধারিত ছিল, এখন সেটা হচ্ছে 1,56,000 টাকা, 100% বৃদ্ধি হচ্ছে এখানটায়। সিমিলারলি এইভাবে 11 গ্রেড পর্যন্ত আমরা 100% হারে বৃদ্ধিগুলো হচ্ছে। পরবর্তীতে যে লোয়ার গ্রেডে যারা আছেন, যেমন 12 গ্রেডে এই বৃদ্ধিটা হচ্ছে 115%, তারপরেরটাতে হচ্ছে 118%, 14 গ্রেডে হচ্ছে 130%, 15 গ্রেডে হচ্ছে 135%, 16 গ্রেডে হচ্ছে 135%, 17 গ্রেডে 138%, 18 গ্রেডে 139%, এবং 19 গ্রেডে হয়েছে 141%, এবং 20 গ্রেডে হচ্ছে 142% বৃদ্ধি করা হয়েছে। ওভারঅল চেষ্টা করা হয়েছে যাতে অন্তত পক্ষে যে স্কেলে ইনফ্লেশন হয়েছে পুরোটা রিচ করা যায় নাই, তার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে।
0: নাসিমুল গনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার 1 গ্রেড 1 পেনশন বা 1 র্যাঙ্ক 1 পেনশন OROP পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদ্ধতি সামরিক ও অসামরিক সকল ক্ষেত্রে একই সাথে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। OROP পদ্ধতি এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল আর্থিক সংশ্লেষ থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে 2019 সালের পূর্বের অবসর গ্রহণকারীদের কোনো তথ্য না থাকায় সরকার OROP পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাব ভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক 3,000 টাকা ভাতা প্রাপ্য হবেন। তাছাড়া ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন শুধুমাত্র 5ম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। জাতীয় বেতন স্কেল 2026 অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীগণ মোবাইল ভাতা পাবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চোরাচালান, মাদক পাচার, পশ্চিম ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসাও করেন। আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বিজিবির মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি

এই সময় বাহিনী সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগে প্রশংসা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। আজ স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার বলেন, এদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য বারবার জীবন উৎসর্গ করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ অধিকার আদায়ে উৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। এদেশের মানুষ কখনোই স্বৈরাচারকে সমর্থন করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আইপিইউ মহাসচিব অ্যান্ড্রু ফিলিপ বলেন, এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে মুক্ত হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাগুরার আলোচিত 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ আসিয়ার বোনের শ্বশুর। হাইকোর্ট রায়ে বলেন, হিটু শেখ আসিয়াকে নির্মম নির্যাতন করে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত, তাকে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদন।

0: 2025 সালে রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে যায় মাগুরার 8 বছরের শিশু আসিয়া। কিন্তু 5 মার্চ রাতে আসিয়ার উপর নেমে আসে পাশবিকতার কালো ছায়া। তার বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণ ও পাশবিক নির্যাতনেই থেমে থাকেনি, নির্মম হত্যার চেষ্টা করা হয় কোমলমতি শিশুটিকে। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও সম্মিলিত সামরিক হাসপাতালে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে মারা যায় আসিয়া। চাঞ্চল্যকর এই ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। সে বছর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু করে মাত্র 13 কার্যদিবসে বিচার কাজ শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 17ই মে হিটু শেখকে ফাঁসির দণ্ড দেন ট্রাইব্যুনাল। প্রায় 1 বছর 3 মাস পর সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আসিয়ার মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। রায়ে বহাল রাখা হয় হিটু শেখের মৃত্যুদণ্ড। বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
1: হিটু শেখ নিজেও এই ঘটনাটি তার স্বেচ্ছাপ্রণোদিত জবানবন্দির মধ্যে উল্লেখ করেছেন। আদালত এ ধরনের নির্মম বর্বরোচিত যে ঘটনা সেটা সম্পর্কে উল্লেখ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে যে বক্তব্য বলেছি যে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং এই আইনের মধ্যে কোন ধরনের আইনি কোনো ব্যত্যয় ঘটেনি যে কারণে হিটু শেখের কোনো অনুকম্পা পাওয়ার সুযোগ আছে।
0: তিনি আরো বলেন, কোন আলোচিত মামলায় গণমাধ্যমের সংবাদের কারণে তাড়াহুড়ো করে ন্যায় বিচার ব্যাহত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তবে দ্রুত বিচার পাওয়া ভুক্তভোগীদের মৌলিক অধিকার।
1: আদালতের কনসার্নের জায়গাটা ছিল এই ধরনের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানসপটে এক ধরনের বিশ্বাস ন্যারেটিভ তৈরি হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকেও সেটা অনেক সময় প্রভাবিত করতে পারে এবং সেটা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য আদালত তার যে বক্তব্য সেটা বলেছেন যে আমাদের সবারই সতর্ক থাকতে হবে যে দ্রুত বিচার প্রাপ্তিও কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার।
0: হাইকোর্টের একই বেঞ্চ মিরপুরের আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি দ্রুত শেষ করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তৌহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। 1978 সালে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে দলটি। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবং 1981 সালে এক দল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটিকে নেতৃত্ব দেন। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
3: 1971-এ জাতির প্রান্তিলগ্নের স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, জীবন বাজি রেখে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান। কিন্তু 1975-এর নভেম্বরে আসে আরেকটি ক্রান্তিকাল। সে সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরেন তিনি। ক্ষমতা গ্রহণ করে জিয়াউর রহমান সামরিক শাসন তুলে দিয়ে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে 1978 সালে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল। কিন্তু প্রেসিডেন্ট হয়েও তিনি ক্ষমতা আঁকড়ে থাকেননি, ঘোষণা দেন নির্বাচনের। 1979 সালে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করে বিএনপি। দেশ গঠনে ঐতিহাসিক 19 দফার ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
4: অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র।
3: প্রায় 5.5 বছরের শাসনামলে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় ব্যাপক সংস্কার করেন বিএনপির প্রতিষ্ঠাতা। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালের বিলুপ্তি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন তিনি। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন এই মহান পুরুষ। তার মৃত্যুতে বিএনপির রাজনীতি মাঝে কিছুটা হোঁচট খায়, কিন্তু তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই আন্দোলনে এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জনগণের সমর্থনে জয়ী হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিএনপি। বেগম জিয়া হন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে তলাবিহীন ঝড়ি দেশ থেকে বাংলাদেশ পরিণত হয় ইমার্জিং টাইগারে। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর আবারও দেশের প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। এ সময় যোগাযোগ ব্যবস্থা সহ দেশের সামগ্রিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কিন্তু বিএনপিকে নিয়ে শুরু হয় আবারও নতুন ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় আসে 111। খালেদা জিয়াকে নেওয়া হয় কারাগারে এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। খালেদা জিয়াকে চাপ দেওয়া হয় রাজনীতি ছেড়ে দেশত্যাগের জন্য, কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন,
5: দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না।
3: 2008 সালের বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাগারে নেওয়া হয় হাজারো নেতাকর্মীকে, কিন্তু তাতেও দমে যায়নি দলটি। দীর্ঘ প্রায় 17 বছর নানা অত্যাচার নির্যাতন ও চড়াই উৎরাইয়ের মাঝেও স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে কারামুক্ত হন খালেদা সহ রাজবন্দীরা। তারেক রহমান দেশে ফেরেন। গত বছরের ডিসেম্বরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার নেতৃত্বে 2026 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে 1975 সালে 25 জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথ চলা শুরু হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল 6টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 9টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী 5ই সেপ্টেম্বর বেলা 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন কারিগরি শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টারের উদ্বোধন এবং 3টি নতুন প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে তাদের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে বলে জানিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে। তিনি আজ দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা ও মত বিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর নেতৃবৃন্দ আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বার্ষিক শীর্ষ সম্মেলনে একত্রিত হতে যাচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সংস্থাটির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের একতরফা নীতির বিপরীতে একটি সর্বজনীন বিশ্বের উপকল্প এবং পারস্পরিক বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ থেকে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্প্রতি নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া 100 মানুষকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দলগুলো আজ তাদের প্রচেষ্টা জোরদার করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বন্যায় অন্তত 903 জন নিহত এবং এ পর্যন্ত 592 জন বিদেশি সহ 4,247 জন নিখোঁজ রয়েছে। খেলার খবর। ক্রিকেট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 2 ওভার 1 উইকেটে 17 রান করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, চলতি বছরে 1 জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। চোরাচালান, মাদক ও সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে রায়। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: তো ওই হিরোশিমা সেই যখন আক্রমণ হলো, হ্যাঁ, তখন সেখানে একটা মেয়ে আহত হয়েছিল। আসলে যারা আহত হয়েছিল পরবর্তীতে তো তাদের বিভিন্ন রকমের অসুখ দেখা দিয়েছিল। মেয়েটা 10 বছর ছিল, ওর নামে একটা স্তম্ভ আছে ওখানে, যে পেপার ক্রেন বানানো। তো ওই মেয়েটা যখন একটু বড় হলো তখন ওর ক্যান্সার ধরা পড়লো, হসপিটালে ছিল সাদাকা। তো মেয়েটার পরবর্তীতে মানে ডক্টর বুঝে ফেলেছে যে মেয়েটা আসলে বাঁচবে না। তো ও মনে করতো যে ওদের একটা মানে মিথ ছিল যে যত বেশি ক্রেন বানাবে, হ্যাঁ গড ফিলিংস, ও অনেকগুলো ক্রেন বানিয়েছিল।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
1: সুপ্রশ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি আমি আরজে হাসিব। সোমবার রাত 9টায় একেবারে রাত ঠিক ঠিক সময়ে সবাই হাজির হয়ে যায়, জানতে চায় লেটস গো উইথ আরজে হাসিবের সাথে আজকে কি আছে, কোন মানুষটা আছে এবং কোথায় নিয়ে যাবে, কোন দেশে যাবে এবং কোন স্থানে আপনাদেরকে ঘুরে দেখাবে। প্রতি মুহূর্তের জন্য আমরা চাই যেখানে যান না কেন, দিন শেষে নিজস্ব ভালো লাগাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ট্রাভেল শো লেটস গো ঢাকা ফ্যামিলি শো সবসময় জানান দিতে চায় আপনি যেন যে প্রান্তেই থাকুন না কেন ঘোরাঘুরির সাথে থাকুন, মন ভালো রাখার জন্য এর চেয়ে বড় ওষুধ আর হয়তো কিছু নেই। সুপ্রশ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তার আগে বলে রাখছি আপনারা যে যেখানে দেখছেন এবং শুনছেন, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ঢাকা এফ এম এর ফেসবুক পেজে আমাদের দেখতে পাবেন। ঢাকা এফ এম ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakaFM এবং ইউটিউব চ্যানেল, ইউটিউবের ঠিকানাটা হচ্ছে youtube.com/tfm904। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঢাকা এফ এম এর অ্যাপস ডাউনলোড করে আমাদেরকে শুনতে পারবেন। সো শুরু করছি আজকের লেটস গো উইথ আরজে হাসিবের সাথে। একজন বিশেষ মানুষ আছেন, যে মানুষটাকে আমি চিনি প্রায় 8 বছর ধরে। সেই মানুষটার নামের আগে হাজারটা বিশেষণ দিয়ে আমি তো শেষ করতে পারবো না, তবে অত বিশেষণে যাবো না। আপনার উপরে শো দেখলে এবং শুনলে হয়তো বুঝতে পারবেন কত বিশেষণে বিশেষায়িত এই বিশেষ মানুষ। আমি ওয়েলকাম করছি শাইন আক্তার সাথী আপুকে। ওয়েলকাম আপু, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
1: কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: আর কোনো বিশেষণ দিইনি তার জন্য দুঃখিত,
0: কোনো সমস্যা নেই। তুমি কেমন আছো?
1: আমি অনেক বেশি ভালো আছি এবং আজকের ব্যস্ততাটা আসলে শুরু থেকে অনেক বেশি ছিল, বাট তারপরও মনে হচ্ছে এই মুহূর্তের জন্য সব ক্লান্তি কেটে গেছে। এতদিন পর দেখা এবং একইভাবে যে পরিচয়টা বলার কথা বলেছিলাম, আপু একজন লেখিকা, প্রায় বহু বছর ধরে লিখছেন, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং একইভাবে বাংলাদেশের নাম করা বেশ কিছু জায়গাতে, যেখানে হচ্ছে নাটক, আমরা যেটাকে বলি আসলে চিত্রনাট্য, অনেক অনেক প্রায় 50+ মানে অর্ধশত হচ্ছে নাটক উনি লিখেছেন এবং যেগুলো হাজার হাজার কোটি কোটি মানুষ দেখেছেন, সেটাও হয়তো একটা বড় প্রাপ্তির জায়গা। লেখালেখির জায়গাটা যে এত দূর চলে যেতে পারে, আমি এখান থেকে শুরু করি আপু, এই জার্নিটাকে কেমন ফিল করেন?
0: আসলে বলতে গেলে লেখালেখি ছিল আমার ছোটবেলা থেকে শখ, তো আমি ক্লাস 3 থেকে লেখালেখি শুরু করি। জার্নিটা আসলে মূলত শুরু হয়েছে আমার দাদার কাছ থেকে। আমার দাদা ছিলেন গীতিকার, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখি গীতিকার ছিলেন আব্দুল গফুর সারথি আমার দাদা। তো ছোটবেলা থেকেই দাদার লেখালেখি দেখে বলতে গেলে বংশানুক্রমে ব্লাডের ওভাবেই চলে আসা, এবং ওই তখন থেকেই লিখতাম পত্রিকায়। আস্তে আস্তে লিখতে লিখতে ছাত্র জীবনে তো লেখালেখি হতোই, যখন প্রফেশনে আসলাম কিছুটা গ্যাপ পড়েছে, বিশেষ করে যখন আমি জাপানে গেলাম, একটা গ্যাপের পরে আবার শুরু করলাম এবং সেই শুরু থেকেই তোমার সাথে পরিচয়। তো লেখার জগৎ থেকে এই তো চলছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালো লাগে, খুব ভালো লাগার একটা অংশ
1: এটা, আসলে অন্যরকম একটা ভালো লাগার। এবং এই ভালো লাগার অংশটা কতটা গভীর হতে পারে, অনেকে হয়তো প্রশ্ন করছেন, ভাইয়া শুরুতে কেন লেখালেখি নিয়ে শুরু চলে আসলো? শুরু তো হয় ট্রাভেলিং নিয়ে, এটাই বলছি, কারণ আমরা একই জায়গার মানুষ, একই ঘোরের মানুষ,
0: সেখান থেকে আসলে
1: লেখার জগতের মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেটা বলছিলাম যে আজকে আমরা কোথায় যাব, কোথায় যেতে পারি, এবং এমন একটা জায়গায় যেতে চাই যেটা আপু অলরেডি প্রায় গত 15 বছর ধরে সেখানে আছেন। আমরা আজকে কথা বলবো জাপান, যারা শুধুমাত্র নিয়ম শিখায় না, যারা শুধুমাত্র আমাদেরকে শৃঙ্খল হতে শিখায় না, যারা আসলে ট্রাভেলিং এর জায়গাটাকে কতটা চমৎকার হতে পারে সেটার হয়তো প্রমাণ, অসংখ্য প্রমাণ আপুর কাছে আছে। 15 বছরের সেই জার্নি ছোট ছোট করে শুনতে চাইবো আপু, কেমন মনে হয় জাপান সম্পর্কে যদি কেউ কোনো প্রশ্ন করে, আপনি প্রথমত কোন বিষয়টা মাথায় আসে?
0: জাপান সম্বন্ধে কেউ যদি প্রশ্ন করে, আমার প্রথম যে জিনিসটা আসে যে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিপাটি একটা স্বপ্নের দেশ, স্বর্গের মতো, স্বর্গ রাজ্য, অসাধারণ একটা দেশ সত্যি কথা বলতে।
1: মানে তাদের মানে আপনি যেটা বলছিলেন যে এই যে টাইম মেনটেন করা থেকে শুরু করে যেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তাদের প্রথম প্রথম খুব অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যায় না?
0: আমি যখন নতুন গেলাম জাপানে, তো স্বাভাবিক জানতাম যে ওরা খুব টাইম মেনটেন করে চলে, অনেক নম্র ভদ্র অমায়ী। সময়ের ক্ষেত্রে কি, আমি যখন মানে খুব ছোট থেকে ডিসিপ্লিন মেনটেন করার বিষয়টা আমি খুব মানে মেনে চলতাম, সময়ানুবর্তিতা, তো আমার মানে ক্যারেক্টারের সাথে ওখানে গিয়ে খুব মিলে গেল। মানে আমার কথা হচ্ছে এগারোটা মানে আমি এগারোটা দুই মিনিট আগে হলে, হ্যাঁ, তো জাপানে যাওয়ার পর যখন দেখলাম যে ওরা এটা মেনটেন করে একদম 100%, যদি কাউকে কোনো ইন্টারভিউকে বলা হয় যে দশটা আসতে হবে, দশটা একে যদি কেউ আসে ওদের ক্ষেত্রে সেটা খুব ইমেজ ডাউন হয়ে যায়, ওরা পছন্দই করে না এবং ওরা খুব সেটাকে বাজে ভাবে দেখে। তো আমি সবসময় চেষ্টা করেছি, মানে আমি যেভাবে বড় হয়েছি আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যখন ওই দেশে গেলাম এটা পুরোপুরি মিলে গেছে। আমি আসলে সবসময় চেষ্টা করতাম, যখনও দেশে থেকেছি কোনোদিন কোথাও কেউ বলতে পারবে না যে আমি টাইম মানে ওভার করে চলে গিয়েছি বা ওইখানে গিয়েও, তো আমার জন্য এটা খুব মানে প্লাস পয়েন্ট ছিল। এবং আজকেও যখন আমাকে বলা হয়েছে 3:30 আসতে, আমি 3:21 মধ্যে চলে আসছি।
1: বাহ, চমৎকার চমৎকার, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা। এই জায়গাটা যদি আমি সহজ করে বলি, যেটা কিছু একটা একটা একটা পরিচয় কিন্তু আপনার দেওয়া হয়নি, আপু এত বছর ধরে জাপানে আছেন, একটা স্কুলের আপনি ইংলিশ টিচার, রাইট? এই বিষয়টা কিভাবে দেখেন, মানে কেউ যখন কাউকে যখন পরিচয় দেন আপনি একটা স্কুলের মানে ছেলেমেয়েদের পড়াচ্ছেন, এটা কতটা ভালো লাগে জাপানের ছেলেমেয়েদেরকে সব কিছু মিলিয়ে, এটা আপনাকে কেমন ভালো লাগা কাজ করায়?
0: আসলে টিচিং প্রফেশনটা ছিল মানে আমার লেখালেখি ছিল শখ, আর টিচিং বলতে গেলে এটা আমার প্যাশন। আমি বাংলাদেশেও শিক্ষকতা পেশায় ছিলাম 5.5 বছর টিচিং এ থেকে তারপর জাপানে গিয়ে, তো আমার বেশি ভালো লাগে এটা যে আমি একজন বাংলাদেশি এবং জাপানিজ স্কুলে ইংলিশ পড়াই। এবং সবচেয়ে বিষয় বেশি মজা লাগে যে বিষয়টা আমাদের কালচার, ওরা যখন একজন ভিন দেশে আমি যাই ওদের টিচার হিসেবে ক্লাস নিতে, টিচার থেকে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্টুডেন্টরা খুব সম্মান করে, এবং আমার দেশ আমার কালচারকে যখন আমি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরি আমার জাতীয় পতাকা, তখন যখন স্টুডেন্টরা বলে আমাদের দেশের মতোই ওনাজি, ওনাজি মানে হচ্ছে একই রকম, জাস্ট তোমাদেরটা লাল আর সবুজ, আমাদেরটা হচ্ছে লাল আর সাদা। লালকে ওরা বলে হচ্ছে আকা, আর সাদাকে বলে হচ্ছে শিরোই, আর সবুজকে বলে মিদুরি, বলে শিরোই আর মিদুরির মধ্যেই পার্থক্য, একই দেশ একই রকম। তো এটা খুবই ভালো লাগে শেয়ার করতে, আমি আমাদের দেশের আমাদের ঐতিহ্যবাহী জায়গাগুলো, আমাদের পোশাক, আমাদের খাবার, সব কিছু ওদের কাছে শেয়ার করি এবং ওদের খুবই ভালো লাগে। এবং আরো বেশি ভালো লাগে, আমি ইংলিশ টিচার হলেও আমার অনেক কলিগ আছে যারা বাংলা শিখে আমার কাছে এসে বলে শুভ সকালকে কি বলে, আমরা হ্যালো কি বলি, কোনিচিওয়া, তোমরা কি বলো, তো আমার কাছ থেকে অনেক শব্দ শুনে টোকেন লিখে যায়, আমাকে দেখা হলে আমাকে জিজ্ঞেস করে কেমন আছো। আমার এটা খুবই ভালো লাগে যে ইংলিশের পাশাপাশি ওরা যে বাংলা শিখতে চায়, বাংলা কালচার জানতে চায়, এটা খুব মানে ভালো লাগার একটা
1: জায়গা। যখনই ভাষার কথা বলে ফেললেন তখন মনে হলো যে আজকের এই শোটা আপনাকে দিয়ে একটু ওয়েলকাম করতে চাই জাপানি ল্যাঙ্গুয়েজে।
0: আচ্ছা আচ্ছা, ওখানে যে ওয়েলকামটা হয় এরকম, আমি
1: এক্স্যাক্টলি আমি আজকে গেছি আপনার হোস্ট
0: হাজিমে মাসতে ওয়াতাশি ওয়া আকুতা শাহিন দেশ বাংগুরা দেশে জিন দেশ এই তো কিনা তাবে মনোয়া বিরিয়ানি দেশ এত নিহন দেশ কিনা তাবে মনোয়া তাকোয়াকি দেশ অতচিবা বাংগুরা দেশে বা দাইস কি দেশ নিহন মো দাইস কি দেশ। আমি ট্রান্সলেট করব,
1: বিরিয়ানি শব্দটা বুঝতে পারছি, বাকিটা আমার এখনো বুঝতে
0: পারছি। মানে হাজিমে মাসতে মূলত মানে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ওরা ইন্ট্রোডাকশন কে সেলফ ইন্ট্রোডাকশন কে বলে হচ্ছে জিকো শুকাই,
1: জিকো শুকাই,
0: তো যে কোনো পরিচয়ের ক্ষেত্রে হাজিমে মাসতে দিয়ে শুরু করে যে আমি পরিচয় দিলাম। অতচিবা আকুতা শাহিন দেশ মানে আমার নাম, আকুতা শাহিন মানে শাহিন আক্তার ওই পাসপোর্টের নাম অনুযায়ী এরকম, হ্যাঁ, বাংগুরা দেশ জিন মানে বাংলাদেশি,
1: বাংলাদেশজন,
0: ওরা বাংলাদেশ উচ্চারণ করতে পারে না, ওরা বাংগুরা দেশে বলে। এবং ওদের সবচেয়ে মজার বিষয় বিভিন্ন দেশকে ওরা ওই নামে ডাকে না, অন্য একটা নামে ডাকে, এটা একটু পরে শেয়ার করি, আগে ট্রান্সলেট করি। স্কিনা তাবে মনোয়া বিরিয়ানি দেশ, এটা হচ্ছে আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, আর জাপানের নিহন, জাপান আবার ওরা জাপান বলে না, নিহন নিহন, তো নিহন তাস্কিনা দাবে মনোয়া তাকোয়াকি, তাকোয়াকি ওদের একটা মানে ফেমাস ট্রেডিশনাল ফুড, তাকো হচ্ছে অক্টোপাস, অক্টোপাসকে ইয়াকি মানে হচ্ছে যেটাকে পুড়িয়ে করে আর কি, ওটা বেশ মজার গোল গোল, আমি তো প্রথম ফুচকা মনে করতাম। তো স্কিনা তাবে মনোয়া তাকোয়াকি হচ্ছে আমি তাকোয়াকি জাপানের তাকোয়াকি খুব পছন্দ করি এরকম আর কি।
1: বলছিলাম জাপান ট্রাভেলিং এর জন্য, ঘোরাঘুরির জন্য একটা আদর্শ, এবং তারা শুধুমাত্র ঘোরাঘুরি করছে না, একইভাবে তাদের কালচারটাকে এত চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করছে। বিফোর দ্যাট শো আই অলরেডি শেয়ার উইথ দ্যাট ওয়ান স্টোরি, আমার রিসেন্ট আমার বস হচ্ছে যে জাপান গিয়েছেন, অ্যান্ড হি টোল্ড মি দ্য স্টোরি লাইক যে এত কালচার এত কিছু কিভাবে মেনটেন করে একটা দেশ, এবং এটা একদিনের সভ্যতা না, এটা শত বছর, তারপর তার একটা জায়গায় চলে এসেছে। যেমন একটা কথা বলেছিলেন না, ওই যে আকা আর জাপানের আকা মিদুইর যে পার্থক্যটা যতটা সহজ লাল এবং সবুজের, কিন্তু দেশের পার্থক্য কিন্তু বিরল, অনেক বেশি,
0: আকাশ আর পাতাল,
1: আকাশ আর পাতাল, এক্স্যাক্টলি আমরা কিছুটা ধরতে পেরেছি। তো এই জায়গাগুলো আপনি যখন দেখেন, আপনার কাছে কি মনে হয় কোন জিনিসটা আমাদের আসলে মিসিং, এবং কোন জিনিসটা ওরা আসলে অনেক বেশি ডেভেলপ করেছে?
0: প্রথম হচ্ছে আমাদের সিভিক সেন্স, মানবিক আচরণ যেটা বলি। কারণ কি, আমার ঘর আমি পরিষ্কার রাখবো, এটা তো সরকার এসে করে দিবে না, আমি যদি নিজের থেকে এটা না করি। মানে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা। আমি ছয় বছর পর দেশে এসেছি, আমি ছয় বছরে মনে করেছি আমাদের দেশের মনে অনেক পরিবর্তন হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই দেখি সেই চিরচেনা ট্রাফিক জ্যাম, সব কিছু আগের মতোই, মানে ধুলোবালি, তারপরে ময়লা,
1: অনেকগুলো ফ্লাইওভার হয়েছে,
0: ফ্লাইওভার হয়েছে,
1: মেট্রো হয়েছে, না
0: মেট্রো হয়েছে। এবং আমার বাচ্চারা তো 2020 লাস্টে এসেছিল, অনেক ছোট, তো ওরা যখন জাস্ট এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন দেখলো রাস্তার মাঝখান দিয়ে গাড়ির ফাঁক দিয়ে মানুষ চলে যাচ্ছে, আমার ছেলে চিৎকার করে এটা কি, মানে আমার ছেলে মেয়ে তো নিজের মানে বাংলা ভাষায় কথা বলতে পারে, বাট দুই ভাই বোন আবার নিজেদের মধ্যে জাপানি ভাষায় বলে। ওরা খুব বলাবলি করছে যে এটা তো অন্যায়, কেন মাঝখান দিয়ে যাচ্ছে, কেন ট্রাকের উপর মানুষ উঠলো, এটা তো মানে অন্যায় কি, ওরা বলে দামে, মানে এটা কেন হচ্ছে। তো আমি খুব আমি আগে বাংলা শিখিয়েছি, তারপরে হচ্ছে আমি যে ভাষায় শিখো আগে মাতৃভাষা শিখো, এবং ভাষায় আমরা বাংলাই বলি। কিন্তু যেহেতু দেশটা জাপান, ওর স্কুল জাপানিজ, তো স্বাভাবিক চারপাশে বের হলেই জাপানিজ, ম্যান্ডেটরি ওইটা শিখে। তো ওইটাই বললাম যে আমি আসলে আমার দেশ আর জাপান তো আমার নিজের দেশ না, কিন্তু দুই দেশের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য, এবং সবচেয়ে বড় পার্থক্য যেটা, ওরা মানুষ আমরা মানুষ, ব্লাড তো সেম, কিন্তু ওদের দেশটা সুন্দর, ওরা সুন্দর রাখে, ওরা একটা ময়লা ডাস্টবিনে ফেলবে যতক্ষণ না ওই যে আমার বাচ্চারা আসলে বা আমরা আসলে আমরা ব্যাগে রেখে দিই, এটাই জমায় রাখি, ডাস্টবিন পেলে ফেলে দিই। আমাদের দেশে দেখি প্রেস ক্লাবের সামনে এত ময়লা, প্রেস ক্লাবের সামনে এত ময়লা কেন, কাগজ পলিথিন দুনিয়ার। কিন্তু এই জিনিসটাই যদি উদ্যোগ নিত যে আমরা ফেলবো না, পরিষ্কার রাখবো, আমার দেশ আমরা সুন্দর রাখবো, মূলত এটাই সমস্যা, মেন্টালিটি, আমাদের সুন্দর রাখার সেই সুন্দর মন মানসিকতা নাই, আমরা হচ্ছে যা ইচ্ছা তাই করবো।
1: এটা একদম আমি 100% এগ্রি উইথ ইউ আপু। যেটা বলছিলাম, সমালোচনা করা ভালো, তবে সেটা যখন গঠনমূলক সমালোচনা হয় তখন সেটাকে আসলে আমাদের মাথায় দেওয়া উচিত। আমরা চাই ঘোরাঘুরির আসলে একটাই বার্তা, ট্রাভেলিং এর একটাই বার্তা থাকে, আপনি যেখানে যান না কেন অনেক কিছু শেখার থাকে। মেরি রিসেন্ট আমার একটা শোতে একজন এসেছেন সিঙ্গাপুর থেকে, তো উনি সিঙ্গাপুর যখন কথা বলছিলেন, দ্যার ইজ নট মাচ ডিফারেন্ট সিঙ্গাপুর জাপান, দ্য কালচার অলমোস্ট সেম, লাইক ওদের বিহেভিয়ারটা কিন্তু সেম। ওখানেও উনি দেখেছেন, আমি এমনও দেখেছি যে ওখানে কিন্তু ময়লা ফেলে ফাইন করে দেয়, উনি হচ্ছে পকেটে করে একটা চকলেট খাওয়ার পর মনে হলো যে আমি তো এটাকে কোনো মানে পয়েন্টই মনে করি নাই, আমি জাস্ট ফেলে দিছি। দেন আমি দেখলাম যে কিছুক্ষণ পর থেকে দুজন তিনজন এসে মনে হচ্ছে আমি বিশাল সাথে সাথে ওরা হচ্ছে যে আমাকে বলো যে আপনাকে তো জেলে নিয়ে যাবো, এই সময় কথা বলছিলাম। সো দোজ আর দ্য থিং যে এই ছোট ইস্যু যখন একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, আর আমাদের কাছে সেটা আসলে গ্রহণযোগ্যতা মনে হচ্ছে ফাইন ন্যাচারাল। এই 15 বছরের জার্নিতে আপনার কাছে কোন কোন জায়গাটা, কোন কোন জায়গায় ঘোরার আগ্রহ হয়েছে, এবং কোন কোন জায়গায় গিয়েছে যেটা আপনাকে এখনো মনে হয় যে জাপানে কেউ গেলে আমি সবার আগে সাজেস্ট করব? আমরা আরো গভীরে যাব, তার আগে বলছি যে কোন জায়গাটাকে আপনার সবচেয়ে বেশি টপ নচ মনে হয়েছে, আই হ্যাভ টু ভিজিট ওয়ান্স এগেইন এন্ড এগেইন।
0: আসলে কিছু জায়গায় তো আমার সব ঘন ঘন যাওয়া হয়, জাপানে আসলে খুব সুন্দর জায়গাগুলো, আমি যেখানে থাকি সেখান থেকে বেশ দূরে, তবে বেশ কিছু জায়গা যেখানে আমি আসলে প্রতি বছর যাই, তার মধ্যে একটা হচ্ছে যে এখন সামার এনোশিমা সি বিচ, তো এই সমুদ্রটা বেশ সুন্দর, এখানে আমার প্রায়ই যাওয়া হয়, তো যারা ভিজিটর তারা আসলে যেতে পারেন এনোশিমা সি বিচ। আরো অনেক অনেক চিগাসাকি সহ আরো অনেক অনেক সি বিচ আছে জাপানে, আরো ফুজি মাউন্টেন, মাউন্ট ফুজি দেখার জন্য তো মানে জাপানে আসলে মাউন্ট ফুজি দেখতেই যাবে, ওরা বলে হচ্ছে জাপানিজরা ফুজিসান, মাউন্ট ফুজিটা হচ্ছে মূলত শীতকালে যখন স্নো পড়ে, আবার বেশি শীতের সময় খুব কষ্ট হয়, অনেক ঠান্ডা ওইখানে, তো দূর থেকেও যেমন সুন্দর লাগে আর ওইটার আশেপাশের পরিবেশ সেটাও খুবই সুন্দর। ওখানে আমি অনেকবার গিয়েছি, ওখানে আমরা পিকনিক করেছি। তো ফুজি মাউন্টেনের যে অপূর্ব সৌন্দর্য শীতকালে যখন স্নো পড়ে ঢেকে যায়, এই সৌন্দর্য দেখার জন্য অনেক পর্যটক আসে। আরো অনেক জায়গা আছে, যেমন আমার বাসার কাছে, আমি যেহেতু কানাগাওয়া কেন থাকি, ওদাওয়ারা, ওদাওয়ারা আমার খুব পছন্দের একটা জায়গা, ওদাওয়ারা ক্যাসেল। খুব ছোটবেলায় আমরা একটা কার্টুন দেখতাম, তুমি দেখেছো কিনা আমি জানি না, টিনেজ নিউটন নিনজা টার্টল।
1: এক্স্যাক্টলি,
0: হ্যাঁ, তো ওই যে টার্টলদার মূলত এই নিনজা, নিনজা এদের বাসস্থান ছিল হচ্ছে ওদাওয়ারা, হচ্ছে রাজার বাড়ি, এবং রাজার বাড়ির যে গোয়েন্দা এরা ছিল নিনজা। এবং ওদাওয়ারা ঢুকলে পরে আমি মনে, আমার সবসময় মনে, আমি সেই কার্টুন দেখতাম এবং ওই নিনজাদের এই চোখের মধ্যে কচ্ছপদের বাধা বা ওরকম ওই ক্যারেক্টার গুলো, যেহেতু সৈন্যরাই এটা হতো গোয়েন্দা, ওই জায়গায় জায়গায় জায়গায় সেই প্রাচীন আমলের, এবং রাজার বাড়িটা তো অবশ্যই, ক্যাসেলটা তো অবশ্যই আমরা দেখি, ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে, মনে হয় যে আমি সেই যুগে চলে গেছি, ওটা আমার খুব পছন্দের। আরো অনেক জায়গা, ডিজনিল্যান্ড তো খুবই, এটা তো সবার একটা ড্রিমল্যান্ড, ডিজনিল্যান্ড তো যাওয়ার মতো খুবই চমৎকার একটা। জাপানে যারা বেড়াতে আসে আসলে হাকোনে, ওসাকা, তারপরে ক্যাসেল গুলোতে যায়, ডিজনিল্যান্ড তো মাস যায়, আরো অনেক বলে শেষ করা যাবে না। আসলে দেশটা কি যে আমার নির্দিষ্ট স্পটে যেতে হবে তা না, ওখানে ঢোকার পরেই দেখার মতো সব, পাহাড়ি জায়গা তো,
1: প্রত্যেকটা স্টেপই হচ্ছে সুন্দর।
0: হ্যাঁ, আর জাপানে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে মার্চের শেষের দিকে, যখন চেরি ব্লসমস, সাকুরা ফুটে, ওইটা খুবই অপূর্ব একটা সময়। তবে সাকুরার সময়টা একদম খুব শর্ট, দেখা যায় যে মার্চের শেষের দিকে, শেষ সপ্তাহ, এবং এপ্রিলের প্রথম সপ্তাহ, অনেক সময় আমরা 7-8 তারিখেও চেরি ফুল ধরতে পারি না, কারণ এত সুন্দর, মানে চেরি ফুলকে তারা সাকুরা বলে, চেরির সৌন্দর্য সারাটা জাপান পুরো স্বর্গের মতো। কিন্তু দুঃখজনক ব্যাপার যে এই ফুল যেমন ক্ষণস্থায়ী, এবং ফুলটা যখনই ফোটে, আমি জানি না, প্রকৃতি হয়তো জেলাস ফিল করে, এত ঝড় বাদল হয়, খুব রোদ, একদিন দুই দিন মানে সেটার জন্য মানুষ মানে অপেক্ষা করে তীর্থের কাকের মতো, সব ফুল ঝরে যায়। আমি খুব রেয়ার 8 তারিখের মধ্যেও গিয়ে পেয়েছি, মানে 8 তারিখে আমার অ্যানিভার্সারি, সবসময় অপেক্ষা করি যে অ্যানিভার্সারির দিন আমরা এই ফুলের মাঝখানে, বেশিরভাগ গিয়ে আমরা ফুল পাই না, মানে সব ঝরে গেছে, ঝরাটাও সুন্দর এই আর কি,
1: মানে যখন রাস্তা পড়ে থাকে অনেকে তো ওটার ছবি তোলে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি অনেক তুলি, কারণ পুরো রাস্তা মানে মানে কার্পেট বিছিয়ে রেখেছে, তবে খুব অল্প সময়ের জন্য। তো এই সময়টা যেমন সুন্দর, আবার এখন তো অগাস্ট, সামনে অক্টোবর, নভেম্বর, ওই সময়টা আবার অটাম, তখন আরো মানে আগুন জ্বলা সুন্দর, তখন হচ্ছে পাতা ঝরার দিন, ফল বিভিন্ন কালারের পাতা, ওইটা আবার অন্যরকম সুন্দর। এই দুইটা সময় যদি মানে পর্যটক যায়, মানে অসাধারণ কিছু ছবি তুলে আনতে পারবে, এবং ভ্রমণের জন্য এই সময়গুলো আসলে পারফেক্ট।
1: এই পারফেক্ট বলতে বলতে আমি আর একটা কথা বলে রাখছি, আপনারা হয়তো আপুর এক্সপ্লেনের সাথে আমাদের দেখানো হয়নি ব্যাকগ্রাউন্ড, হয়তো অনেকগুলো ছবি দেখেছেন, কিছুটা হয়তো আজ করতে পারছেন সৌন্দর্যের জায়গাটা কতটা ছাড়িয়ে যেতে পারে, এবং তখনই মনে হয় যে কেন আমরা যাচ্ছি না, কেন যাব, কোথায় যাব, কি করে যাব, সেই গল্পগুলোই বলবো। তার আগে বলছি, 366 বর্গ কিলোমিটার, 366 বর্গ কিলোমিটার, 1000 বর্গ কিলোমিটার একটা দেশে এত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যেটার ব্যাখ্যা হয়তো আমরা একটা শোতে কখনো এত কম সময় এক্সপ্লেন করতে পারবো না, তবে কিছুটা আপনাকে আজ দিতে কিছুটা আইডিয়া দিতে পারি, যেটা আপনাকে হয়তো মনে হতে পারে ইয়েস এটা আসলেই একটা সুন্দর জায়গা, যেখানে আমরা গেলে সেই মুহূর্তটাকে লালন করতে পারি। দু চোখে আমরা যখন নিজের চোখে না দেখি সেটাকে আসলে কোনোভাবে কানেক্ট করতে পারি না। জাস্ট দ্য রিজন আপু এক্সপ্লেন করছিলেন, আমি যদি তাকিয়েছিলাম, উনি আনন্দটা ফিল করছেন, চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার আগে বলে রাখছি, আপনারা যে যেখানে দেখছেন, আপনারা কিন্তু আমাদেরকে শুনতে পাচ্ছেন ঢাকা এফএম এর ফেসবুক পেজে, ফেসবুকে আমাদের হচ্ছে ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakaFM, দেখতে পাচ্ছেন আমাদেরকে। একইভাবে আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/ilovedhakaFM। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঢাকা এফএম এর অ্যাপস ডাউনলোড করে আমাদেরকে শুনতে পাবেন। যেখানটা ছিল বাবু, এই যে এত এত সৌন্দর্য মানুষ হারিয়ে যায়, এবং এখানে কি মানে এক্সপেন্সিভ, মানে ট্রাভেল কস্ট যদি আমি বলি, যেটার স্পেসিফিক পার্ট তো আমি বলবো না এই মুহূর্তে, বাট কিছু কিছু জায়গা আছে না যেটা আসলে আমরা, যেমন আমি প্রিভিয়াস একটা শো করেছিলাম, সেটা সুইজারল্যান্ড নিয়ে করা হয়েছিল, শি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি, সো ও যখন বলছিল যে সুইজারল্যান্ড মাথাটা, মানে যখন কথা বলি এটা যতটা হাইপ, একইভাবে দ্বিগুণ পরিমাণ টাকা মাথা নিয়ে যেতে হয়, হিউজ এক্সপেন্সিভ, মানে টু মাচ। সো জাপানের ক্ষেত্রে কেমন, মানে জাপানে কি আমি যদি সহজ করে বলি, আমি 1 সপ্তাহ 15 দিনের প্ল্যান করে, হোটেল কস্ট কিংবা ট্রান্সপোর্ট কস্ট, এগুলো কেমন হতে পারে, মানে জাস্ট আইডিয়া দাও আর কি।
0: আইডিয়া কি, জাপানে আসলে সবকিছু খুব এক্সপেন্সিভ, এটা সত্য। কারণ হোটেল ডিপেন্ড করে কোন এরিয়াতে যাচ্ছি, টোকিওতে সবকিছু অনেক বেশি এক্সপেন্সিভ, একটু মফস্বলের দিকে আর একটু কম। তবে কেউ যদি ট্যুরিস্ট হিসেবে যেতে চায় ওয়ান উইকের জন্য, একদম মিনিমাম যদি বলি মিনিমামও 5-6 লাখ টাকার মতো লাগে আর কি।
1: Including flight cost or excluding?
0: Including flight cost হলে মানে যদি সে মফস্বলের দিকে একটু ভিতরের দিকে গ্রাম অঞ্চলের দিকে যায় আসলে 7-8 এর মতো আর কি।
1: নারিতা
0: থেকে সোজা আমাদের বাংলাদেশে এটার জন্যই আর কি। তো বিভিন্ন এয়ারলাইন্স ডিপেন্ড করে, থাই এয়ারলাইন্স, চায়না এয়ারলাইন্স, ক্যাথি প্যাসিফিক, ওগুলো বেশ এক্সপেন্সিভ। ওয়ান ওয়ে যদি কেউ যায় তো সেখানে প্রায় ডিপেন্ড করে 80,000 বা এরকম 70,000। রাউন্ড ট্রিপ হলে আর একটু কম, যেহেতু যারা টুরিস্ট তারা রাউন্ড ট্রিপে আসা যাওয়া করে। তো দুটা মিলে আর কি 1.5-2 লাখ, মানে ডিপেন্ড করে কখন কোন সিজনে, বিশেষ করে চেরি ব্লসমের টাইম বা এখন সামার টাইম বা নিউ ইয়ারে যে সময়ে ডিসেম্বরের শেষ জানুয়ারি ওই সময়গুলোতে ফ্লাইট মানে কখন কস্ট অনেক বেশি হাই থাকে, কারণ অনেক পর্যটক যায়,
1: অনেক যায় এবং হচ্ছে ট্রাফিক থাকে
0: তখন, প্রচুর টাফ তখন। তো একটু জাপানে ভালো একটা হোটেলে থাকা, খাওয়া দাওয়া, এবং অনেকে যারা যাচ্ছে তারা তো শপিং করবে, সব কিছু মিলে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যেতে হয়, এবং সব দামি সত্যি কথা বলতে খুবই কঠিন অবস্থা।
1: এবং ওয়ার্ল্ডে বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে, আমি যদি বলি প্যানাসোনিক এর কথা, যদি বলি ফুজির কথা, যেটা অলরেডি না হয়, ওগুলো খুবই এক্সপেন্সিভ,
0: কিন্তু অনেক এক্সপেন্সিভ,
1: বাট কোয়ালিটি অলসো
0: কোয়ালিটি সেরকম, কারণ ওখানকার আসলে যাই কিনবো সবকিছু ভালো। আর একটা জিনিস শেয়ার করতে চাই, খুবই ভালো লাগে আমি যখন শপিং এ যাই, জিইউ নাম তো শুনেছো ব্র্যান্ডের, ওখানে গিয়ে আমি যখন দেশে আসবো আমার ভাই বাবার জন্য শার্ট কিনবো, সব মেড ইন বাংলাদেশ, এত ভালো লেগেছে আমার। আমি আসলে খুঁজে খুঁজে দেখি মেড ইন বাংলাদেশ থাকলে আমি কিনি, তা আমি খুব খুঁজছি আর আমি জাপান থেকে যাচ্ছি মেড ইন বাংলাদেশ, লাস্টে মেড ইন ইন্দোনেশিয়া নিয়ে আসছি, কারণ ওরা তো পরেই খুব, হ্যাঁ টি শার্ট শার্ট যত, কারণ বাংলাদেশ তো টেক্সটাইলের ক্ষেত্রে বেশ মানে গার্মেন্টস এ খুব হাই, এবং জাপানের ব্র্যান্ডের দোকানগুলোতে যখন দেখি জিইউ থেকে শুরু করে গ্যাপ এইসব মানে এইচএনএম শোরুম গুলোতে আমাদের দেশের শার্ট প্যান্ট, আমার এত গর্ব লাগে না ছবি তুলি, আমার এটা খুব গর্ব লাগে। আমি বলি যে দেখেছো আমাদের দেশের পোশাক তোমাদের ব্র্যান্ডের, আমি আমার আব্বুর জন্য কিনবো, ভাইয়ের জন্য কিনবো, সব মেড ইন বাংলাদেশ।
1: বাহ,
0: এটা আমার খুব ভালো,
1: চমৎকার তথ্য দিয়ে দিতে চাই। যদি আমি আমার প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, আমি যেখানে কাজ করি সেটা কিন্তু ওনারা কিন্তু জিও হচ্ছে বেসিক্যালি জাপানের ইনিউক্লো জিও, খুবই নাম করা,
0: আমার ফেভারিট মানে এক্স্যাক্টলি।
1: সো ওরা হচ্ছে বাংলাদেশের দুইটা জায়গাতে থেকে নেয়, একটা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান আমি যেখানে কাজ করি ওখানে, এবং আই ডোন্ট নো মোস্ট অফ দ্যাম ফ্রম ইউনিক্লো অ্যান্ড ইভেন দো জিও পরিবর্তনের জন্য মাইন্ডসেট কতটা ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য গাই দ্যাট গাই অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম জিও, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই এত কিছু আপনারা করছেন, এত ডেভেলপ করছেন, ওনারা তো অনেক কিছু দেখে দেখে তারপরে, ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট। আমি যদি আমার জায়গাটা, এই ডেস্কটা আমার, আমি যদি এটাকে ক্লিন রাখতে পারি, আমার দরকার না অফিস বয়কে দিয়ে এটা ক্লিন করার,
0: না নিজের করতে হবে।
1: এক্স্যাক্টলি, সো এই ভাবনাটা ইম্পর্টেন্ট। দেখেন আমি এখানে অনেকগুলো গার্মেন্টস আছে, এখানে অনেকগুলো এলোমেলো হয়ে আছে অনেকগুলো ডেস্কে, এই জায়গাটা কিন্তু অফিস বয়ের দায়িত্ব দেওয়া আছে, আমি যদি সেটা না করি ব্যস্ত থাকি, বাট আমাদের দেশে হলে কোর রেসপন্সিবিলিটি হচ্ছে আই হ্যাভ টু ডু ইট ফার্স্ট। সো যেটা আমি কানেক্ট করতে পারছি, মানে ওনারা আসলে এইভাবে ভাবেন, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তাটা আসলে ক্লিন হইতে হয়, এবং তখন ইনিউক্লোর বাইরে যখন ভিজিট হয় আমাদের এখানে, হলে হয় কি সবাই সবাই খুব অডিট থেকে শুরু করে সবাই ভাবে পরিবেচনা হয়, কারণ ওনারা খুব সেন্সিটিভ এগুলো ধরে। পরে বলে যে এই আমাদের দেখানোর জন্য যেটা করা হয় এটা আমরা মনে বুঝি, এটা যদি কন্টিনিউ প্রসেস হইতো তাহলে ওদের মধ্যে প্যারেশানি থাকতো না। আমি আসছি, আমি ভিজিট করতেছি, আমি তো বেস্ট বিজনেস করতে আসছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এনিওয়েজ আমি আপনার সাথে কথাটা মিলে গেল, তাই হয়তো শেয়ার করছিলাম মাইন্ডসেটটা এরকম,
0: মাইন্ডসেটটা হওয়া দরকার সবচেয়ে বেশি আগে।
1: ট্রাভেলিং থেকে ঘুরে এসে এবার একটু ভিন্ন ধরনের জিনিস জিজ্ঞেস করতে চাই। আমি অলওয়েজ বলি আমার শো কখনো স্ক্রিপ্টেড হয় না, আর আমি পছন্দ করি না, সেটা হচ্ছে যে আপনি যে লিখালেখির যে জায়গাটা চিত্রনাটক করছেন, প্রায় অর্ধশত হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, এত সময়ের মাঝে ব্যস্ততার মাঝে এটা কিভাবে করেন এবং কোথায় লেখা হয়, কিভাবে করা, এটা ছোট করে স্টোরিটা জানতে চাই।
0: আচ্ছা, মূলত তো বই লিখতাম গল্প উপন্যাস, কিন্তু ভেতরে একটা স্বপ্ন ছিল যে আমার লেখা নাটক টিভিতে দেখাবে। তো 2022 সেই সুযোগটা আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছেন। ইগল মিউজিকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে 2022 থেকে আছি, এবং সেখানে আসলে সুযোগটা করে দিয়েছিল ইগল মিউজিকেরই একজন স্ক্রিপ্ট রাইটার প্রত্যয় হাসান, এবং আমাদের লেখার রাজ্যেরই এক ছোট বোন স্বপ্ন, আমরা তুমি হয়তো চিনতে পারবে, ও ছিল। তো ওদের দুজনের মাধ্যমে ইগল মিউজিকে আমার আসা। তো 2022 থেকে শুরু করলাম, কিন্তু জাপান তো আমি ওখানে শিক্ষকতা পেশায় আছি, জব করছি, বাচ্চারা ছোট, লেখার জন্য আমার খুব একটা সময় ছিল না। তো আমি যখন জব করতাম, আমার স্কুল ছিল বেশ দূরে বাসার থেকে, আমি নুমাসুতে জব করতাম সিজুকাকে, 2 ঘন্টার যাতায়াত। তো ওই লেখালেখিটা শুরু হলো নাটক লেখাটা ট্রেনে, এবং আমি মূলত ওই যে 22 সাল থেকে ট্রেনেই স্ক্রিপ্ট লেখা, এই 26 সাল পর্যন্ত আমার 50+ নাটক সব ট্রেনে লেখা। বাসায় এসে আমি সময় পাই না, কারণ বাসায় এসে আমি অনলাইনে স্টুডেন্ট পড়াই, প্লাস হচ্ছে নিজের বাচ্চা, নিজের ফ্যামিলি, তো হয় না টাইমটা। তো এখন এমন হয়েছে ট্রেনে না উঠলে আমি লিখতে পারি না, ইভেন আমি বাংলাদেশে আসার সময় প্লেনে বসে অর্ধ স্ক্রিপ্ট লিখে ফেলেছি, মানে আমার যানবাহনে না উঠলে হয় না। এটা খুব মজা লাগে আর কি, আমি সবখানেই বলি, কোনো সাক্ষাৎকার আমি এটা খুব মানে অ্যাড করি যে আমি ট্রেনে বসে লিখি।
1: এটা আসলে ওই যে বললেন না, প্যাশনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট এভার ইউ লাইক, যখন আপনি এই পছন্দের জায়গাটা যত প্রেশার নিয়ে করেন না কেন, বাট ফিল রিলিফ, ভালো লাগা কাজ করে। এই বিষয়ের সাথে আমি খুব চমৎকার একটা বিষয় আমার মাথায় আসে, আমি যখন অফিস করি 6টা, আমি অন্যান্য কাজের সাথে ইনভলভ, তো আমার অনেকেই জিজ্ঞেস করে যে এই বিষয়গুলা, মানে এই কাজটার কথাই যদি বলি, এটা কেন মানে এত ব্যস্ততার মধ্যে করা হয়, কিভাবে কিভাবে ম্যানেজ করা হয়, দ্য পিপল থিঙ্ক অ্যাবাউট ইজ রকেট সায়েন্স, বাট ট্রাস্ট মি, আমার এটা করতে প্রচন্ড ভালো লাগে।
0: এটাই
1: মানে ওই ভালো লাগার জায়গাটা, যখন এটা প্যাশনের সাথে প্রফেশনাল কানেক্টিভিটি হয়, ইট উইল ব্লাস্ট।
0: এটাই মানে অনেকে বলে ট্রেনে এত মানুষ কেন, কিভাবে হয় সেটা, তো আমার কথা হচ্ছে ট্রেনে তো জাপানে কি সব খুব সাইলেন্ট থাকে, ফোন সাইলেন্ট রাখার নিয়ম, কথা বলা জোরে জোরে বলা যায়, ফিস ফিস করে বলে, তো কেউ তো আমাকে ডিস্টার্ব করছে না, আমি এক জায়গায় বসে আমার মতো লিখছি যতক্ষণ আমি আমার গন্তব্যে পৌঁছাচ্ছি না, তো ওই ডিস্টার্বেন্সটা নাই। যেটা বাসায় থাকলে বাচ্চারা হয়তো বুঝতে পারছে না, আর আমরা মহিলা মানুষ বাসায় বিভিন্ন কাজ না থাকলেও কাজ আবিষ্কার
1: অনেক এনগেজমেন্ট থাকে,
0: ওইটা হয় না। তো স্বাভাবিক আমার ওই জিনিসটার প্রতি প্যাশন আছে, মনোযোগটা ওই জায়গায় থাকে। আচ্ছা, যেই জিনিসটা আমাদের ভালো লাগে, ভালো লাগার জায়গাটা কি, আমার কাজটাকে যদি আমি ভালোবাসি, সেই কাজের জন্য দেখা যায় যে আমরা সুন্দরভাবে সেটা মানে ম্যানেজ করতে পারি,
1: করা যায়, এই জিনিসটা সমস্যা হয় হয়ে ওঠে না,
0: একদমই হয় না।
1: আমার তখন প্রেশার মনে হলে সেটা মনে হচ্ছে এটা করতে ভালো লাগছে,
0: ভালো লাগছে, ভালো লাগছে,
1: পজিটিভ ডোপামিন রিলিজ হচ্ছে,
0: সেটাই যেটা থেকে আমি আনন্দ পাচ্ছি।
1: এক্স্যাক্টলি, দ্যাটস ভেরি ট্রু,
0: কাজের ভেতরে আনন্দ খুঁজে পাওয়া,
1: যেটা নিয়ে এখন বলছিলাম আপু, এই যে এত কিছুর মাঝে এত বছর ওখানে থাকা, আমরা জাপান সম্পর্কে বলা হলে সবার আগে কয়েকটা জায়গার নাম সবাই বলেন, টোকিও বলেন, ওসাকার কথা বলেন, এবং হিস্ট্রি যদি ঘাটতে যাই তাহলে আরেকটা চমৎকার জায়গা হচ্ছে হিরোশিমা, যেটা নিয়ে আমি নাগাসাকা হিরোশিমার গল্প আমি আমার বসের কাছ থেকে রিসেন্টলি শুনেছি, এবং সেই ছোটবেলা থেকে এটা নিয়ে শুনতে শুনে
0: আমরা তো মূলত সেই হৃদয় বিদারক, হ্যাঁ হৃদয়
1: বিদারক, এটার গল্পটা আমি আরেকটু ডিটেইলস বলবো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ওখানে যাওয়া হয়েছে কিনা, কিংবা ওটা সম্পর্কে আপনার ধারণা কি।
0: না, আমার ওখানে এখনো যাওয়া হয়নি, যেহেতু আমি কানাগাঁও কেন থেকে, এখান থেকে অনেক দূর, সময় সুযোগ করে যাওয়া হবে। তবে এই বিষয়টা নিয়ে আমরা তো প্রায়ই পড়াশোনা করি বা ছবিগুলো দেখি বা হিরোশিমা দিবস পালন হয়, তো এইগুলো পড়ে মানে আমি আমার স্কুলের টেক্সট বইয়ে পড়েছিলাম, একটা মেয়ে ছিল, তো ওই হিরোশিমার সেই যখন আক্রমণ হলো, হ্যাঁ, তখন সেখানে একটা মেয়ে আহত হয়েছিল, আসলে যারা আহত হয়েছিল পরবর্তীতে তো তাদের বিভিন্ন রকমের অসুখ দেখা দিয়েছিল, মেয়েটা 10 বছর ছিল, ওর নামে একটা স্তম্ভ আছে ওখানে, যে পেপার ক্রেন বানানো। তো ওই মেয়েটা যখন একটু বড় হলো তখন ওর ক্যান্সার ধরা পড়লো, হসপিটালে ছিল সাদাকা, তো মেয়েটার পরবর্তীতে মানে ডক্টর বুঝে ফেলেছে যে মেয়েটা আসলে বাঁচবে না, তো ও মনে করতো যে ওদের একটা মানে মিথ ছিল যে যত বেশি ক্রেন বানাবে
1: সেটা,
0: হ্যাঁ গডফিলিংস, ও অনেকগুলো ক্রেন বানিয়েছিল কাগজের, ওরা তো অরিগামি বানায়। তো মেয়েটা এক সময় মারা যায়, তো সেটারও একটা স্মৃতি আছে যে ক্রেন বানানো আর কি, খুব সুন্দর কাগজের। তো এইগুলো আমরা বইয়ে পড়েছি বা দেখি ছবিগুলো যখন।
1: জাপানিদের ভাবনা কি এই হিরোশিমা নিয়ে, নাগাসাকা নিয়ে, ওনারা আসলে এটা যখন টপিক উঠে তখন ওনারা কোনো মন্তব্য এরকম কিছু বলে
0: না? ওনারা তো আসলে সেই সময়টা নিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এমনও আছে যে অনেকের আত্মীয় স্বজন ছিল, পূর্বপুরুষরা ছিল, সেটা নিয়ে ওনারা অনেক মর্মাহত যে এমন একটা ঘটনা, এতগুলো মানুষ কেউ কল্পনা করেনি, কর্মব্যস্ত দিন হঠাৎ করে একটা বিস্ফোরণ, এটা কল্পনার বাইরে ছিল।
1: ন্যাশনাল হলিডে থাকে ওই দিন,
0: ওই দিন ন্যাশনাল হলিডে থাকে, তো ন্যাশনাল হলিডে থাকে, প্লাস হচ্ছে যারা ওইখানে থাকে তারা আমাদের দেশে যেমন বিশেষ দিনগুলোতে ওখানে তো অনেক ভিজিটররাই যায় সেই ধ্বংসস্তূপ দেখতে, সেই স্মৃতিটা ধরে রাখতে। তবে ওরা এখনো সেটাকে খুব মানে স্মরণ করে যে সেই কি ঘটনাগুলো ঘটেছে।
1: সেই ধ্বংস অবশেষ এখনো কিন্তু ভাবে আছে,
0: এখনো আছে।
1: আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের কথার মাঝে কিন্তু অ্যাড করা হয়েছে যে একটা জায়গা এত বিধ্বস্ত হতে পারে এবং ওটা কিন্তু মিউজিয়াম করা হয়েছে।
0: মিউজিয়াম করা হয়েছে,

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।

জনে করি না মায়া, দিল না সে দিল না, মনে মায়া ছিল না, বোকা মন পেল না দয়া।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Welcome to the show, Ben Ergan Shurun. Ben Bifset.
1: Mark, hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: শুনছেন ঢাকা FM 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
1: FM 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Rock Nation X Station。
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

শুনছেন ঢাকা FM 90.4।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: এক নেশন এক স্টেশন।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।